আকাশবাণী মুর্শিদাবাদ, আজ সোমবার, 15ই আষাঢ় 1948 শকাব্দ, 21ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 6ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5:01 এবং সূর্যাস্ত হবে সন্ধে 6:23। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং একই সাথে নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 18 সেকেন্ড। শ্রোতাবন্ধুদের সুপ্রভাত।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন অমৃতবাণী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে। এক, রোমান লিপির দ্বারা ভারতের সকল ভাষা লেখার ব্যবস্থা করা সম্ভব হইলে সুবিধা অনেক হইত সন্দেহ নাই, কিন্তু দেখা গিয়াছে দেশ তাহা গ্রহণ করিবার জন্য এখনো প্রস্তুত হয় নাই। লিপি ভাষার বাহ্য চিহ্ন মাত্র, এক চিহ্নের কাজ অন্য চিহ্নের দ্বারা যদি সহজে চলে তবে চিহ্ন পরিবর্তনে আপত্তি করিবার কোনো কারণ নাই, যুক্তির দ্বারা তাহা বুঝিতে পারি। কিন্তু যুক্তির দ্বারা তাহা বুঝাইতে পারি না, কারণ যুক্তি যতই শাণিত হোক না কেন, সংস্কারের গায়ে যে সহসা দাগ বসাইতে পারে না, ইহা লইয়া তর্ক করা বৃথা। সুতরাং ভারতীয় লিপি দিয়াই কার্যারম্ভ হোক। শুনলেন অমৃতবাণী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে।

0: এতক্ষণ ভক্তিগীতের আসরে শিল্পীরা ছিলেন অনুপ ঘোষাল, চন্দ্রাবলী রুদ্রদত্ত, হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবণী সেন। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন আজ। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে আজ অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন শুরু হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি নরওয়ের। রাউন্ড অফ 16-এ আর কিছুক্ষণ পর ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হচ্ছে। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন আজ। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়ায় পৌঁছবেন। 2018 সালের মে মাসে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে ভারত ইন্দোনেশিয়া সমঝোতা ও তার প্রথম দ্বিপাক্ষিক সফর নিয়ে এটি প্রধানমন্ত্রীর চতুর্থবার ইন্দোনেশিয়া যাত্রা। শ্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী মূল কর্মসূচি জাকার্তায়, এছাড়া তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। জাকার্তায় শ্রী মোদী অনাবাসী ভারতীয়দের সম্মেলনে ভাষণ দেওয়ারও কথা রয়েছে। তিন দিনের ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে আগামী 8 তারিখে তিন দিনের সফরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন। সফরের শেষ পর্যায়ে তিনি যাবেন নিউজিল্যান্ডে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই অনুষ্ঠান সরকারের সহকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হবে। এই উপলক্ষে শ্রী শাহ বেশ কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে 232টি শস্য সংরক্ষণ গুদাম, সহকার ভ্যানের ভূমিপূজা, এছাড়া মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের টিস্যু কালচারের ভূমিপূজা।

0: জাতীয় সমবায় তথ্য ভান্ডার এনসিডি 3.0 উদ্বোধন, জিওট্যাগ মোবাইল অ্যাপ্লিকেশন ও ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের দুগ্ধ সরবরাহ পর্যালোচনা ড্যাশবোর্ড পোর্টালের সূচনা। এই অনুষ্ঠানে মন্ত্রকের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য সম্বলিত একটি গ্রন্থ প্রকাশ করা হবে। অনুষ্ঠানে পশুপালন, ডেয়ারি ও মৎস্য দপ্তরের প্রতিমন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফ লালন সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সমবায় প্রতিমন্ত্রী কৃষণ পাল গুজ্জর ও মুরলীধর মোহন উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এ উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে কিছু পরিবর্তন হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পরে তিনি নিউটাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ ভারত কেশরীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সব শেষে সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এমজি নারেগার উত্তরসূরি হিসেবে ভিবিজি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, এমজি নারেগা বাস্তবায়নে 3 বছরের বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর করা সম্ভব হয়েছে।
1: मनरेगा को पूरे देश में लागू करने में 3 साल लगे थे, लेकिन मुझे आप सब पर गर्व है, 1 साल 2 साल नहीं, पहले दिन ही विकसित भारत जी राम जी योजना एक साथ पूरे देश में लागू हो गई। 100 दिन में अब 125 दिन रोजगार, 5 साल में 7.5 लाख करोड़ से ज्यादा की राशि 2,86,000 पंचायतों में ठीक से लग गई, तो गांव संपूर्ण विकसित हो जाएंगे, समृद्ध और विकसित गांव का निर्माण हो जाएगा।
0: কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব গতকাল শিবপুরীতে একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 2,500 কোটি টাকা বিনিয়োগে আদানি গোষ্ঠী জাতীয় সড়ক 27-এর পাশে পালিগ্রামে এই কারখানাটি নির্মিত হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শিবপুরীর ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স দেশগুলির প্রধান মাদক বিরোধী এজেন্সি দুদিনের সম্মেলন শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এই সম্মেলন প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে যেমন এক মঞ্চে নিয়ে আসবে, পাশাপাশি ব্রিক্সের সদস্য দেশের অভিজ্ঞ আধিকারিকরা মাদক চোরাচালান প্রতিরোধের ব্যবস্থা মজবুত করার বিষয়ে আলোচনা করবেন। মাদক সংক্রান্ত উদ্ভূত বিপদ মোকাবিলায় মাদক চোরাচালান রোধের ক্ষেত্রে সমন্বয়, তথ্য আদান প্রদান, সম্মিলিত যোগদান প্রভৃতি বিভিন্ন দিক বৈঠকে গুরুত্ব পাবে। সুইজারল্যান্ডে জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃ সরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনের সভাপতিত্ব করবে ভারত। রাষ্ট্রসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আজ থেকে 8 তারিখ পর্যন্ত এই অধিবেশনটির আয়োজন করেছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা সুরক্ষা আইন ও নীতির ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই অধিবেশনে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ, শিক্ষাবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলি উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলি পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন যে উভয় নেতা কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার নতুন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তানে পাক অধিকৃত জম্মু

0: কাশ্মীরে বিক্ষোভকারীদের মোকাবিলা করতে গিয়ে পাক রেঞ্জার্সের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত একাধিক রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সুরাহা ও মৌলিক অধিকারের দাবিতে বিক্ষোভরত জনতার উপর গুলি চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইসলামাবাদ বিরোধী আন্দোলন চলাকালীন 600 বেশি নাগরিক অধিকার রক্ষায় নিয়োজিত সক্রিয় কর্মী গ্রেপ্তার হন। এদিকে লন্ডনে আন্দোলনকারীদের সমর্থনে প্রতিবাদ মিছিল বের করা হয়। মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় গত রাতে ভারী বৃষ্টির ফলে তিনতল একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়লে কমপক্ষে 6 নিহত ও 1 আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আর 1 পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাকে খুঁজে বের করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ অন্যান্য উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এ আর কিছুক্ষণের মধ্যেই ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সকাল 6:30। অন্যদিকে গত রাতের খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। নরওয়ে 79 মিনিটে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে নেইমার পেনাল্টি থেকে 1 গোল শোধ করেন। হালান্ডের জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে তিনি প্রথম স্থানে উঠে এলেন। চলতি বিশ্বকাপে 3 গোল সংখ্যা 7। ইংল্যান্ডকে 7 হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লর্ডসে গতকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 4 150 রান তোলে। অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ড 58 রানে, ফ্রেয়া ক্যাম্প 44 রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 3 হারিয়ে 17 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বেথ মুনি 64, ফিবি লিজফেল্ড 48 রান করেন। বেতমুনি ম্যাচের সেরা ও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন আজ। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5 স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। খবর শেষ হল, এরপর খবর সকাল 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা, আজ সকাল 8:00 লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় স্মরণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এ বিষয়ে আপনারা কথা এবং বার্তায় আসবেন এই 2 নম্বরে 9434921300 এবং 03482259648। ঘোষণাটি শুনলেন, এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানে শ্রীকান্ত আচার্য।

গানটি শুনলেন সাশা ঘোষালের কণ্ঠে, শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারে শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীতের আসরে শিল্পীরা ছিলেন শ্রীকান্ত আচার্য, অদিতি মহসিন, শাশা ঘোষাল, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত এবং অর্ঘ্য সেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে, FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। প্রথম গানে অনুসুয়া মুখোপাধ্যায়।

এতক্ষণ নজরুলগীতির আসরে শিল্পীরা ছিলেন অনুসুয়া মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, ইন্দ্রাণী সেন এবং পণ্ডিত অজয় চক্রবর্তী।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আপনাদের জানাই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফসল বিষয়ে বিশেষ কিছু পরামর্শবলী। জুন মাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে পাট ফসলের বৃদ্ধি ও আঁশের গুণমান বজায় রাখতে আগাছা নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ, জল নিষ্কাশন এবং পোকা মাকড় রোগ দমনের ওপর বিশেষ কিন্তু গুরুত্ব দিতে হবে। বর্ষাকালের আবহাওয়া পাট গাছের দ্রুত বৃদ্ধির পক্ষে অনুকূল হলেও অতিরিক্ত আর্দ্রতা রোগ পোকার আক্রমণ বাড়াতে পারে। জমি ও ফসল ব্যবস্থাপনা, জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না, প্রয়োজনে দ্রুত নিকাশের ব্যবস্থা করতে হবে। গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং বায়ু চলাচল বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী থিনিং বা গাছ পাতলা করতে হবে। আগাছা নিয়ন্ত্রণের জন্য নিড়ানি বা হাত দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে। আগাছা থাকলে পুষ্টি ও আর্দ্রতা প্রতিযোগিতা বৃদ্ধি পায়। হালকা বৃষ্টির পরে মাটির উপরিভাগ আলগা করলে শিকড়ের বৃদ্ধি ভালো হয়। সার ব্যবস্থাপনা টপ ড্রেসিং হিসেবে প্রয়োজন মতো নাইট্রোজেন সার প্রয়োগ করতে হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে সার প্রয়োগ কিছুদিন স্থগিত রাখতে হবে, সার ধুয়ে যেন না যায়। জৈব সার বা গোবর সার ব্যবহার করলে মাটির গঠন ও আর্দ্রতা ধারণ ক্ষমতা কিন্তু উন্নত হয়। পোকামাকড় রোগ দমন, এই পোকা এবং রোগের আক্রমণ দেখা দিতে পারে জুট সেমি লুপার, হেয়ারি ক্যাটারপিলার, জুট অ্যাপিয়ান, স্টেম রট রোগ, এই সমস্ত নিয়মিত ক্ষেত্রে পর্যবেক্ষণ করতে হবে। শশার ক্ষেত্রে উঁচু জমিতে রিজ ও ফারো পদ্ধতিতে লঙ্কা, বেগুন, টমেটো ও কুমড়ো জাতীয় ফসলে চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করে বীজ বপন শুরু করতে হবে। বীজ বপন বা চারা রোপণের আগে ভালোভাবে পচানো কম্পোস্টের সঙ্গে তাজা মাটি মিশিয়ে ব্যবহার করতে হবে, যাতে চারার বৃদ্ধি ভালো হয়। সহজ ব্যবস্থাপনা ও পরবর্তীতে প্রতিস্থাপনের সুবিধার জন্য পলিথিন ব্যাগ বা মাটি ভর্তি পাটের ব্যাগেও চারা তৈরি করা যেতে পারে। আগামী দিনে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বীজতলায় জল জমা এড়াতে উপযুক্ত নিকাশি ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফসল বিষয়ে বিশেষ কিছু পরামর্শবলী।

এখন জানিয়ে দেব আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে আজ মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে 11 জুলাই পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সতর্কবার্তায় জানানো হচ্ছে আজ মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই একই সতর্কবার্তা রয়েছে 11 জুলাই পর্যন্ত মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং পূর্বাভাস। এখন শুনবেন লোকগীতি দোহারের কণ্ঠে।

এখন আপনাদের জানিয়ে দেই আজকের সারা দিনের অনুষ্ঠান সূচি। সকাল 7:45 বাংলা ছায়াছবির গান, সকাল 8:00 লাইভ অনুষ্ঠান শুভ সকাল। আজকের বিষয় স্মরণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সকাল 9:10, বিকেল 3:40 এবং রাত 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 10:00 থেকে আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। দুপুর 2:20 বাংলা আধুনিক গানের অনুরোধের আসর এবং 3:10 দিনান্তিকা। এই দুটি অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন দেবী সরকার মুখোপাধ্যায়। বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, 5:30 ক্ষেত খামারের কথা, সন্ধ্যে 6:05 দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গানের আসর, 6:40 ভক্তি গীতি ও 6:55 অতুল প্রসাদের গান। সন্ধ্যে 7:10 আজ সন্ধ্যায়, রাত 8:10 বাংলা রাগ প্রধান গান এবং 8:30 বাংলা আধুনিক গান, রাত 10:10 বাংলা ছায়াছবির গানের আসর এবং 10:30 লোকগীতির আসর মাটির সুর। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সকাল 7:25, সন্ধ্যে 7:35 এবং রাত 10:00। কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 7:35 এবং সন্ধ্যে 7:50। গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সকাল 9:00, বিকেল 3:00, সন্ধ্যে 6:00 এবং রাত 8:00। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05, বিকেল 3:05 এবং রাত 8:05 এবং রাত 9:00। বিজ্ঞাপনী অনুষ্ঠান শুনবেন বেলা 12:58, সন্ধ্যে 7:30।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত প্রেসিডি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে আজ অসমের গুয়াহাটিতে ব্রিক্স যুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন শুরু হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রায়গড় জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। মুম্বাইয়ে গতরাতে ভারী বৃষ্টির ফলে তিনতলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়ে কমপক্ষে 6 জন নিহত। ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি নরওয়ের। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়ায় পৌঁছবেন। 2018 সালের মে মাসে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে ভারত ইন্দোনেশিয়া সমঝোতা ও তার প্রথম দ্বিপাক্ষিক সফর ধরলে এটি প্রধানমন্ত্রীর চতুর্থবার ইন্দোনেশিয়া যাত্রা। শ্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি জাকার্তায়, এছাড়া তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। জাকার্তায় শ্রী মোদীর অনাবাসী ভারতীয়দের সম্মেলনে ভাষণ দেওয়ারও কথা রয়েছে। তিন দিনের ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে আগামী 8 তারিখে তিন দিনের সফরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন। সফরের শেষ পর্যায়ে শ্রী মোদী যাবেন নিউজিল্যান্ড। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই অনুষ্ঠান সরকারের সহকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হবে। এই উপলক্ষে শ্রী শাহ বেশ কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে 232টি শস্য সংরক্ষণ গুদাম, সহকার ভ্যানের ভূমিপূজা, এছাড়া মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের টিস্যু কালচারের ভূমিপূজা, জাতীয় সমবায় তথ্য ভাণ্ডার NCD 3.0 উদ্বোধন, জিওট্যাক মোবাইল অ্যাপ্লিকেশন ও ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের দুগ্ধ সরবরাহ পর্যালোচনা ড্যাশবোর্ড পোর্টালের সূচনা। এই অনুষ্ঠানে মন্ত্রকের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য সম্বলিত একটি গ্রন্থ প্রকাশ করা হবে। অনুষ্ঠানে পশুপালন, ডেয়ারি ও মৎস্য দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লাল্লন সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সমবায় প্রতিমন্ত্রী কৃষণ পাল গুজ্জর ও মুরলীধর মোহন উপস্থিত থাকবেন।

0: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা কলকাতায় আসছেন, তবে তার সফরসূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকোপার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজার অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ ভারত কেশরীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সব শেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গতকাল শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এমজি নারেগার উত্তরসূরি হিসেবে ভিবিজি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, এমজি নারেগা বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর করা সম্ভব হয়েছে।
1: मनरेगा को पूरे देश में लागू करने में 3 साल लगे थे, लेकिन मुझे आप सब पर गर्व है, 1 साल 2 साल नहीं, पहले दिन ही विकसित भारत जी राम जी योजना एक साथ पूरे देश में लागू हो गई। सौदन में अब 125 दिन रोजगार, 5 साल में 7.5 लाख करोड़ से ज्यादा की राशि 2,86,000 पंचायतों में ठीक से लग गई, तो गांव संपूर्ण विकसित हो जाएंगे, समृद्ध और विकसित गांव का निर्माण हो जाएगा।
0: অসম বিধানসভায় বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। গতকাল গুয়াহাটিতে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবার বিধানসভা অধিবেশনে একগুচ্ছ বিল পেশ করা হবে। এই বিলগুলি ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে অসম এমএসএমই বিল 2026, অসম জনবিশ্বাস বিল 2026, অসম পর্যটন উন্নয়ন ও নথিভুক্তিকরণ সংশোধনী বিল ও অসমে সহজে ব্যবসা করা সংক্রান্ত সংশোধনী বিল। বৈঠকে রাজ্য মন্ত্রিসভা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সংগঠনের সদস্যদের নিয়ে আজ বৈঠক ডেকেছে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান গণনা সংক্রান্ত বিষয়ে তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের রিপোর্টও পর্যালোচনা করা হবে। রাম মন্দির প্রাঙ্গণে বৈঠক শুরু হবে বিকেল 3টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে।

ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এই সম্মেলন প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে যেমন এক মঞ্চে নিয়ে আসবে, পাশাপাশি ব্রিক্সের সদস্য দেশের অভিজ্ঞ আধিকারিকরা মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা মজবুত করার বিষয়ে আলোচনা করবেন। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্ত সরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনের সভাপতিত্ব করবে ভারত। রাষ্ট্রসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা চলতি মাসের ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত এই অধিবেশনটির আয়োজন করছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা সুরক্ষা আইন ও নীতির ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই অধিবেশনে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ, শিক্ষাবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলি উপস্থিত থাকবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও সিন্ধুদুর্গ জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া রায়গড় জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়ার এই দুর্যোগপূর্ণ পূর্বাভাসের প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও রায়গড় জেলার সমস্ত সরকারি ও পৌর ও বেসরকারি স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বাইয়ের মানখুর্দ জেলায় গতকাল ভারী বৃষ্টির ফলে তিনতলা একটি

বাড়ির কিছু অংশ ভেঙে পড়লে কমপক্ষে ছজন নিহত ও একজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজনের আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের খুঁজে বের করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ অন্যান্য উদ্ধারকারী দল কাজ চালাচ্ছে। কেরালার কান্নুর ও কাশারগড় জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। অন্য ছটি জেলায় দেওয়া হয়েছে হলুদ সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ সিক্সটিনে ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে ইংল্যান্ড 2-1 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে গত রাতের খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। নরওয়ের হয়ে 79 ও 90 মিনিটে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। হালান্ডের জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে তিনি প্রথম স্থানে উঠে এলেন। চলতি বিশ্বকাপে তিনজনের গোল সংখ্যা 7। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লর্ডসে গতকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 150 রান তুলে অধিনায়ক ম্যাট স্কিভার ব্রান্ড 58 রানে ফ্রেয়া কেম 44 রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 3 উইকেট হারিয়ে 17 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বেথমনি 64, ফিবি লিচফিল্ড 48 রান করেন। বেথমনি ম্যাচের টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথোচিত মর্যাদায় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্যে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প। আগামীকাল থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে দ্বিতীয় পর্বের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার তদন্তে 6 সদস্যের সিট গঠন করেছে পুলিশ। এই ঘটনায় আটক 4 জন। গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। এ উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সকাল 11টায় রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, সংগঠন ও বিজেপির পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুরভবনে কলকাতা পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিশিষ্ট জনেরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন নানা অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতার নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহের যোগ দেবার কথা। বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য এই উপলক্ষে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 6ই জুলাই সেই অগণিত মানুষের জন্য একটি বিশেষ দিন, যারা জাতীয়তাবাদ ও নিঃস্বার্থ সেবার আদর্শকে মেনে চলেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি নিবন্ধে প্রধানমন্ত্রী বলেছেন,

0: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের আদর্শ ছিল ভারতের অখণ্ডতা। দেশভাগের চরম অস্থিরতার সময়ও পশ্চিমবঙ্গ যাতে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে থেকে যায় তা নিশ্চিত করতে তিনি দৃঢ় সংকল্প ছিলেন। সেই চিন্তাভাবনাই পরে তাকে জম্মু কাশ্মীরেও টেনে নিয়ে যায়। শ্যামাপ্রসাদের নেতৃত্বে কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকার প্রধানমন্ত্রীর চা শ্রম উৎসাহ প্রকল্প চালু করতে চলেছে। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে গতকাল বাগিচা শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই প্রকল্পে 313 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে শ্রমিকদের শিক্ষা খাতে 177 কোটি, স্বাস্থ্য সুরক্ষায় 72 কোটি এবং শ্রমিকদের আশ্রয় যোজনায় 63 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয়ে সৌর বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার সহ পাহাড়ি এলাকায় 88টি প্রকল্প এবং সমতলে 233টি বিশ্রামাগার তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগামীকাল থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে দ্বিতীয় পর্বের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল সমাজ মাধ্যমে তিনি বলেন, মঙ্গলবার থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। চলতি শিক্ষাবর্ষে রাজ্যের বিভিন্ন কলেজে অনলাইন পোর্টালের মাধ্যমে প্রথম পর্বে 3 লক্ষের বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। এই পর্বে 3,08,796 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। গত শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল 2,57,429 জন। রাজ্যপাল আর এন রবি উত্তরবঙ্গ সহ রাজ্যের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ফের বৈঠকে বসবেন বলে জানা গেছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আগামী 20 জুলাই এই বৈঠক হতে পারে। গত 2 জুন লোকভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীরা বিজেপিতে ঢোকার চেষ্টা করলেও তাদের কোনোভাবে আশ্রয় দেওয়া হবে না বলে রাজ্যসভা সাংসদ রাহুল সিনহা জানিয়েছেন। গতকাল বর্ধমানে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন, দলের নেতাকর্মীদের এ বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। তৃণমূল কংগ্রেস থেকে আসা লোকজন দলে ঢুকলে তাদের শাস্তির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাহুলবাবু। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলা তদন্তে 6 সদস্যের সিট গঠন করেছে পুলিশ। এতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও এবং বারুইপুর থানার আইসি। আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই আশ্বাস দিয়েছেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত সকলকেই গ্রেপ্তার করা হবে।
1: কথা দিচ্ছি এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাবো, এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করবো। এর চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ।
0: এই ঘটনায় বারুইপুর থানায় মোট 3টি মামলা রুজু হয়েছে, 4 জনকে আটক করেছে পুলিশ। এদিকে গতরাতে ময়নাতদন্ত শেষ হয়েছে নাবালিকার দেহের। কাঁটাপুকুর মঠ থেকে দেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। মৃতার বাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আগামীকাল কিশোরীর বাবাকে ভবানী ভবনেও যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। আগেই জানানো হয়েছে, গতকাল বিকেলে খাবার কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে নাবালিকা নিখোঁজ হয়ে যায়। পরে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, 4 ব্যক্তি নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে এলাকা। ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়। স্থানীয়দের বিক্ষোভের জেরে গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেজন্য সূর্যপুর এবং আশেপাশের এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে জেলা প্রশাসন। এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বারুইপুরের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিশোরীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে কালীঘাটপন্থী তৃণমূলের দাবি। মমতার বারুইপুর যাওয়া আটকাতে তার বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। সিপিআইএম বারুইপুরের ঘটনা তীব্র নিন্দা করেছে। দলের বিধায়ক তথা রাজ্য কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, গত 15 বছরে এরাজ্যে যে দুষ্কৃতীদের রাজত্ব তৈরি হয়েছিল এই ঘটনা তারই প্রমাণ।
2: গত 15 বছর ধরে যে এরাজ্যে দুষ্কৃতীদের রাজত্ব তৈরি হয়েছিল সেটা এই ঘটনা আবার প্রমাণ করছে। আর এই ঘটনাতে আরো একটা প্রমাণ হচ্ছে যে বিধানসভায় শুধু গুন্ডা দমন বিল পাশ করলে আইন শৃঙ্খলা সঠিক থাকে না। এর জন্য চাই পুলিশের রিফর্ম, পুলিশের সদিচ্ছা, প্রশাসনের

0: প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের হত্যার সঠিক তদন্ত অবশ্যই প্রয়োজন এবং রাজ্য সরকার এর সঠিক বিচার করবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন।
1: মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই হত্যাকাণ্ডের বিচার সেই সময় প্রভাবিত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রীর নাম জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, আমি নামই বলে দিই, বারবার সে সময় পরিবারের তরফ থেকেও এসেছিল, বরুণ বিশ্বাসের দিদির তরফ থেকে এবং অন্যান্য লোকেদের তরফ থেকেও এর নতুন করে তদন্ত প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবেন, আমরা সহমর্মী, আমরা চাইব এর বিচার হোক, যারা অপরাধী সেই অপরাধীরা উপযুক্ত শাস্তি।
0: গভীর নিম্নচাপের প্রভাবে আজ রাজ্যের উপকূলবর্তী ও পশ্চিমী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সতীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
2: আমাদের রাজ্যে কিছুটা প্রভাব থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমে কয়েকটা জেলা, দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর কয়েকটা জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং কিছুটা কলকাতা, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ যথোচিত মর্যাদায় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে নানা অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্যে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন বাংলা ছায়াছবির গান।
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: বাংলা ছায়াছবির গানের আসরের প্রথম গানে শ্রেয়া ঘোষাল এবং শান, ছবির নাম প্রেমের কাহিনী।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: এবারের গানটি শুনবেন পাপনের কণ্ঠে, ছবির নাম কি করে তোকে বলবো।

এতক্ষণ বাংলা ছায়াছবির গানের আসলে শিল্পীরা ছিলেন শ্রেয়া ঘোষাল এবং শান। প্রেমের কাহিনী ছায়াছবি থেকে পাপন, কি করে তোকে বলবো ছায়াছবি থেকে, এবং শিলাজিৎ মজুমদার হেমলক সোসাইটি ছায়াছবি থেকে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 8টা, আর 8টা মানেই আপনাদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল। আজকের শুভ সকাল অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি অর্চিতা।

আজকের শুভ সকালের বিষয় স্মরণী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1901 সালের 6ই জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজকে তাঁর 125তম জন্মদিবস। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় শিক্ষাবিদ, আইনজীবী, রাজনীতিবিদ এবং সমাজচিন্তক। আজ তাকে নিয়েই আমরা কথা বলব, কথায় এবং বার্তায়। আসুন, এই দুই নম্বরে 9434921300 এবং 03482259648।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১৯০১ সালের ৬ জুলাই কলকাতায় এক উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী যোগমায়া দেবীর কাছ থেকে তিনি কিংবদন্তিতুল্য পাণ্ডিত্য ও ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকার সূত্রে লাভ করেন। তাঁরা তাকে পবিত্র ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে অনুপ্রাণিত করেন। ১৯২১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করার পর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯২৪ সালে বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান লাভ করেন। ছাত্রাবস্থাতেই শ্যামাপ্রসাদ তার ভাইস চ্যান্সেলর পিতাকে শিক্ষা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করেন। পিতার মতো তিনিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন ১৯৩৪ থেকে ১৯৩৮। ১৯৩৭ সালে তদানীন্তন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশ্ববিদ্যালয় সঙ্গীত রচনা করে দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ একটির বদলে দুটি গান রচনা করে দেন, চলো যাই চলো যাই ও শুভ কর্মপথে ধরনির্ভর গান।

0: 0348225948 কোন বন্ধ রয়েছেন? হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
0: হ্যাঁ বলুন।
1: ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে জ্ঞান ক্রমশ বাড়ছে, তিনি ভারতকে একটা উল্লেখযোগ্য জায়গায় দাঁড় করিয়েছেন। তার আজকে 125 জন্মদিন, তাকে সশ্রদ্ধ প্রণাম। ভারতের স্বাধীনতা সংগ্রামে অসংখ্য বীর আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হবে এবং থাকবে। ফাঁসি রজ্জুর, রজ্জুদের প্রাণদান, নির্বাসন এবং জেলে নির্যাতন ভোগ ছিল স্বাধীনতা সংগ্রামীদের নিত্য সঙ্গী। ভারতের স্বাধীনতার 80 পরে অখণ্ড ভারতকে কাঁচা ধরে বেড়া দিয়ে যারা হচ্ছে সেটা
0: ইতিবাচক।
1: ভারতকে পথ দেখাচ্ছে, ভারতের স্বাধীনতার সীমান্ত পরিধি প্রাক্তন এবং বর্তমান সবাইকে শতকোটি প্রণাম।
0: সঙ্গে থাকুন,
1: জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: ভালো থাকুন। যাবো বার্তায়। বার্তা পাঠিয়েছেন শুভ সকাল আমার মিষ্টি অর্চিতা পিসুমণি, পাঠিয়েছে ছোট্ট ননী খাগড়া কান্তনগর কালভাট বাজার পাড়া থেকে। আপনাকে জানাই প্রণাম, আশা করি ভালো আছেন। আজ অনেকদিন পর আপনার মিষ্টি কণ্ঠস্বর শুনতে পেয়ে আসলাম। বিষয় আসি, স্মরণীয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ওনাকে জানাই শতকোটি প্রণাম। আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিনটি পালন করব। ভালো থাকবেন, প্রণাম নেবেন, আমি ছোট্ট ননী। ননী অবশ্যই, কিন্তু আমি চাইব তুমি এই বয়সে এই ধরনের মানুষদের জীবনী সম্পর্কে জানো, এবং এই সমস্ত অনুষ্ঠান আশা করি তোমাকে সমৃদ্ধ করবে। এভাবেই আমাদের সঙ্গে থাকো, ভালো থাকো। খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখছেন, আজ ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ, অখণ্ড ভারতের স্বপ্ন দেখা, এক দেশ এক বিধান, এক প্রধান ও এক নিশান, এর প্রবক্তা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য, অধুনা পশ্চিমবঙ্গ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া চিন্তাবিদ ও ব্যারিস্টার, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 126 শুভ আবির্ভাব দিবসে পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম নিয়ে বড় হয়ে ওঠা একজন অতি সাধারণ মানুষের শ্রদ্ধার্ঘ্য নিবেদন। আসুন আমরা সকলে মিলে তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে প্রণাম জানিয়ে তার স্বপ্নকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে চলার শপথ গ্রহণ করি। নমস্কার, সবাই ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, সুব্রত দত্ত লিখেছেন এভাবেই।

0: ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। মনোজ কুমার পাল তেঁতুলিয়া পশ্চিম মুর্শিদাবাদ থেকে লিখছেন। প্রখ্যাত আইনবিদ, শিক্ষক, রাজনীতিবিদ, হিন্দুত্ব প্রজ্ঞাবিদ, মিনিস্টার ছিলেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে 1921 সালে স্নাতকোত্তর শিক্ষা গ্রহণ করেন। আশুতোষ মুখোপাধ্যায় ওনার পিতা, যোগমায়া দেবী ওনার মাতা ছিলেন। 1952 থেকে 1953 অবধি লোকসভার সদস্য ছিলেন। এই মহানুভব ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমার সশ্রদ্ধ প্রণাম। লিখেছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। মনোজদা, অনেক অনেক ধন্যবাদ।
1: 0348259648। জননায়ক এবং রাষ্ট্রনেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 129তম জন্মদিনে তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। তো দেখুন, একটা আরামদায়ক জীবন ছিল তার বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন। তিনি একজন বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ। সেই আরামদায়ক জীবন ছেড়ে তিনি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে উপনিবেশিকতা, সাম্প্রদায়িকতা এবং মানবিক সংকটের মতো সমসাময়িক অস্থিরতায় আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে ভারতের মানুষের উদ্ধার কার্যে। আর মানে তিনি খুব অল্প বয়সে তার স্ত্রী এবং শিশুপুত্রকে হারানোর শোক সহ্য করেও তিনি আরো তার মানুষের প্রতি আরো সেবা এবং নিষ্ঠাকে আরো শক্তিশালী করেছিলেন আর রক্ষা করেছিলেন ভারতের অখণ্ডতাকে। 1943 সালে দিদি যখন বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখালেন, তখন ডক্টর মুখোপাধ্যায় দুর্গত মানুষের পাশে পুরোপুরি সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি একটি বইও লিখেছিলেন পঞ্চাশের মন্মন্তর নামে। আর কলকাতার একটি কলেজে ভাষণ দেওয়ার সময় তরুণদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা যে কাজেই হাত দাও না কেন, তা অত্যন্ত গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করো। আর বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1943 সালের 9ই জুলাই। আর তার আরেকটা পরিচয় দিদি, তিনি ছিলেন ভারতের প্রথম শিল্পমন্ত্রী। এটুকুই শেয়ার করলাম।
0: সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনারা এইভাবে আমাদের সঙ্গে আসছেন, কথায় বার্তায় আমাদেরকে সমৃদ্ধ করুন। এবার যাব বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন অদিতি দাস ওরাহাট থেকে। লিখছেন, সকালের বিষয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মরণ, ভারতের রূপকার। তার জন্ম 1901 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। 1953 সালে শ্রীনগরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। তবে দিদিভাইয়ের কাছে অনেক বিবরণ জানতে পারবো এই আশা রাখি। অনেক লিখলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। অদিতি দাস ওরার ভগবান গোলা সুন্দরপুর থেকে পাঠিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গ্রামরাতমা রামপুরহাট থেকে রতন ব্যানার্জি। নমস্কার দিদি, আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিন। তাঁর শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তাঁর জন্ম ও কর্ম সম্বন্ধে যেটুকু জেনেছি তা প্রায় সকলেরই জানা, তাই ওই কথাগুলো আর পুনরাবৃত্তি করছি না। প্রসঙ্গত বলি, আমাদের গ্রামের একজন বিখ্যাত ব্যক্তি, পদ্ম পুরস্কার বিজয়ী, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সাতকড়ি মুখোপাধ্যায়ের সহপাঠী ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়। আর এইটুকু সবার সাথে ভাগ করে নিলাম। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ আনতে রতন ব্যানার্জি, গ্রাম রাতমা রামপুরহাট। রতনদা, এটা একটা অসাধারণ ইনফরমেশান আপনি দিলেন, বার্তা দিলেন যে ওনার সহপাঠী সাতকড়ি মুখোপাধ্যায়, আপনি যদি তার সান্নিধ্য বা পেয়ে থাকেন তার কাছ থেকে, ওনার সম্পর্কে হয়তো অনেক কিছু আপনি শুনে থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এভাবেই আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। যাবো ফোনে। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
2: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
2: মারগ্রাম শীতলাপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: হ্যাঁ কিশোর দা, বলুন।
2: কে আজকে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে তার চরণে আমার শতকোটি প্রণাম। তার জন্ম 1901 সালে। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তিনি আইনজীবী, সমাজসেবী, রাজনীতি

0: সাংবাদিক ছিলেন এবং জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি, এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। এটুকুই বললাম, তিনি ভাই নমস্কার, ভালো থাকবেন।
1: হ্যাঁ, সঙ্গে থাকুন, ভালো থাকুন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন। যাব বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন আধার মানিক থেকে দেবদা মহাদেব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশের অখণ্ডতা ও শিক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। প্রিয় রেডিও প্রেমী বন্ধুগণ, তার আদর্শ এক দেশ এক নীতি আমাদের পথ দেখায়। নমস্কার, ধন্যবাদ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূলত তার রাজনৈতিক, সামাজিক ও চিন্তাধর্মী লেখার জন্য পরিচিত। তার সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থটি হল লিভস ফ্রম আ ডায়েরি। এটি তার আত্মজীবনীমূলক লেখা ও ডায়েরির সংকলন, যা ইংরেজি এবং বাংলায় লেখা। এছাড়াও তার লেখা ও ভাষণের উপর ভিত্তি করে প্রকাশিত কিছু উল্লেখযোগ্য বই তো রয়েছে। 1937 থেকে 46 পর্যন্ত বাংলায় তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি এবং তার ব্যক্তিগত চিন্তাধারার বিবরণ কিন্তু এই বইটাতে আমরা পেয়ে থাকি। পরবর্তীতে এটি তার অনুজ উমা প্রসাদ মুখোপাধ্যায় সম্পাদনায় শ্যামাপ্রসাদের ডায়েরি হিসাবে এটি প্রকাশিত হয়। যাব বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন প্রবীণ শ্রোতা বিরাচি থেকে মন্টালিতে। শুভ সকাল আমার মিষ্টি মা অর্চিতা, প্রথমে জানাই আপনাকে প্রাণ ভরা আদর ও ভালোবাসা। আজকের বিষয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মরণে, আজ তার 125তম জন্মদিন। তিনি ছিলেন উপাচার্য, রাজনীতিবিদ, শিক্ষা ও সমাজ সেবায় তার গুরুত্বপূর্ণ অবদান। তিনি ভারতের উন্নয়নের জন্য নানা মতামত প্রকাশ করেন। কাশ্মীরের পুলিশ তাকে গ্রেপ্তার করেন, আটক অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন, কাশ্মীরেই মৃত্যুবরণ করেন। এটুকু বললাম, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, এভাবেই আমাদেরকে সমৃদ্ধ করুন, ধন্যবাদ আপনাকে। যাব পরের বার্তায়। পরের বার্তাটি পাঠিয়েছেন রেখা মুখোপাধ্যায় সাটুই মুর্শিদাবাদ থেকে। লিখছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জানাই শ্রদ্ধা ও প্রণাম। 1901 সালের 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং মাতা ছিলেন শ্রীমতী যোগমায়া দেবী। পরিবার থেকে তিনি পেয়েছিলেন জাতীয়তাবাদী শিক্ষা। তিনি ছিলেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ব্যারিস্টার। তিনিও পিতার মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নির্বাচিত হয়েছিলেন। উনি বিশ্বকবিকে অনুরোধ করেন একটি বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত রচনা করে দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর 2টি গান রচনা করে দিয়েছিলেন। তার একটি চলো যাই চলো যাই গানটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে 1937 সালে ডক্টর মুখোপাধ্যায় কুচকাওয়াজে ছাত্রদের দ্বারা প্রথম গাইয়েছিলেন। তিনি দেশের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী ছিলেন। 1953 সালে 23শে জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। লিখছেন সাটুই মুর্শিদাবাদ থেকে রেখা মুখোপাধ্যায়। ধন্যবাদ আপনাকে রেখা দি, সঙ্গে থাকুন, ভালো থাকুন।

0: যাব বার্তায়। এবারের বার্তা পাঠিয়েছেন খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে। লিখছেন, শুভ সকাল অর্চিতা দিদিভাই, প্রথমে আমার ভালোবাসা নেবেন, আশা করি ভালো আছেন। আজকের বিষয় হলো স্মরণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1901 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে রানী, রাজনীতিবিদ, সমাজসেবী, শিক্ষাবিদ ইত্যাদি। আজকেই প্রথম পশ্চিমবঙ্গে বিভিন্ন অফিস আদালতে ছুটির ঘোষণা করা হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে ওনার অবদান ছিল অপরিসীম। ছোট করে বললাম, ওনার আত্মার শান্তি কামনা করি, ভালো থাকবেন। মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে। ধন্যবাদ আপনাকে। যাব পরের বার্তায়। রজত বিশ্বাস বানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখছেন, আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস। তিনি একজন শিক্ষাবিদ, চিন্তাবিদ এবং রাজনীতিবিদ হিসাবে দেশের জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের ঐক্য, শিক্ষা এবং জাতীয় স্বার্থ নিয়ে তাঁর ভাবনা আজও অনেক মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। ইতিহাসে তাঁর অবদান নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, তবে তিনি যে ভারতের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাঁর কর্মজীবন আমাদের ইতিহাসকে জানার, মতভেদকে সম্মান করার এবং দেশের উন্নতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। তাঁর স্মৃতির প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা। লিখেছেন রজত বিশ্বাস বানপুর চাঁদপুর নদিয়া থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাব পরের বার্তায়। পরের বার্তাটি পাঠিয়েছেন সম্ভবত সৌমিন দাস, ঠেঙ্গাপাড়া মঙ্গলকোট পূর্ব বর্ধমান থেকে। শুভ সকাল অর্চিতা দিদিভাই, আজকে শুভ সকালের অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্যারকে ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। উনি একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে আমাদের কাছে খুব গর্বিত। এই অনুষ্ঠানটি খুব ভালো লাগছে, সকলে সুস্থ ভালো থাকুন। নমস্কার নেবেন সৌমিন দাস, ঠেঙ্গাপাড়া মঙ্গলকোট পূর্ব বর্ধমান থেকে। সৌমিনদা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
1: তার আত্মার শুভকামনা করি। শ্যামাপ্রসাদ এমন একজন মানুষ ছিল যে ইংরেজের সঙ্গে বিদ্রোহী এবং তার কিছু যার বাণী রেখে গিয়েছিলেন দেশাত্মবোধক গানগুলা। হ্যাঁ, এই গানগুলা সত্যি যখন বাজানো হয় বা শুনি তখন মনটা যেমন কেমন উদাস হয়ে যায়। সে ছিল দেশপ্রেমিক। সে এমন একজন দেশপ্রেমিক ছিল, তা অন্যান্য দেশপ্রেমিকের মতো একজন অন্যতম দেশপ্রেমিক। তার গুণগত মান ছিল খুব ভালো। তার মৃত্যু হয়েছিল এমন এক জায়গায়, সেটা নিয়ে অনেক অনেক ধরনের কথা শুনতে পাওয়া যায়। সঠিক সংবাদ তো আমরা হয়তো জানি না, তবু যেটুকু জানি
0: যেটুকু জানি। ভালো থাকবেন। পরের বার্তায় যাব। বার্তাটি পাঠিয়েছেন খাগড়া থেকে নমিতা রায়। শুভ সকাল আশুতোষ মুখোপাধ্যায়। মায়া সুযোগ্য পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 125তম

0: জন্মদিন উপলক্ষে শতকোটি প্রণাম। তিনি আইনজীবী, সমাজবাদী, শিক্ষাবিদ, আমাদের সবাইকে অখণ্ড ভারতের জন্য উদ্বুদ্ধ করেন। এইটুকু বলে শেষ করলাম। লিখেছেন খাগড়া থেকে নমিতা দি। ধন্যবাদ নমিতা দি, এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ত্রিমোহিনী থেকে মধু মঙ্গল পাল। কিছু মানুষ সময়ের গণ্ডি পেরিয়ে ইতিহাসের পাতায় চিরকাল বেঁচে থাকেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাঁদেরই একজন। শিক্ষা, সমাজ ও দেশের প্রতি তাঁর নিষ্ঠা, সাহস ও আত্মনিবেদন আজও বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। তার আদর্শ আমাদের মনে করিয়ে দেয় দেশের প্রতি ভালোবাসা শুধু কথায় নয়, কর্মেই প্রকাশ পায়। তাঁর স্মৃতির প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম। লিখছেন মধু মঙ্গল পাল। মধু মঙ্গল বাবু, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এইভাবে থাকার জন্য। সারগাছি বিনকার থেকে মৃণাল পাল। বিষয় স্মরণীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার শিল্প এবং সরবরাহ মন্ত্রী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা। তিনি 1901 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে ছিলেন। দেশভাগের পর কংগ্রেস ছেড়ে তিনি জম্মু কাশ্মীরের জন্য এক দেশ এক নিশান এক প্রধান নীতির পক্ষে আন্দোলন করেন এবং 1953 সালে শ্রীনগরে আটক অবস্থায় মারা যান। তাকে বর্তমান বিজেপির আদর্শিক জনক হিসেবে মানা হয়। তার এটি 125তম জন্মবার্ষিক। এ সবাইকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ মৃণালবাবু আমাদের সঙ্গে থাকার জন্য, বার্তা পাঠাবার জন্য। 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো।
1: হ্যালো,
0: কে বলছেন, কোথা থেকে?
1: হ্যাঁ দিদি, আমি বহরমপুর সজাগর থেকে প্রসেনজিৎ ঘোষ বলছি।
0: হ্যাঁ বলুন
1: দিদি। একটা কথা হচ্ছে যে, প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মুর্শিদাবাদ রেডিওকে, যে একজন ভুলে যাওয়া হিরো, ফরগটেন হিরোকে আমাদের সামনে এনে দেওয়ার জন্য। কারণ সত্যি কথা বলতে যে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে আমরা অনেকেই হয়তো অনেক কিছু জানি না, যদিও আজকে মুঠোফোনের দৌলতে সবকিছু জানা সম্ভব। এবং ধন্যবাদ জানাই আমাদের রাজ্য সরকারকে, যারা একজন ভুলে যাওয়া হিরোকে বা নেতাকে আমাদের সামনে আবার তুলে আনার জন্য। এটুকু বলবো। আরেকটা কথা বলবো যে, আমাদের শিকড় থেকে যে আমরা দূরে সরে যাচ্ছি, আমরা অনেক মানে স্বাধীনতার ইতিহাসে অনেক নাম জেনেছি, কিন্তু ইনার নামটা আমরা হয়তো কোথায় লুকিয়েছিল। ধন্যবাদ ওই জন্য আকাশবাণী মুর্শিদাবাদ আমাদের রাজ্য সরকারকে, যে এই লুকিয়ে থাকা নাম, যে ভুলে যাওয়া ইতিহাসকে আবার সামনে আনার জন্য।
0: সঙ্গে থাকুন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেবল একজন প্রখর দূরদৃষ্টি সম্পন্ন রাজনেতা ছিলেন না, তিনি ছিলেন আধুনিক ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান রূপকার। তাঁর পিতা বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়কে যেভাবে ভারতের আধুনিক শিক্ষার প্রাণকেন্দ্রে পরিণত করেছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই ধারাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং শিক্ষা বিস্তারে একাধিক যুগান্তকারী সংস্কার সাধন করেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা না দিলে শিক্ষার আলো সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। তাঁরই একক প্রচেষ্টায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার ম্যাট্রিকুলেশন স্তরের পরীক্ষায় বাংলা ভাষার উত্তর লেখা নিয়ম চালু করা হয়। বাংলা ভাষাকে বিশ্বমানের একাডেমিক মর্যাদা দিতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে এমএ কোর্স চালুর উদ্যোগ নেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি বিশ্ববিদ্যালয়ের বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রণ জানান এবং 1937 সালের সমাবর্তন উৎসবে রবীন্দ্রনাথকে দিয়ে বাংলা ভাষার ঐতিহাসিক ভাষণ দেওয়ায়, যা সম্পূর্ণ নজিরবিহীন।

সোমনাথ দাস সম্বলপুর উড়িষ্যা থেকে লিখছেন, বৃষ্টি ভেজা প্রাতে সুপ্রভাত, শুভ সকাল শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। স্মরণীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় ও যোগমায়া দেবীর সুযোগ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হয়েছিলেন। তিনি এক দেশ এক নীতিতে বিশ্বাস করতেন। ভারতের অখণ্ডতা রক্ষায় পশ্চিমবঙ্গ দৃষ্টিতে সৃষ্টিতে তার অবদান উল্লেখযোগ্য। রাজনৈতিক মতাদর্শের কারণে 1951 সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বিজেপি নামে পরিচিত। জম্মু কাশ্মীরে কারাগারে বন্দী অবস্থায় 1953 সালে 23 জুন তার মৃত্যু। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 125তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক গভীর শ্রদ্ধা। লিখেছেন সম্বলপুর উড়িষ্যা থেকে সোমনাথ দাস। সোমনাথ দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

পরের বার্তাটি পাঠিয়েছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, লিখছেন স্মরণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দেশপ্রেম, শিক্ষার প্রসার এবং জাতীয় চেতনার এক উল্লেখযোগ্য নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, আইনজ্ঞ এবং রাজনীতিবিদ, যিনি নিজের আদর্শ বিশ্বাসের জন্য আজও স্মরণীয়। তার কর্মজীবনে তিনি শিক্ষা, সমাজ ও দেশের ভবিষ্যৎ নিয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার দৃঢ় মনোবল, স্পষ্ট বক্তব্য এবং জনসেবার প্রতি নিষ্ঠা তাকে ভারতীয় জনজীবনে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তার কর্ম, আদর্শ ও দেশসেবার চেতনা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করুক, এ কামনা রইল। লিখেছেন সৌভিক ঠাকুরিয়া থেকে। ধন্যবাদ সৌভিক।

0: 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো, হ্যালো,
1: নমস্কার, শুভ সকাল।
0: নমস্কার, শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে?
1: বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই দা, বলুন।
1: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিন, তার প্রতি রইল আমার শতকোটি প্রণাম। তিনি যে কাজগুলো করে গেছেন সেই আদর্শ নিয়ে আমরা যদি চলতে পারি, তাহলে ভারত কিন্তু এগিয়ে যাবে। তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। যে ব্যক্তি আর এর সম্বন্ধে আমরা জানতাম না, আর অনেক কিছু জানতে পারছি, এই জন্য আকাশবাণী মুর্শিদাবাদকে অনেক ধন্যবাদ।
0: বেশ, আপনাকেও ধন্যবাদ, সঙ্গে থাকুন। রাজনৈতিক জীবনে শ্যামাপ্রসাদ প্রথমে বঙ্গীয় আইনসভায় নির্বাচিত হন। পরবর্তীকালে তিনি বিভিন্ন সময় ভিন্ন রাজনৈতিক অবস্থানে কাজ করেন। স্বাধীনতার আগে তিনি বাংলার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। দেশভাগের সময় বাংলার বিভাজন নিয়ে আলোচনায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে রাখার পক্ষে জোরালো অবস্থান নেন। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: ঝাউয়া থেকে জয়দেব চক্রবর্তী।
0: হ্যাঁ জয়দেব দা, বলুন।
2: স্মরণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
0: হ্যাঁ বলুন।
2: তো ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে আজ 6 জুলাই তাকে শত শত কোটি প্রণাম জানাই। তার সম্বন্ধে আমরা জানছি, আপনার সেই বলছেন সকাল থেকে শুনছি, তো ভালো লাগছে। যেন আরো এগিয়ে যেতে পারে আমরা এই স্মরণের স্মরণের দিনে, যেন স্মরণ রাখতে পারি প্রত্যেকটা দিন।
0: হ্যাঁ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ,
2: নমস্কার।
0: নমস্কার। ১৯৫১ সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। এই দলটি পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি হিসেবে পরিচিত হয়। জনসংঘের মূল লক্ষ্য ছিল জাতীয় ঐক্য, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, শক্তিশালী কেন্দ্রীয় রাষ্ট্র এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মনে করতেন, ভারতের সংবিধান ও আইন সমগ্র দেশের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত এবং জাতীয় সংহতি সর্বোচ্চ অধিকার পাওয়া উচিত। যাব বার্তায়। এবারে বার্তাটি পাঠিয়েছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। শুভ সকাল দিদি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ওনাকে আমার শ্রদ্ধা আর প্রণাম জানাই, খুব ভালো লাগছে অনুষ্ঠান, সঙ্গে থাকুন, ভালো থাকুন সুমিতা দি। যাব পরের বার্তায়। 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
3: হ্যালো, নমস্কার অর্চিতা দি।
0: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ, আমি বাহিরি বীরভূম থেকে অমৃতা মন্ডল বলছি।
0: হ্যাঁ হ্যাঁ।
3: দেখুন, উনি ছিলেন একজন রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ, আর আজ ওনার জন্মদিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পালিত হচ্ছে। উনি আমাদের বাহিরি ব্রজসুন্দরী বিদ্যালয়ের কিন্তু প্রতিষ্ঠাতা। কিছুদিন আগে আমরা প্লাটিনাম জয়ন্তী পালন করে এসেছি, আর সেটা অত্যন্ত ধুমধামের সঙ্গে পালন করলাম। মানে 4-5 দিন ধরে অনুষ্ঠানটা হয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আমার ছেলেও ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, এবং শুধু তাই নয়, শুধু স্কুলের ছাত্রছাত্রীরাই অনুষ্ঠানটা করে নাই, বাইরে থেকে অনেক আগত শিল্পী এসেছিলেন, ছৌ নাচ থেকে পুতুল নাচ থেকে আরম্ভ করে, মানে যে সমস্ত শিল্পগুলো হারিয়ে গেছে সেই সমস্ত সংস্কৃতি নিয়ে কিন্তু অনুষ্ঠানটা আমাদের হয়েছিল। এবং আরো মানে যারা আমাদের

মানে আমরা তো দেখিনি বা আমি পরে পরে শুনেছি, কিন্তু যারা প্রবীণ আছেন ওনাদের মুখ থেকে শুনে আমি যেটুকুনি মানে তথ্য আমার কাছে ছিল সেটুকুনি তথ্যে আমি

0: তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ কিন্তু তিনি গ্রহণ করেছিলেন। বাংলা ভাষার ব্যবহার, উচ্চশিক্ষার প্রসার এবং নতুন শিক্ষানীতির বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তার প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার প্রতি নিষ্ঠা তাকে একজন সফল শিক্ষাবিদ হিসাবে প্রতিষ্ঠিত করে। রাজনীতিতেও তার প্রবেশ ঘটে ব্রিটিশ শাসনকালে। তিনি প্রথমে বাংলার আইনসভায় নির্বাচিত হন, পরবর্তীতে তিনি কিছু সময়ের জন্য বঙ্গ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর বিভিন্ন অবস্থান নিয়ে সমর্থন এবং সমালোচনা উভয়ই কিন্তু ছিল। 1951 সালে তিনি যখন ভারতীয় জনতা পার্টি গঠন করেন, তারপর থেকে কিন্তু তার একটি উদ্দেশ্য যে ভারতে আধুনিকীকরণ, শিক্ষায়, প্রযুক্তি, অর্থনীতি, কৃষি, বাণিজ্য, শিক্ষা প্রসারে উৎসাহ প্রদান করতে থাকেন। তার মতে দেশের অর্থনৈতিক এবং শিল্পোন্নয়নের জন্য আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা কিন্তু অপরিহার্য ছিল। যাব ফোনে, 03482259648 কে রয়েছেন?
1: আমি শীষ মোহাম্মদ রয়েছি।
0: বলুন শীষ মোহাম্মদ শিশান।
1: হ্যাঁ,
0: নহাটি বীরভূম। হ্যাঁ বলুন।
1: বলছি শ্যামাপ্রসাদ মুখার্জি স্যার আশুতোষ মুখার্জির পুত্র ছিলেন, তার আর একটি ভাই ছিল, তার নাম রমাপ্রসাদ। তো আমি যেটুকু জেনেছি তার ছোটবেলায় নাম ছিল দেবী প্রসাদ।
0: আচ্ছা,
1: কিন্তু পাঠ্যপুস্তকে একটা জায়গাতে লেখা ছিল দেবী প্রসাদ খুব বদমাশ ছিল, মারামারি করে। তখন তার বাবাকে বলে যে আমার নামটা পাল্টে দেন। তিনি মিত্র ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন, ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন ছিল, স্কুল যেতে তিনি খুব পছন্দ করতেন। তিনি ছিলেন কনিষ্ঠতম উপাচার্য
0: কলকাতা
1: বিশ্ববিদ্যালয়ে।
0: ঠিক,
1: তার বাবাও ছিলেন উপাচার্য এবং তিনি তার বাবার মতো ব্যারিস্টারি পাস করেন। পরবর্তীকালে তিনি জনসংঘে যোগদান করেন এবং কাশ্মীরে গিয়ে কি হয়েছিল বলতে পারবো না, তাহলে কাশ্মীরে গিয়ে তার শরীর খারাপ হয় এবং তিনি সেখানে দেহত্যাগ করেন। তো তার মতন এই যে তাকে বলা হয়, বাবাকে বলা হতো বাংলার বাঘ, আর তিনি হলেন ওর সত্যিকারের বাঘের বাচ্চা।
0: সত্যি তাই। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ আপনাকে। যাব বার্তায়। বার্তা পাঠিয়েছেন সন্দীপ বিষ্ণু খাগড়া থেকে। লিখছেন, আজ ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিনে জানাই আমার শ্রদ্ধার প্রণাম। এক বিধান, এক নিশান আর এক প্রধান তত্ত্বের উদ্যোক্তা এই বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং জনসংঘের প্রতিষ্ঠাতার প্রতি সকল মুর্শিদাবাদবাসীর কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তার প্রচেষ্টার ফলে এই জেলায় ভারত ভুক্তি হয়েছিল। সন্দীপ বিষ্ণু খাগড়া থেকে। ধন্যবাদ সন্দীপ বার্তা পাঠাবার জন্য। পলাশ সরকার মধুপুর থেকে। দিদি শুভ সকাল, আপনি কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের বিষয় স্মরণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দিদি, ওনার সম্পর্কে এক ঘন্টায় বলে শেষ করা যাবে না দিদি, শুধু আমি বলবো, উনি না থাকলে কলকাতার নাম আলীনগর নামকরণ হতো, উনি ছিলেন বলে কলকাতার নাম কলকাতা নামকরণ হয়েছে। লিখেছেন পলাশ সরকার মধ্যপুর থেকে। পলাশদা ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন। লিখছেন পাকুড়িয়া বহরমপুর থেকে সৌমিল মণ্ডল। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিন। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে আমাদের সকলের কাছে পরিচিত। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও। সঙ্গে থাকুন, ভালো থাকুন। 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো।
2: হ্যালো।
0: হুম, কে বলছেন, কোথা থেকে?
2: হ্যাঁ, আমি তোমাদের খানা গোবাটা হাবলে করেছেন, নরোত্তম হাবলে বলছি।
0: হ্যাঁ নরোত্তমদা বলুন।
2: আমি জানি না

0: আজকের প্রোগ্রাম কি আপনি জানেন না?
1: না, আমি তো বাড়িতে যাই, আমি একটু রাস্তা রাস্তা হয়ে যদি ফোনটা লাগালাম না যে নিয়মিত শ্রোতা তো আমি।
0: আজকে আমরা কথা বলছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে, আজকে তো
1: আচ্ছা আচ্ছা প্রণাম জানাচ্ছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। তাই আমি বলছি উনাদের অমরত্ব লাভের জন্য ধন্যবাদ জানাতে দিদি,
0: নমস্কার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিশ্বাস করতেন কোনো দেশের প্রকৃত অগ্রগতি নির্ভর করে নতুন জ্ঞান সৃষ্টি ও গবেষণার উপর। তাই তিনি মেধাবী শিক্ষক ও গবেষকদের জন্য অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছিলেন। তিনি শিক্ষকদের মর্যাদা ও দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। তার মতে একজন শিক্ষক কেবল পাঠদান করেন না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তিনি দক্ষ, সৎ ও নিবেদিত প্রাণ শিক্ষক তৈরির ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। শিক্ষার বিস্তারকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার বিষয়েও তিনি গুরুত্ব দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষার সুযোগ সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত হওয়া উচিত। যদিও তাঁর সময়ে শিক্ষার প্রসারে নানা সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতা ছিল, তবুও তিনি উচ্চশিক্ষার প্রসার ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য নিরন্তর কাজ করেছেন। তাঁর সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সংস্কার, পরীক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মান নিয়ন্ত্রণ ও নতুন বিভাগ চালুর মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এসব পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করতে সহায়ক হয় এবং পরবর্তী সময়ে ভারতের উচ্চশিক্ষার বিকাশেও তা প্রভাব ফেলে। 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো, হ্যালো,
2: শুভ সকাল।
0: শুভ সকাল,
2: আমি জয়গাঁও বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আজকের বিষয় হচ্ছে হ্যাঁ, আমরা সবাই জানি আশুতোষ মুখার্জির পুত্র যোগ্যতম পুত্র শ্যামাপ্রসাদ মুখার্জি। তো আমাদের বাংলায় আশুতোষ মুখোপাধ্যায় বাঘ হিসাবে পরিচিত ছিলেন এবং তার সুযোগ্য ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনিও মানে এমনই তার প্রতিভা, এমনই তার সংগ্রাম, লড়াই ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য এবং ভারত অখণ্ড ভারত চেয়েছিলেন তার জন্য যে সংগ্রাম করেছিলেন তা স্মরণীয় হয়ে থাকবে। তাই মানে শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত ভাবছেননি, ঐক্যবদ্ধ ভারত চেয়েছিলেন এবং ভারত ভারতে সংবিধান এক ঐতিহ্য এবং ভারত পৃথিবীর বুকে যেভাবে ঐক্যবদ্ধ ভারত স্থান পাবে এবং ঐক্যবদ্ধ ভাবে চলবে আগামী দিনে সেটাই স্বপ্নটা ছিল। তাই
0: আমরা সঙ্গে থাকুন, ভালো থাকুন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন, কেমন, ভালো থাকুন।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.nohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিভিন্ন রচনায়, বিশেষ করে শ্যামাপ্রসাদের ডায়েরিতে আমরা কিন্তু কাজী নজরুল ইসলামের উল্লেখ পাই। সমকালীন বাংলা সাহিত্য এবং সংস্কৃতির আলোচনার পাশাপাশি

বারবারই কিন্তু কাজী নজরুলের প্রসঙ্গ এসেছে। ১৯৪২ সালে কাজী নজরুল ইসলাম যখন গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তখন কিন্তু পক্ষাঘাতগ্রস্ত হন তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তখন ছিলেন উনি বাংলার অর্থমন্ত্রী, তার চিকিৎসার জন্য সর্বতোভাবে এগিয়ে আসেন। এই সময় কবি নজরুল ইসলাম নিজে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে একটি বিখ্যাত আবেগঘন ধন্যবাদ সূচক চিঠিও লিখেছিলেন। তিনি লিখছেন, বর্তমান কোয়ালিশন সরকারের মন্ত্রীদের মধ্যে একমাত্র আপনার প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রয়েছে। আমি বিশ্বাস করি একদিন আমরা ভারতকে সম্পূর্ণ স্বাধীন করব। সেই গৌরবময় দিনে বাঙালি আপনাকে এবং সুভাষবাবুকেই সবচেয়ে বেশি মনে রাখবে। এইভাবেই কিন্তু ডক্টর আশুতোষ মুখোপাধ্যায় এই বাঙালির জীবনে, পশ্চিমবঙ্গের মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। আজ ওনার জন্মদিনে আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম, শ্রদ্ধা।

ভারতের রাজনৈতিক ও শিক্ষার ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ নাম। তাঁর অবদান, রাজনৈতিক আদর্শ এবং বিতর্ক সব মিলিয়ে তিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে বোঝার জন্য তার সময়, প্রেক্ষাপট এবং বিভিন্ন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করা প্রয়োজন। তার জীবন ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আজও গবেষণা ও আলোচনার বিষয়।

0: এতক্ষণ ছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: শাস্ত্রীয় সঙ্গীতের পর্ব আজকে একদম মাল্লাদের ওয়েদার, কারণ আজকে যখন এলাম আমি বাড়ি থেকে, কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং ঝনঝন করে বৃষ্টি নেই, মানে যে বৃষ্টিটা আমাদের কলকাতাতে মানে বিশেষ সেই সুমনের ভাষায় মানে মেঘদূতের নাম রেখেছে আহার্নক সেরকম করে আসে সেই ধরনের বৃষ্টি না, এটা কিন্তু বেশ খুব একটা মিষ্টি বৃষ্টি, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এবং একেবারে সেই বর্ষার ল্যান্ডস্কেপ আমি আস্তে আস্তে দেখছিলাম। ময়দানটা কি সবুজ, তার পাশে ময়দানের প্রেক্ষাপটে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল একটু ঝাপসা, তার উল্টো দিকে কলকাতার বেশ কয়েক বছরের নতুন একটা আইকনিক পয়েন্ট, সেটা হচ্ছে টুইন টাওয়ার, সেটার মাথায় মেঘ জমে রয়েছে। আকাশবাণী ভবনে ঢুকলাম এসে বৃষ্টি মাথায় নিয়ে। আজকের অনুষ্ঠান কি আর বলবো, মানে আজকের অনুষ্ঠানটা করতে আমার একটু কষ্টই হচ্ছে, কারণ দীর্ঘ প্রায় সাড়ে বারো বছর আপনাদের সঙ্গে এই যে প্রত্যেক মাসের প্রথম সোমবার এবং অনেক সময় পঞ্চম সোমবার এই বসে এই যে গল্প করি, নিজের অনুভূতি, আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা এগুলো আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিই, এই ব্যাপারটাতেও এবারে জ্যোতি টানতে হচ্ছে। আমার করা আকাশবাণীর গানের ভেলা শাস্ত্রীয় সঙ্গীতের পর্বর আজকেই সর্বশেষ পর্ব আমার করা, আশা করি এরপরে আমাদের কর্তৃপক্ষ তারা কোনো একজন যোগ্য ব্যক্তিকে এটার ভার দেবেন। দুঃখের কথা রেখে গানে ঢুকি, সেই রবি ঠাকুরকেই ধার করতে হচ্ছে আবার। একটা খুব সুন্দর ছড়া মনে পড়ে গেল, ছোটোবেলায় পড়া, আপনারাও পড়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের, যদিও ছড়াটা সন্ধ্যেবেলার, দিনের আলো নিবে এলো সূর্যি ডুবে ডুবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং, ও পাড়েতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পাড়েতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বড়া গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। গান দিয়ে শুরু, রবীন্দ্রনাথকে দিয়ে শুরু এবং রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করব, ওনাকে ছাড়া ভাবাও যায় না। বর্ষার অনুষঙ্গে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিল্পী শ্রী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে আজই ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে এই গানটি দিয়ে।

শ্রী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে এই গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম। আবার চলে আসি ওই যে ছড়াটি পড়ছিলাম, বড় সুন্দর। পরে লাইনগুলিতে উনি লিখেছেন, আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপট্টু নদয় এলো বান। আরেকটি গান মনে পড়ে গেল, এটা ছেলেবেলারই গান, এটা এটা বড়দের গান নয়, আমিও ছোটবেলায় গাইতাম, আমার মেয়েও গাইতো এবং সে আবার একটু নিজের মতো করে নিত। সেটি হচ্ছে বাদল বাউল বাজায় বাজায়, আমার মেয়ে যখন ছোট ছিল বাউলটা তার গলা দিয়ে বেরোতো না, সে বলতো বাদল বাবু, তিনি ভাবতেন বলতো বাদল বাবু গোছের কেউ একজন হবেন। আমরা মিতা হকের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি শুনি।

শুনলেন, রবীন্দ্রনাথকে ছাড়া তো আমাদের আশ্রয় নেই, আমাদের বাঙালি প্রথম এবং শেষ আশ্রয় রবীন্দ্রনাথ। তার সঙ্গে অবশ্যই আরও একজনও চলে আসেন, বিশেষ করে এই মাসে, তিনি হচ্ছেন কবি নজরুল। আগে আমি বলতাম কবি নজরুল, এখন তো মনে হয় যে মহাকবি নজরুল বললে ভালো হয়, কারণ পরবর্তীতে ওনার ওপরে পড়াশুনো করলাম অনেক, করে দেখলাম যে মানে জ্ঞানে এবং গুণে উনি রবীন্দ্রনাথের সমতুল্য, কোনো অংশে কম নন। কি কি অসাধারণ ওনার মানে শাস্ত্রীয় সঙ্গীতের জ্ঞান ছিল। শিখেছেন পাতিয়ালা ঘরানার, পাঞ্জাব ঘরানা, তখন বাদল খার কাছে খেয়ালের তালিম নিয়েছিলেন। তাছাড়াও আরও বিভিন্ন রকমের বিভিন্ন ঘরানায় সমৃদ্ধ কবি নজরুল। এবং খুব ছোট বয়সে উনি ওই লেটোর দল বলে একটা এক ধরনের যাত্রাপালার দল ছিল, সেই লেটোর দলে উনি কাজ করতেন। তো এটা সবারই মনে স্বভাবত একটা মানে জিজ্ঞাসা জাগে যে নজরুল যে ভক্তিমূলক গানগুলো লিখে গেছেন অনেক, শ্যামাসঙ্গীত তো ওনার জবাব হয় না, তো সেই গানগুলো উনি কোথা থেকে, তার অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? সে হচ্ছে কিন্তু ওই লেটোর দল, ওইখানে ওরা অনেক রকমের সেই ভক্তিমূলক পালা ঠালা করতেন, সব নিমাই সন্ন্যাস, তারপরে লবকুশ, রামচন্দ্রকে নিয়ে পালা হতো, তারপরে দানী হরিশ্চন্দ্র, এরকম সব পালা। ওই ওই পালাগুলো করতে করতেই ওনার দুটো জিনিস ডেভেলপ করে যায়, এক হচ্ছে মুখে মুখে কবিতা কিংবা ছড়া বানানো, এই একটা ক্ষমতা, মানে যেটা উনি এইচএমভিতে থাকাকালীন করতেন, 15-20 মিনিটের মধ্যে গান তৈরি হয়ে যেত। আর দ্বিতীয় হচ্ছে এই দেবদেবীদের ওপরে ওনার যে মানে এফিনিটিটা, এই ব্যাপারটা গ্রো করে। তো আজকে নজরুল ইসলামের একটি গান শোনাই, রাগ প্রধানাঙ্গিকের, শুঙ্গ বিদুষী দীপালী নাগের কণ্ঠে। একটা ছোট্ট গল্প আছে, সেটা আগেও বলেছি হয়তো, আর একবার শুনে নিন, যে ওই ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে, দিলীপ কুমার রায়ের বাড়ির কোনো একটি জলসায় গান করেন দীপালী, তখন তিনি দীপালী নাগ নন, দীপালী তালুকদার। সালটা হচ্ছে 1939 সাল নাগাদ, তখন ওনার 17 বছর বয়স, 20 বছর বয়সে ওনার বিবাহ হয়। তো সেখানে ছিলেন এইচএমভির হেমসোম বলে একজন ছিলেন, তার কাজ ছিল বিভিন্ন জায়গার থেকে ভালো ভালো আর্টিস্ট যারা গাইতেন তাদেরকে এইচএমভিতে নিয়ে গিয়ে রেকর্ড করানো। তো উনি বললেন তোমার গলাটি খুবই ভালো, তোমার গান রেকর্ডিং করব। নিয়ে যাওয়া হলো এইচএমভিতে, তখন নজরুল ইসলাম ওখানে এইচএমভির মিউজিক ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন। তো নজরুল ইসলাম ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে গান তো আমি লিখে দিচ্ছি, কিন্তু তুমি বলো কার কাছে শেখো। তো দীপালী নাগ বললেন যে আমি ওস্তাদ ফৈয়াজ খাঁর কাছে তালিম নিচ্ছি। তখন বললেন এখন তুমি কি রাগ শিখছো? এই সময়েরই ঘটনা হবে হয়তো, এরকম বর্ষাকালেই, বর্ষার রাগগুলো বর্ষাকাল ছাড়া গাইলে বাজালে বড় অখাদ্য লাগে, ভালো লাগে না শুনতে। তো উনি বললেন, দীপালী নাগ বললেন যে আমাকে গুরুজি জয় জয়ন্তী শেখাচ্ছেন। তখন নজরুল জিজ্ঞেস করলেন যে এই জয় জয়ন্তীর ওই ত্রিতালের বন্দিশটা, মেরে মন্দর আজা হুনি আয়, এটা শিখেছ? বললেন হ্যাঁ। বললেন দাঁড়ো। তো উনি ঢুকে গেলেন, ওনার সে বিখ্যাত ঘর ছিল, পান নিয়ে ঢুকে যেতেন সঙ্গে করে, পান খেতেন, তারপরে বেরিয়ে এলেন আধ ঘন্টা বাদে, গান লিখে গান নিয়ে এলেন, বললেন তুমি সুর দিয়ে নাও। দীপালী নাগ সেইটিকে মানে উনি নিজেই বলেছেন, আমার 17 বছর বয়স ছিল বলে আমার

কনফিডেন্স লেভেলটা অন্যরকমের ছিল। উনি ওই ওই গানটি, ওই বন্দিশটা, যে বিখ্যাত জয় জয়ন্তীর মেরে মন্দারা আজা হুনি আয়, ওইটা সুরে ফেলে বেঁধে ফেললেন এবং সেটা সুপার হিট হয়ে গেল মেঘ মেদুর বরষায়। দীপালী নাগ যদিও বলেছেন যে আমার রেকর্ডগুলো তখন খুব হিট হতো কারণ অন্য কেউ গাইবার ছিল না, কিন্তু ফাঁকা মাঠে গোল কিন্তু উনি দেননি। কারণ আমি পরে স্টাডি করে দেখলাম যে যে সময় উনি গাইছেন সেই সময় কিন্তু আমাদের রানাঘাটের পুরবী দত্ত, গুলিন্দার মানে শিবকুমার চট্টোপাধ্যায়ের বোন শ্রীমতী অঞ্জলি মুখোপাধ্যায়, ওদিকে ফিরোজা বেগম, মানবেন্দ্র গাইছেন, ধীরেন্দ্রচন্দ্র মিত্র, বিজনবালা ঘোষ দস্তিদার, এরাই কিন্তু তখন অনেকেই কিন্তু এই গান গাইছেন, আধুনিক গাইছেন, নজরুলগীতি গাইছেন। তো তার মধ্যে নিজ গুণে দীপালী নাগ বেরিয়ে গেলেন। আজকের যে দিনটি, এই মেঘ মেদুরো দিনে আমরা শুনে নিই ওনার কণ্ঠে এই নজরুলগীতিটি, মেঘ মেদুরো বরষায়।

be my cartoon.

বর্ষার দিনে শুনলেন মেঘমে দুলো বর্ষায়, শোনালেন বিদুষী দীপালী নাগ, খেয়াল ধ্রুপদ ধামার ঠুমরি রাগ প্রধান সমস্তই এনার আয়ত্তাধীন, সমস্ত সাবজেক্টের উপরে গিয়েছেন এবং অসাধারণ মানে পাণ্ডিত্য ছিল ইংরেজি ভাষার উপরে সুন্দর দখল একে যারা দেখেছেন, এবং ওনার স্টাইল স্টেটমেন্ট আরে বাবা কি সুন্দর, টিপ টপ থাকতেন সবসময়, একটা টপ নট বাঁধতেন মাথায়, চোখে কাজল দিতেন, আমি দেখেছি ওনাকে কাছ থেকে একবার দুবার সৌভাগ্য হয়েছে, দারুণ সব মিলিয়ে এই অনুষ্ঠানটিরই একটু স্মৃতি।

বিচারণ করি যে আমাদের যারা পুরনো শ্রোতা, একটু আগে একজন ফোন করেছিলেন স্নেহাশিস বাবু, তিনি শোনেন তার বাবা, তার নাকি 95 বছর বয়স। আমার কি ভালো লাগলো শুনে যে তিনি আমার এই অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে শুনছেন। সায়ন ঘোষ বলে একজন ফোন করেছিল মালদা থেকে, এই ছেলেটিও শুনে, এও প্রায় গত 10 বছর ধরে অনুষ্ঠান শুনছে। আপনারা যারা পুরনো শ্রোতা আমাদের, তারা জানেন যে এটি আমাদের প্রাক্তন অ্যানাউন্সার শ্রী দেবব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে কিন্তু এই এই পর্বটি, শাস্ত্রীয় সঙ্গীতের যে পর্ব, এটা কিন্তু দেবব্রতদার হাত ধরেই এর চলা শুরু। আমি তখন আকাশবাণী শিলিগুড়িতে, তো শুনলাম দেবব্রতদা কলকাতায় ট্রান্সফার হয়ে এসেছেন, তারপরে উনি নাকি একটা দুর্দান্ত অনুষ্ঠান করছেন। আগে এটা FM হতো, তারপরে এটাকে প্রাইমারি চ্যানেলে ট্রান্সফার করা হয়। এবং 2008 যখন আমি এখানে এলাম, তখনও দেবব্রতদা এটা প্রত্যেক সপ্তাহে করতেন। আমার কাছেও রিকোয়েস্ট এসেছিল, আজকে আমাকে সুতপা, আমাদের অ্যানাউন্সার সুতপা চট্টোপাধ্যায় বলছিল এবং হাসছিল যে আপনাকেও তো বলা হয়েছিল প্রতি সপ্তাহে করুন। আমি বলেছি না, এর জন্য প্রচুর পড়াশুনো করতে হয়, আমি এত খাটতে পারবো না, আমি মাসে একটি কিংবা দুটি করে এপিসোড করব। হ্যাঁ, দেবব্রতদার অনুষ্ঠান আমার এই বুথে বসেই শোনার সৌভাগ্য হয়েছে। উনি মাঝে মাঝে আমাকে ডেকে নিতেন, তো ভাগ্যিস ডেকে নিতেন, ওই আমি বসে শুনতাম যে কি করে উনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কারণ এই ব্যাপারটা তো খুব সহজ নয়। আপনারা মানে আপনারা যারা আমাদের আকাশবাণীর যারা প্রথিতযশা ঘোষক, বেশ কয়েকজন রিটায়ার করে গেছেন, যেমন শশাঙ্ক ঘোষ আমার বন্ধু, তারপরে কৌশিক সেন, ওদিকে অনেক আগে দেবাশিস বোস, তারও আগে ছিলেন অনেক আগে অমিয় চ্যাটার্জি বলে একজনের খুব নাম শুনি, তো এরা এগুলো করতেন, এরা একটা নিজেদের এদের একটা দক্ষতা ছিল অন্য ধরনের। তো সেই দেবব্রতদা আমাকে শুনিয়েছিলেন বলে আমার একটু বিষয়টার উপরে একটু আইডিয়া ছিল। তারপরে 2013 সাল থেকে আমি দায়িত্ব পেলাম এটার, তো সুদীর্ঘ প্রায় 12-12.5 বছর মোটামুটি আপনাদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি, অনেক সুখ দুঃখ, নিজের স্মৃতি এগুলো ভাগ করে নিয়েছি। বাঁশি বাজানোটা আমার থাকবে রেডিওতে, বাঁশি বাজানোর জন্য রেডিও আমাকে ডাকবে, কিন্তু এই অনুষ্ঠানটা নিশ্চয়ই ওরা অন্য কাউকে, একজন যোগ্য কাউকে নিশ্চয়ই খুঁজে বার করবে। আমাদের সহকর্মীরা যারা আছেন তারা এই অনুষ্ঠানটি নিশ্চয়ই টেনে নিয়ে যাবেন। আপনাদেরকেও অনুরোধ থাকলো, আপনারাও যদি কিছু সাজেশন থাকে সেটা আমাদের সবিনয় নিবেদনে জানাতে পারেন। কী শুনি এবার, একটু খেয়াল শুনি, পণ্ডিত অরুণ ভাদুরীর কণ্ঠে দেশের একটি বন্দিশ মেহার বা আবারসে সেই বর্ষা ঘুরে ঘুরে আসছে। আজকে যারা অফিসে গেছেন তাদের তো একটু কষ্ট হয়েছে যাওয়া আসায়, আমি দেখছিলাম তাই, কিন্তু যারা বাড়িতে বসে শুনছেন তারা বৃষ্টির সঙ্গে এই গানগুলো উপভোগ করতে পারেন। শুনে নিই পণ্ডিত অরুণ ভাদুরীর কণ্ঠে এই বন্দিশটি।

পণ্ডিত অরুণ ভাদুরীর কণ্ঠে শুনলেন মেহারবা বরসে। বর্ষার এত সুন্দর বর্ণনা এ আমাদের পুরনো বন্দিশগুলিতে আছে, শোনাবো একটু।

একটু কি শোনাই, একটু কাজরি শোনাই। আগের দিন কম শোনানো হয়েছে, আজকে দু তিনটে কাজরি বেছে রেখেছি। আচ্ছা না, কাজরিতে একটু পরে ফিরি। আমরা যখন খেয়ালে আছি তখন একটু খেয়ালেই থাকি। শুনব বিদুষী কঙ্কনা ব্যানার্জির কণ্ঠে মিয়া কি মল্লার, মিয়া তানসেন রচিত যে মল্লার, বিখ্যাত মল্লার, মিয়া কি মল্লারের একটি বন্দিশ, সম্ভবত একতালে আমার যদ্দূর মনে হচ্ছে। ইনি কঙ্কনা ব্যানার্জি, ইনি দীর্ঘদিন ওস্তাদ আমির খাঁ সাহেবের কাছে তালিম পেয়েছেন। খুব সুন্দর গাইতেন একটা সময়, বহু অনুষ্ঠানে, বহু অনুষ্ঠানে এই কাদের সঙ্গে, পারভিন সুলতানা, বিদুষী পারভিন সুলতানা, এই প্রভাত্রে, তারপরে অসীম ভিড়ে দেশপাণ্ডে, এরা তখনও গাওয়া শুরু করেননি, এদের আগের জেনারেশনের ইনি। কঙ্কনা বন্দ্যোপাধ্যায় ছিলেন সে সময়, ঢন্ডুতাই কুলকার্ণী ছিলেন, ওনার কণ্ঠে একবার মীরাবাই কি মল্লার শুনিয়েছি এখানে। আমির খাঁ সাহেবের কাছে এনার ধারাবাহিক তালিম, এবং গাইতেন সবসময়, এনে গাওয়ার একটা অ্যাপ্রোচও ছিল খুব সুন্দর। আমি দেখেছি মানে গাইলে মনে হতো যেন উনি গাইছেন, তার সঙ্গে হাসছেনও, হাসি হাসি মুখে গান গাইতেন। আজকে দেখি উনি এইটাতে মিয়া কি মল্লারে একটি বন্দিশ, সম্ভবত একতালের বন্দিশ, শুনুন আমরা।

শোনালাম বিদুষী কঙ্কনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে মিয়া কি মাল্লার মোহাম্মদ সারঙ্গিলে রে। এ বলে মা, মোহাম্মদ সারঙ্গিলে একজন কম্পোজার ছিলেন সেই সময়কার বিখ্যাত। তার তার রচনা আরও অনেক বন্দিশ পাওয়া যায়। ফোন করেছিলেন আমাদের একজন খুব পুরনো শ্রোতা, সব অনুষ্ঠানেই ওকে আমি শুনি, আমার সঙ্গে গল্পও হয়, অসীম কুমার মণ্ডল বাঁকুড়া থেকে। সবাইকেই বলছি এই শুনতে থাকুন শাস্ত্রীয় সঙ্গীতটা, শুনুন শাস্ত্রীয় সঙ্গীতটা। না শুনলে পরে তো ঠিক রসগ্রহণ করা যায় না ভালো করে। একটু শুনতে হয়, শুনতে শুনতে হয়, জানতে হয়, একটু পড়াশুনো করতে হয়, শুনতে শুনতে তারপরে কানটা তৈরি হয়ে যায়, তখন ভালো গুড মিউজিক ব্যাড মিউজিকের মধ্যে তফাতটা করা যায়। এখন শোনাবো, এটাও একটি একটু বিরল প্রজাতির মল্লার রাগ, আহিরি মল্লার, আহির ভৈরবের সঙ্গে মল্লার মিশ্রণ করে। না, এটি মল্লারের যে পুরনো যে আদি যে ফর্মগুলো ছিল, যে 10টা কি 12টা মল্লার আমরা পাই, তার মধ্যে এটি পড়ে না। এটি হচ্ছে আচার্য চিন্ময় লাহিড়ির রচনা। চিন্ময় লাহিড়ি ওনার 1920 সালের মার্চ মাসের 20 তারিখে পাবনা জেলাতে জন্ম, আমাদের মধ্যে ছিলেন 1984 সাল পর্যন্ত। বাবা শ্রী জীবচন্দ্র লাহিড়ি শিবপুর থেকে পাশ করে ইঞ্জিনিয়ারিং পাশ করেন উনি। মায়ের নাম সরোজবাসিনী দেবী। বাবা কর্মসূত্রে লখনৌতে যান ওনার বাবা। চিন্ময়বাবু প্রথম শিক্ষক প্রখ্যাত গীতিকার সুরকার শ্রী রবীন চট্টোপাধ্যায়। পরবর্তীকালে লখনৌ মরিস কলেজের অধ্যক্ষ পণ্ডিত শ্রীকৃষ্ণ নারায়ণ রতঞ্জানকারের কাছে উনি শিক্ষা গ্রহণ করেছেন দীর্ঘদিন। ওনারই সহপাঠী, মানে চিন্ময় লাহিড়ির সহপাঠী ছিলেন শ্রী দিলীপ চন্দ্র বেদী, খলিফা খুরশিদ আলী খান, এবং না মাফ করবেন, ওনার সহপাঠী ছিলেন ভিজি যোগ, তারপরে এস সি আর ভাট, ধ্রুবতারা যোশী। আর শিক্ষা নিয়েছেন, এর পরেও শিক্ষা নিয়েছেন শ্রী দিলীপ চন্দ্র বেদী, খলিফা খুরশিদ আলী খান এবং ছোটে খানের কাছ থেকে। তারপরে 1936 সাল থেকে আকাশবাণীর লখনৌ নিয়মিত শিল্পী হিসেবে গাইতে থাকেন। এরপর উনি কাজ শুরু করেন অবিভক্ত বাংলার ঢাকা রেডিওতে। 1944 সালে HMB থেকে প্রথম রেকর্ড, গানের রেকর্ড, এক পিঠে নামানে মানা আর এক পিঠে দাঁড়িয়ে লোকে, গোপাল দাশগুপ্তর লেখা, নিজের সুরে বাংলা খেয়াল। অনেক বাংলা খেয়াল খেয়েছেন, বাংলা রাগ প্রধান গেয়েছেন। 1947-এ স্বাধীনতার পরে চলে আসেন কলকাতায়। 1967-তে রবীন্দ্রভারতীতে শিক্ষকতা শুরু করেন। ওনারই পুত্রবধূ বিদুষী মন্দিরা লাহিড়ি, তিনি এখন গাইছেন, আমাদের মধ্যে আছেন, খুব ভালো গাইছেন। ওনার ঘরানার উত্তরাধিকার মন্দিরাদি এবং ওনার ছাত্রদের মাধ্যমে এগিয়ে চলেছে। বেঁচে থাকুন ইনি আমাদের মনে। আচার্য চিন্ময় লাহিড়ির কণ্ঠে আমরা শুনে নিই রাগ আহিরি মালহার। আহির ভৈরবের সঙ্গে মল্লারটিকে কত সুন্দর করে মল্লার রাগটিকে মেলানো হয়েছে শুনুন।

শুনছিলেন আচার্য চিন্ময় লাহিড়ির কণ্ঠে আহিরি মল্লার, ওনারই সৃষ্টি, ওনার তৈরি রাগ, রাগ আহির ভৈরব, সকালবেলার রাগ। আর মল্লার মূলত সন্ধ্যেবেলার রাগ, রাতের রাগ, কিন্তু দুটিকে অত্যন্ত কুশলতার সঙ্গে মেশানো হয়েছে। এবারে শুনি, এবারে চলে আসি উপশাস্ত্রীয় সঙ্গীতের আঙিনায়, একটু উপশাস্ত্রীয় শুনবই, একবার ঢুকে পড়লে আর খেয়ালে ফেরা যাবে না, সেই জন্য রেখেছি আমি বেশ কয়েকটি গান আজকে বিভূষী পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে। আমরা একটু

কাজরি শুনব, বড়সে কারি কারি বাদরিয়া। এটি তাল ফেরতা, দাদরা কাহারবার মধ্যে চলাফেরা। বিদুষী পূর্ণিমা চৌধুরী 2013 সালে প্রয়াত হন। প্রয়াত হন কথাটাই

আর কলকাতায় ছিলেন, কলকাতাতে 1999 সালে উনি আসেন আমাদের, খুব সৌভাগ্য 2000 সালে ওনার সঙ্গে আমাদের যোগাযোগ হয়। আমার স্ত্রী মধুমিতা ওর কাছে শিখতেন, দীর্ঘদিন শিখেছেন, প্রায় 12 বছর মতো তালিম পেয়েছেন, কিন্তু আমাদের গান বাজনার জগতে ওই 5 বছর, 10 বছর, 12 বছর, এইটা এই সংখ্যাগুলো খুব একটা কোনো বিশেষ অর্থ রাখে না, কারণ শেখাটা প্রায় সারা জীবন ধরেই চলতে থাকে, চলতে থাকে বিভিন্ন গুরুর কাছে। তো ফলেই হঠাৎ করে ওনার 2013 চলে যাওয়া, মানে আমরা ওনার পরিবারভুক্তই হয়ে গিয়েছিলাম, প্রায় একেবারে ফ্যামিলি মেম্বারের মতো ছিলাম। সপ্তাহের বিভিন্ন সময়, ম্যাক্সিমাম সময়টা ওনার বাড়িতেই কাটাতাম, ওনার সান্নিধ্যে। মানে কত কি শিখেছি আমি বলেওছি আগে আমাদের শ্রোতাদের, যে আমি একটু আধটু যে ঠুংরি বাজাতে পারি বাঁশিতে, বিশেষ করে বেনারসের ঠুংরি, পুরাবাং ঠুংরি, সেটির অবদান কিন্তু বিদুষী পূর্ণিমা চৌধুরী, ওনার গান এবং ওনার ওই ওনার তালিম, যেটা যেটা উনি দিতেন আমার স্ত্রীকে, ওইটা না শুনলে পরে এই ব্যাপারটা হওয়া। সব কিছু শিখতে হয়, সব শিখতে হয়, শুনে শুনে কিন্তু হয়ও না, মানে শেখাটা হয়েছিল। ওনার কণ্ঠে প্রথমে শুনে নিই একটি দাদরা তালে নিবদ্ধ একটি কাজরি, ভিগি যাও মে পিয়া বাচায়ে লাইহো, শ্রী রাধিকা বলছেন ভিগি যাও মে পিয়া।

আরও একটি কাজরি বিদুষী পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে। আমাদের এই যে সংগ্রহটি, আমাদের এই রেকর্ড এবং ডিস্ক, আগে ক্যাসেট, এর থেকে যে সংগ্রহটি, এটি আমাদের এখানকার সেন্ট্রাল সার্ভারে যেখানে রাখা থাকে, এই সংগ্রহটি আমি শোনাতাম মূলত আপনাদেরকে। এটি শোনার সুযোগ খুবই কম, কারণ বাকি যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু আমাদের ওই দৈনন্দিন যে প্রতিদিনের যে রেকর্ডিং হয় তার থেকেই শোনানো হয়। সংগ্রহটি থাকলো আকাশবাণীতে, এটা পরবর্তীকালে FM-এও শোনানো হয়। এই জিনিসগুলো FM রেনবো এবং FM গোল্ডেও ক্লাসিক্যাল মিউজিকের একটি স্লট আছে, সেটাতে শোনানো হয় একটু বেশি রাত্রিরে। একটু কৃতজ্ঞতা স্বীকার করি আজকে, যে এই যে দীর্ঘদিন যে অনুষ্ঠানটি আমি সঞ্চালনা করলাম, এটার জন্যে মানে পরোক্ষভাবে কয়েকজনের উপস্থিতি ছিল, মানে যাদের বই, বিশেষ করে যে বইগুলোর আমি সহায়তা নিয়েছি, বিশেষ করে বলবো নিত্যানন্দ কর্মকার, এনার একটি বই আছে, সেটির মধ্যে সম্ভাব্য এবং অসম্ভাব্য যত রকমের রাগ, মানে প্রচলিত রাগ, অন্তত 100-150-200 রাগের, তাদের রাগ পরিচয় সমস্ত, তার বাদী সমবাদী, সেগুলো কোন ঠাট, তার চলন, সেগুলো সমস্ত লিপিবদ্ধ ছিল। অনেক আগে যখন শুরু করলাম তখন আমাকে খুব সাহায্য করতেন আমার বরিষ্ঠ সহকর্মী শ্রী নীলাদ্রি সেন, সেতারবাদক, এবং বংশীবাদক শ্রী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। পঙ্কজদাকে খুব বিরক্ত করতাম গিয়ে, তো পঙ্কজদা একদিন বললেন, শোনো একটা বইয়ের নাম বলছি তোমাকে, নিত্যানন্দ কর্মকারের, এই বইটা তুমি সংগ্রহ করে নাও, মানে আমাকে ঘাড় থেকে নামানোর ইচ্ছে। তো সেই সত্যি সেই বইটা নেওয়ার পরে তারপরে আর পঙ্কজদাকে অত বিরক্ত করতে হয়নি। আর তাছাড়াও আমি খুব সহায়তা পেয়েছি, সাহায্য নিতাম আপনাদেরকে, যে বিভিন্ন রকম তথ্যগুলো আমি যেগুলো আমি সরবরাহ করতাম সেগুলো শ্রী, আরে ওনার নাম কেন মনে পড়ছে না, কুমার প্রসাদ মুখোপাধ্যায়। হ্যাঁ, কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের 2-3টে বই আছে অসাধারণ ভালো। তাছাড়া সম্প্রতি আমি ঠুমরি গায়িকা, ঠুমরি ও বাইজি বলে, রেবা মুহুরি, রেবা মুহুরির একটি বই পেয়েছিলাম। আপনারা জানেন বাইজিদের ওপরে আমি একটা সিরিজ করেছিলাম এখানে বাইজি কথা বলে, তাতে বেশ কয়েকটা বই। তাছাড়া শরৎবাদক শ্রী অনন্দ বন্দ্যোপাধ্যায়, এনারও কতগুলো বই আছে যে বইগুলো আমাকে এই অনুষ্ঠান করতে খুব সাহায্য করত। তাছাড়া আমার পুরনো সহকর্মীরা তো ছিলেনই, আর একদম সক্রিয় সহায়তা পেয়েছি লাইব্রেরিতে, আমাকে এই সমস্ত গান সংগ্রহ করে দেওয়া, এগুলো করে দিতেন, ইনি রিটায়ার করে গেছেন সম্প্রতি, আমারই বন্ধু শ্রী মুখলেসুর রহমান, আমাদের লাইব্রেরিয়ান। তিনি আমাকে যা বলেছি তিনি সঙ্গে সঙ্গে সেই গান এনে আমাকে এখানে সংগ্রহ করে দিয়েছেন, যে আমি পরের এপিসোডে বাজাবো। একদিন আগে বলেছি হয়তো যে মুকুল এই গানটা পেলে খুব ভালো হয়, হ্যাঁ ঠিক আছে, ডাউনলোড করে দিয়ে দিল এরকম। তাছাড়া আমার যারা লিসনাররা আছেন, যারা শোনেন, আমার শ্রোতারা, সেই অন্তরাল থেকে যাদের জন্য আমি অনুষ্ঠানটা করতাম, তো তাদের তো সহায়তা, মানে তাদের নাম বলে শেষ করা যাবে না, অনেক শ্রোতাই আছেন আজকেও শুনছেন তারা। শোনাচ্ছি বিদুষী পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে একটি ছোট্ট আরেকটি কাজরি। এটি এইটি কথা বললাম তাল ফেরতা কাজরি, এটা দাদরা কাহারবার মধ্যে ঘোরাঘুরি করে। এটির কথা হচ্ছে, বরসে কারি কারি বদরিয়া মরি চুনেরিয়া ভি গেল যায়। রামদাস বলে, বড়ে রামদাসজি, তার রচনা, ইনি ছিলেন আমাদের রাজেন সাজেন মিশ্রের দাদু। শুনিনি

আজকের গানের ভেলা এখানে শেষ করছি। সবাইকে অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আকাশবাণীর সঙ্গে যোগাযোগ রাখবেন। গান শুনতে গেলে কিন্তু রেডিও হচ্ছে একটি মাত্র মাধ্যম, আমরা গান শোনাই, আমরা সবাইকে গান শোনাই, বিজ্ঞাপনও শোনাই, কিন্তু তার সঙ্গে গানও শোনাই। তো গান শুনুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি পণ্ডিতা চক্রবর্তীর গাওয়া এই গানটি দিয়ে।

0: শাস্ত্রীয় সঙ্গীতের পর্ব নিয়ে গানের ভেলা শেষ হল। উপস্থাপনায় ছিলেন সুদীপ চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের

বছরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.nihfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

শুরু হচ্ছে যুববাণী অনুষ্ঠান বেপরোয়ার সময়। উপস্থাপনায় সর্বাণী ভট্টাচার্য ও ব্রতদীপ মুখোপাধ্যায়।

0: হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? একদম উইকেন্ড কাটিয়েছি, একটা ঝোড়ো মানে ঝোড়ো উইকেন্ড কাটিয়েছি বলা ভালো। এবং এই ঝোড়ো উইকেন্ড কাটিয়ে ফাইনালি আমরা আবার সপ্তাহের শুরুতে শুরু এলাম। কিন্তু জানো তো দিন দিয়ে হয়,
1: অফকোর্স সোমবার মানে
0: সানডে দিয়ে শুরু হয় অ্যাকচুয়ালি। আমরা যদি দেখি
1: আমরা
0: এতদিন অ্যাকচুয়ালি ভুল জানতাম ঠিক না, কিন্তু ওই প্রথম দিনটাকে আমরা ছুটি হিসেবেই ঘোষণা করে নিয়েছি, ঠিক আছে? তবে হ্যাঁ, কাজের দিক থেকে যদি আমরা দেখি প্রথম দিনটা কিন্তু সোমবার। এবং আমি জানি এই বর্ষা মুখর সকালবেলা ঘুম থেকে উঠিয়া গুটি গুটি পায় অফিসের জন্য রেডি হওয়াটা যে কি যন্ত্রণাদায়ক আজকে ছিল,
1: তা তো আমরা পাই সকালে। একটা রেনি ডে হলে মন্দ হয় না?
0: হ্যাঁ, একটা রেনি ডে, আজ খুব মেঘ করুক টুপ টুপ সারাদিন, এরকম একটা ব্যাপার তো হয়েই গেছে আজকে। আর পাশাপাশি আজকের বেপরোয়া সময়ের আড্ডায় রয়েছি, মানে যেমনটা বলছিলাম একটা নতুন সপ্তাহ শুরু হয়েছে, সোমবার কে নিয়ে মানুষের অভিযোগের কিন্তু একদম শেষ নেই। আর রবিবার রাতে মানে ইস, আর একটা দিন যদি ছুটি থাকতো কি ভালোই না হতো, আবার সোমবার সকালে অ্যালার্মটা বাজে ইত্যাদি ইত্যাদি হয় এই নতুন সপ্তাহের শুরুতে। তোমাদেরকে অনেক মানে কংগ্রাচুলেশন বাবা, এই সপ্তাহটা সার্ভাইভ করে যাও। আজকে রয়েছি আমি ব্রতদীপ, আর
1: আমি রয়েছি সর্বাণী। আর আমরা আজকে আড্ডা দেব কি নিয়ে জানো তো? আমরা আজকে আড্ডা দেব এমন সব জীবনের গল্প নিয়ে, যেই জীবন আমরা সবসময় দেখতে পাই, আমরা দেখতে পাই আমাদের মোবাইল স্ক্রিনে, কিন্তু সেই জীবনের পেছনে রয়েছে কতটা স্ট্রাগল, কতটা এফর্ট, সেইগুলো কিন্তু আমরা দেখতে পাই না।
0: আসলে আমরা যখন তুমি যখন বলেই দিলে, আমরা যখন মনে করো যখন আমরা ওই টেলিভিশনে সেই সময়টা দাঁড়িয়ে তুমি যদি দেখতে, তখন কিন্তু এরকম কিছু মানুষের জীবন দেখে আমরা ইন্সপিরিট হতাম,
1: ইন্সপায়ার্ড হতাম। এবং এই জীবনটা আমরা হয়তো সবাই লিভ করি না, সবাই এই জীবনটার সঙ্গে জড়িত নই, কিন্তু এই জীবনটা কিন্তু আমাদের ওতপ্রোতভাবে ছুঁয়ে যায়। আর এই জীবনের গল্প নিয়ে আজকে বেপরোয়া সময়ের আড্ডায় থাকবো আমি সর্বাণী আর আমার সঙ্গে ব্রতদীপ। আর বন্ধুরা তোমরাও কিন্তু থাকতে পারো আমাদের সঙ্গে ফোন লাইন,
0: একদম আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা 0332131342 এই নাম্বার, অথবা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ যৌবনী কলকাতা, সেখানে আছে আজকের যে বেপরোয়া সময়ের পোস্টার, সুন্দর একটা পোস্টার আছে
1: এবং সেই পোস্টারে কমেন্ট করতে হবে। আর তোমরা আমাদের ফোন করে জানাও, তোমরা তো সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই সবাই খুব রিলস দেখো, কন্টেন্ট দেখো,
0: এই নিয়ে অ্যাকচুয়ালি আজকে গল্প। একদম একদম, মানে আমি সবার প্রথমে শ্রোতাদেরকে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাইছি যে সত্যি করে উত্তর দেবে কিন্তু একদম, ঠিক আছে? গত সাত দিনের মধ্যে এমন একদিনও কি গেছে, দেখো তুমি আমি তো নেই এই দলে, এমন একদিনও কি গেছে যেদিন তুমি একবারও সোশ্যাল মিডিয়ায় ঢোকুনি, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব শর্টস রিল কিছুই দেখোনি
1: না? এইখানে আমি একটা কথা শেয়ার করতে চাইবো, কালকেই আমার সঙ্গে এমন হয়েছে, তুমি যেহেতু তোমার সঙ্গে আমাকে ইনক্লুড করলে, কালকে আমার ফোনটা খারাপ ছিল, কালকে সেই জন্য আমি সারা দিন একটাও রিলস দেখতে পারিনি, একবারও ফেসবুক করতে পারিনি। কিন্তু পরিবর্তে আমি বেশ সুন্দর একটা গল্পের বই পড়েছি এবং গল্পের বইটা কিন্তু পড়ে আমার খুব ভালো লেগেছে। এই নয় যে আমি প্রচন্ড মিস করছিলাম রিলস, হ্যাঁ কিছুটা সময় যাওয়ার পর আমার জন্য মনে হচ্ছিল যে কোথাও গিয়ে আমার ধৈর্যটা হারিয়ে যাচ্ছে, আমি আমার মোবাইলটাকে মিস করছি, বাট আমার কিন্তু বেশ একটা অন্য রকম ফিল হলো।
0: একদম, আসলে তার মানে সর্বাণীর একটু মানে ওই চিরাচরিত আমাদের যে জীবনযাত্রা, তার বাইরে গিয়ে জীবনটাকে কাটাতে খুব একটা মন্দ লাগে না, অস্বীকার করার কথা নয়। কিন্তু আমি যদি শ্রোতা বন্ধুদের দিকে দেখি,

0: আর খুব একটা মানুষ হাত তুলছে না, মানে আমি যদি রিভিউ পেপারে বসে আছি কীভাবেই তা দেখবো তোমাদেরকে, কিন্তু আমি জানি তোমরা অনেকেই মানে 90% মানুষই আর কি নেই। কিন্তু আজ আমরা অ্যাকচুয়ালি কথা বলবো কী নিয়ে, মানে যদি খুব ভালো করে বলি একদম শুরু থেকেই যাই, আজকাল না খুব একটা শব্দ শুনতে পাই আমরা প্রচণ্ড, ইনফ্লুয়েন্সার।
1: কারোর কারোর কন্টেন্ট এত ভালো অনেক কিছু শিখতে পারি এবং তারা কিন্তু একটা সোশ্যাল মেসেজ দিয়ে যায়।
0: মানে আমি যদি পজিটিভ ভাবেই শুরু করতে চাইছি আজকের এই অনুষ্ঠানটা, এই কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে একজনকে দেখে, আমি তাদের নাম করতে চাই কারোরই নাম করবো না আজকে আমরা, কিন্তু একটি মানুষ যিনি একদম প্রত্যন্ত একটি গ্রাম থেকে বিলং করছে, একজন ভদ্রমহিলা, তিনি ক্যামেরার সামনে এসে ইংলিশে সিনেমার রিভিউ দিচ্ছে, বুকের রিভিউ দিচ্ছে, এবং তাকে হয়তো অনেকেই সোশ্যাল ট্রোলিং করছে, কারণ আমি জানি না ওনাকে সোশ্যাল ট্রোলিং করার কোন হেতু, কারণ আমরা এত খাজা খাজা জিনিস দেখি সোশ্যাল মিডিয়াতে, তার থেকে অনেক উচ্চমানের, অনেক উচ্চমানের এই কন্টেন্টটা। তো হ্যাঁ, ইনফ্লুয়েন্সার তো তারাই না।
1: এবং ওনার ভিডিও নিয়ে আমি আরেকটা কথা বলতে চাইবো, ওনার ভিডিও দেখে না প্রচন্ড কানেক্ট করা যায়,
0: একদম
1: মনে হচ্ছে যেন একদম আমি বা আমার পাশের বাড়ির মানুষটা কথা বলছেন। এবং উনি যখন প্রচুর বড় বড় পাবলিক প্ল্যাটফর্মের সঙ্গে কোলাবরেট করছেন, তখন কোথাও গিয়ে একটা মনে হয় একটা পার্সোনাল ভিক্টরি সেটা,
0: একদম
1: এত আমরা কানেক্ট করতে পারি ওনার সঙ্গে।
0: এই মানুষ, এদের জীবন নিয়ে আজকের এই বেপরোয়া সময়ের আড্ডায়, বেপরোয়া সময়ের আড্ডায় রয়েছি আজকে তোমার যুবাণী বন্ধু প্রতদীপ এবং আমার সঙ্গে সর্বাণী। তবে মানে এই যে আড্ডা তো শুরু হলো, আড্ডা তো যখন শুরুই হলো এরকম একটা মানে বৃষ্টিমুখর আড্ডা কার না ভালো লাগে, আমি জানি শ্রোতা বন্ধুরা তোমরাও একেবারে তৈরি হয়ে বসেছো, এবং তোমরাও যদি আজকের এই আড্ডায় সামিল হতে চাও চলে এসো 03322131342 এই নম্বরে, আর ফোনটি করিয়া দয়া করিয়া রেডিও সেট থেকে 100 মিটার দূরে চলে গেলে সব থেকে বেশি খুশি হবো, ঠিক আছে?
1: তাহলে আমরা খুব ভালোভাবে শুনতে পারবো। আর সর্বাণী আর ব্রতদীপ কিন্তু রয়েছে তোমার ফোনের অপেক্ষায়,
0: একদম। আর আপাতত তোমাদেরকে একটি না গান শোনালে বড় অন্যায় হবে, তাই তোমাদের জন্য রইল শান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি।

0: বেবরোয়া সময়ের এই আড্ডা এত সুন্দর করে রিমঝিম ধারাতে বয়ে গেল, সে আর বলার অপেক্ষা রাখে না। আর বলতে বলতে আমাদের টেলিফোন লাইনের বন্ধু বন্ধু কি বলছে শুনিনি।
1: হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ,
2: আমি মালদা থেকে শায়ন ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
2: আজকে বিষয়টা খুব সুন্দর। আসলে এই যে ইনফ্লুয়েন্স এর যে বিষয়টা, এখন তো আমাদের যারা এই প্রজন্মে তাদের কাছে খুব পরিচিত ইনফ্লুয়েন্স এর শব্দটা, পরিচয় এখন হয়েছে কিন্তু আগেও কিন্তু ছিল, জানেন। আমি 2012 কি 2013 কথা বলছি, 12-13 নয় 11 কথা বলছি, চ্যানেলে একজনকে আমি দেখেছিলাম, তাকে দেখে আমি প্রচন্ড ভাবে ইনফ্লুয়েন্স হয়েছিলাম। তার কিন্তু পায়ে চলার তার শক্তি নেই, শারীরিক ভাবে আমার কিছু সমস্যা রয়েছে, ফিজিক্যালি এন্ড চ্যালেঞ্জ, কিন্তু ওই যে সাক্ষাৎকারটা আমি দেখলাম, তারপরে আমি কখনো আর নিজেকে আর কখনো দুর্বল
0: ভাবি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, বলা ভালো একদম সর্বপ্রথম মিডিয়া,
1: একেবারেই তাই। এবং উনি যেমন বললেন এই ইনফ্লুয়েন্সার আসার আগে আমরা কিন্তু আমাদের যারা ধরো ভারতের নামি বিপ্লবী যারা কিংবা যারা নামি মানুষ, তাদের দ্বারা তো আমরা সর্বদাই ইনফ্লুয়েন্সড হয়েছি।
0: কিন্তু এই মুহূর্তে ইনফ্লুয়েন্সের শব্দটা শুনে আমাদের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, সুন্দর সুন্দর ভিডিও, ঝকঝকে ছবি, ক্যাফে, ট্রাভেল, নতুন জামা কাপড়, নতুন মোবাইল, নতুন জায়গা, মানে সবকিছু যেন একদম নিখুঁত। কিন্তু একটা কথা বলো তো, জীবনটা কি সত্যি এতটা নিখুঁত হয়?
1: একেবারেই না। আমার তো মনে হয় যে আমাদের সকলেরই বাড়িতে এমন একটা চেয়ার থাকে যাকে আমরা ধরো বলি ম্যাজিক চেয়ার। যতই আলমারি থাকুক, যতই সুন্দর সুন্দর ওয়ার্ড্রব আমাদের ঘরে থাকুক, আমরা কিন্তু কোথাও থেকে ঘুরে এসে জামা কাপড়টা সেইখানেই ডাম্প করি। এবং যতবারই ভাবি যে ঠিক আছে কালকে তো একটা ছুটির দিন রয়েছে,

0: তো সেই ছুটির দিনে আমি ইউটিলাইজ করে জামা কাপড়গুলো ওয়ার্ডরোবে তুলবো, কিন্তু জামা কাপড়গুলো থেকে যায় সেই ম্যাজিক চেয়ারে।
1: কিন্তু এই যে আমাদের আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু মানে আমি তুমি বলে আলাদা নয়, এটা কিন্তু প্রায় প্রত্যেকের জীবনে, মানে যারা তথাকথিত ইনফ্লুয়েন্সার্স তাদের জীবনেও কি ঘটছে না আসলে,
0: কিন্তু ঘটছে
1: ওই ছবির আড়ালে চাপা পড়ে যাচ্ছে কোথাও না কোথাও সেই চেয়ারটি, সেই চেয়ারটিকে কিন্তু আমরা এবং আরেকটা বিষয় যে আমরা সবসময় দেখি একটা 15 সেকেন্ডের রিল দেখছি, 10 সেকেন্ডের রিল দেখছি, দেখি আহা
0: কি সুন্দর,
1: সবারই আলাদা, ঠিক আছে। তো হ্যাঁ, তো ব্যাপার স্যাপারই আলাদা আর কি। তো সেই রকমই আর কি, আমরা এইরকম ভাবে ইনফ্লুয়েন্সারদের থেকে ইনফ্লুয়েন্সড হচ্ছি, কিন্তু আদতে কতটা বিষয়টা ওই 15 সেকেন্ডের রিলটা করতে কতক্ষণ যে হয়তো 1.5 ঘন্টা ধরে শুট করা হয়েছে, ওই 10 সেকেন্ডের রিলটা মানে 10 বার রেকর্ড হয়েছে, তা আলো ঠিক হয়নি, কখনো শব্দ ঠিক হয়নি, আবার শুরু হয়েছে, মানে আমরা ওই শুধু শেষের ওই এডিটিং ফলটা দেখি এবং দেখার পরে বলেছি আরে বাবা কি দারুণ ব্যাপার, এটা আবার কোনো ব্যাপার নাকি, কিন্তু আমরা কিন্তু পরিশ্রমটা দেখি না।
0: এবং আমরা যখন এই ভিডিওগুলো দেখি তখন আমরা ভাবি যে এই ভিডিওটা বোধহয় বানানো খুব সহজ, কিন্তু আদৌ কি এটা সত্যি বানানো সহজ? এই 10 সেকেন্ডের একটা ভিডিও যদি আমরা বানানোর চেষ্টা করি তাহলে আমাদের হয়তো প্রথমে মনে হবে যে সব ঠিকঠাক আছে, কিন্তু তারপরেই যে আমরা ভিডিওটাকে আবার রিপ্লে করব তখন মনে হবে না এইখানে লাইটটা ঠিক হয়নি, এইখানে আমার ভয়েসটা ভালো আসেনি, এইখানে একটা কোথায় ব্যাকগ্রাউন্ড মিউজিক
1: হলো, একটা কুকুর চিল্লিয়ে উঠেছে,
0: হ্যাঁ কোথায় একটা কুকুর চিল্লিয়ে উঠলো, বা ধরো রেকর্ড করছি কিছু, রেকর্ড করতে করতে আমাকে একটা ফোন এসে গেল,
1: হ্যাঁ অথবা এরকম হলো যে রেকর্ড হয়ে গেল, বাহ খুব ভালো হলো, কিন্তু ঠিক 10-15 সেকেন্ড ধরে এডিট বা 10-15 মিনিট এডিট করার পরে না ভালো লাগছে না, আরেকটা টেক নিয়ে আর কি। তো এই যে এই আরেকটা টেক নিয়ে, এই যে এই সব কথাটার মধ্যে না অনেকটা পরিশ্রম লুকিয়ে থাকে, অনেকটা কষ্ট লুকিয়ে থাকে,
0: এবং এই জায়গাটাতেই আমার মনে হয় যে একটু বদলানো দরকার। আমরা যে ভাবি এটা বোধহয় খুব সহজ, কিন্তু এটা কিন্তু একেবারেই সহজ নয়। এবং একটা চলতি কথা রয়েছে যে ওরা তো শুধু ভিডিও বানায়, কিন্তু মানে শুধু কি ভিডিও, এই দেখো তার আইডিয়া ভাবতে হয়, একটা ভিডিও বানাতে গেলে তার স্ক্রিপ্ট লিখতে হয়, শুট করতে হয়, এডিট করতে হয়, আপলোড করতে হয়, তারপরে ট্রেন্ড দেখতে হয় যে কি ট্রেন্ড চলছে, মানুষ কি বলছে, এবং সব মিলিয়ে এটা কিন্তু একটা ফুল টাইম জব।
1: আর আজকের আড্ডাটাও সেই কারণে, আমরা আজ কাউকে বিচার করতে আসিনি, আমরা অন্য প্রশংসাও করতে আসিনি, আমরা শুধু একটু কাছ থেকে দেখব যে স্ক্রিনে যেটা দেখা যায় তার পেছনে কি আছে, আর সেই সঙ্গে এটাও দেখব আমাদের সাধারণ জীবনটা আদৌ কতটা সাধারণ। কারণ বিশ্বাস করো অনেক ইনফ্লুয়েন্সাররাই হয়তো আজ এমন একটা সাধারণ বিকেলের জন্য অপেক্ষা করে যেটা আমরা প্রায় গুরুত্বই দিই না। বন্ধুদের সঙ্গে রাস্তার ধারে এক কাপ চা, বাড়ি ফিরে মায়ের সঙ্গে গল্প, বা কোনো ছবি না তুলে শুধু বৃষ্টিটা উপভোগ করা,
0: এই নির্মল আনন্দের মুহূর্তগুলো
1: একদম
0: আমরা কিন্তু অনেকেই
1: যারা ইনফ্লুয়েন্সার্স, যারা সোশ্যাল মিডিয়ায় বেশ একটু নাম পেয়েছে, তাদের না বাড়ি থেকে বেরোনোটাও একটু চাপের, কারণ তাদেরকে হয় মাস্ক পরে বেরোতে হয়, আমাদের নিজের চোখেই দেখা আর কি, যে রাস্তা দিয়ে বেরোলেই 5 মিনিট অন্তর অন্তর তাকে দাঁড়াতে হচ্ছে, দাদা একটা ছবি তুলবো, দিদি একটা ছবি তুলবো, এই বিষয়গুলো কিন্তু তাকে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হচ্ছে, যেন এমনটা নয় না যে সে কখনো বলতে পারবে না এটা, যে না তুলতে পারবে না তুমি, তুমি কে ইত্যাদি ইত্যাদি, মানে সে তার যদি রাগও থাকে তাকে কিন্তু ওই সময়টায় রাগটাকে নিবারণ করে, হয়তো সে তার জীবনে খুব টানা পড়েন চলছে, সেই রাগটাকে নিবারণ করেও তাকে কিন্তু তার সেই
0: ফলোয়ার
1: একদম ছবির আবদার মেটাতে হচ্ছে, বা অটোগ্রাফের আবদার তাদের মেটাতে হচ্ছে, অনেক কষ্ট থাকা সত্ত্বেও তারা কিন্তু একবারও তাদেরকে বলছে না, রিজেক্ট করছে না, বলছে না রেগে গিয়ে তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করছে না, এটা কিন্তু অনেকটা পরিশ্রম, এটা কিন্তু অনেকটা কষ্টের ফল
0: এবং অনেকটা ধৈর্যের ফল,
1: একদম একদম একদম। সুতরাং এই ধৈর্যকে আমরা আমরা কুর্নিশ জানাই, কারণ ওই যে তারা যারা ইনফ্লুয়েন্সাররা যারা ওই ঘরটাতে বসে শুধু জানলাটাকে দিয়েই পুরো গোটা দুনিয়াটাকে দেখার চেষ্টা করছে, বা
0: এবং আমাদের দেখাচ্ছে বলা যায়
1: এবং আমাদেরকেও দেখাচ্ছে, সেটা সেটা কিন্তু কোনো অর্থে কম নয়। তো সেরকমই একটি গান আপাতত তোমাদের জন্য রইল, ফিরছি আপাতত গানের পরে আজকের বেপরোয়া আড্ডায়। সঙ্গে রয়েছে আমি ব্রতদীপ, আমার সঙ্গে শর্বাণী, আর আপাতত তোমাদের জন্য রইল অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটি। Thank you.
2: জানলা দিয়ে।

0: এরকম গান আমাদেরকে বার বার বার বার অনেক অনেক অনেকটা মানে অনেকটা নিয়ে যায় জানো তো, বই নিয়ে চলে আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ শর্বানী, এই গানটা তো শর্বানীর সাজেশন ছিল, মানে এই গানটা এত সুন্দর একটা গান সাজেস্ট করার জন্য।
1: খুব ব্যক্তিগত প্রিয় একদম, এই গানটা শুনলে আমার মনে হয় যে আমরা যেন অনেক জায়গায় মানুষ চোখে ঘুরে আসতে পারি, কখনো কেরালা কখনো প্যারিস। আর আজকে বেপরোয়া সময়ের আড্ডায় আমরা কি নিয়ে কথা বলছি বন্ধুরা তো সেটা জানেই, এবং আমি আর ব্রতদীপ রয়েছি বেপরোয়া সময়ের আড্ডায়, এবং সঙ্গে রয়েছে বন্ধু ফোন লাইনে। বন্ধু দেখে নেবো কি বলছে।
0: হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
2: হ্যালো, আমি পূর্ব বর্ধমান থেকে রীতা পাল কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
2: বলছি তোমরা যেভাবে অনুষ্ঠানটা করছো যেন চোখের সামনে ভেসে উঠছে, আমার তো আর টাচ ফোন নেই, তোমাদের কথায় রেডিও থেকে যা বুঝছি, আর এই বাড়িতে দাদু ঠাকুমা বাবা মা আমি আর সবাই যেভাবে চলাফেরা করি আর কাজকর্ম, তাদের যে ব্যস্ততা যেটুকুনি সেটা যদি রিল করা যায় তাহলে কেমন হয়। এই তোমরাই যেমন বেরিয়ে চলে এসছো, এখন আর যে বাড়িতে তারা কি করছেন সেটা কিসের মাধ্যমে ধরা পড়বে, সেটা কথার মাধ্যমে ধরা পড়বে। আর এই হৃদয়টা যে কি জিনিস, ওর মধ্যে অনেক কিছু রিল করা যায়, যে পরে বসে বসে সেইগুলোকে পুনরাবৃত্তি করা।
0: তাই তো,
2: তোমরা ভালো থেকো।
0: ধন্যবাদ।

0: বাই।
1: একদম একদম। এই ধরনের জিনিস শুনলে না আমরা বেশ লজ্জা বোধ করি, কিন্তু এই ধরনের প্রশংসায় আমরা বেশ খানিকটা লজ্জাও পাই। আর বন্ধু যেমনটা বলছিল যে আমরা এই যে বেরিয়ে এসেছি, আমাদের বাড়ির লোকরা কিন্তু রিলস করতে পারে, এবং এই রিলস কিন্তু প্রচুর আছে
0: একদম
1: লাইফস্টাইল
0: একদম
1: কন্টেন্ট।
0: একদম। তবে এই লাইফস্টাইল কন্টেন্টের মধ্যে একটা বিষয়, মানে এই মুহূর্তে আমরা সব থেকে বেশি যেটা দেখি, ফুড রিলস। মানে কি সুন্দর করে একটা ধোঁয়া ওঠা বিরিয়ানির প্লেট দেখায়, একটা পাস্তা কাটতে, চিজ স্ট্রেচ, আর সেই সঙ্গে এমন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, মনে হয় এখনই বেরিয়ে পড়ি। কিন্তু এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার একটা প্রশ্ন সবসময় মাথায় আসে, আচ্ছা এই বিরিয়ানিটা শেষ পর্যন্ত গরম থাকলো কি?
1: না, এটা মনে হয় থাকে না। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মানে যখন আমরা ধরো রেস্তোরাঁয় যাই, তখন আমাদের একটাই চিন্তা থাকে যে আমাদের খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাই। কিন্তু ভাবো যারা এই ফুড কন্টেন্ট ক্রিয়েটর, তাদের কিন্তু মাথায় তখন 10 রকমের চিন্তা ঘোরে যে এই যে এই খাবারটা এসছে, এটা আমি ঠিকভাবে ক্যামেরায় তুলতে পারবো তো, ঠিকভাবে এটার লাইট আসবে তো, ভিডিওটার একটা স্লোমো নিতে হবে, একটা লাইট সেট করে নিতে হবে, একটা চামচটা এদিকে ঘুরিয়ে নিতে হবে, একটা চামচটা ওদিকে ঘুরিয়ে নিতে হবে, এই করতে করতে বিরিয়ানিটা বোধহয় ঠান্ডা হয়ে যায়।
0: বোধহয় না, ফ্যাক্ট, ঠান্ডাই হয়ে যায়, ঠিক আছে। মানে আমাকে যদি ইউজুয়ালি হয়, মানে এটা আমি আমার ব্যক্তিগত সাইড থেকে বলছি, যে আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ঘুরতে গেছি, তো খাবার দাবার অর্ডার হয়েছে, তারা শতাধিক প্রথম সবার প্রথম এই ছবি তুলতে হবে তো আগে, এই কি ছবি না তুলে আমরা খাবো কি করে? ভাই খিদে পেয়েছে, মানে আমার সেই সময় মনে হয় যে বিরিয়ানিও বলছে ভাই আমাকে খাবে না তো কি আমার বায়োপিক বানাবে। মানে কিন্তু মজার ব্যাপার হলো আমরা বাইরে থেকে যেটা দেখি সেটা খুবই ছোট্ট একটা অংশ, আমরা ভিডিওটা দেখি বলি বাহ কি সুন্দর লাগছে, কিন্তু ওই সুন্দরটা তৈরি করতে কতটা ধৈর্য লাগছে বলতো? সে নিজের খিদেটাকে প্রথম কথা জলাঞ্জলি দিচ্ছে, ঠিক আছে। তো সেটা মানে সেটা কিন্তু আমরা ভেবে দেখছি না। অনেক সময় একটা খাবারের ভিডিও করার জন্য প্লেটটা 3-4 বার ঘোরানো হচ্ছে, চামচটা একটু এইদিকে তো ওইদিকে, গ্লাসটা একটু ওদিকে, কখনো আবার জানালার ধারে নিয়ে যাওয়া হচ্ছে, কখনো আবার আলোটা একটু ভালো। মানে আমরা ভাবছি এত আয়োজন কেন? আসলে ব্যাপারটা কিন্তু অনেকটা সিনেমার মতো, জানো তো, সিনেমায় যেমন একটা দৃশ্যের জন্য অনেকবার শট নেওয়া হয়, এখানেও কিন্তু তেমনই।
1: এবং এই যে আমরা অনেকেই এখন করি, তুমি যেমনটা বললে যে কোনো রেস্তোরাঁয় গেলেই আমরা ভালো ভালো খাবার যেগুলো খাচ্ছি সেইগুলোর ছবি তুলে রাখি, এবং আমরা কিন্তু সকলে ইনফ্লুয়েন্সার নই, কিন্তু আমরা কিন্তু এটা করে খুব মজা পাই। ভেবে দেখো আগে যখন মানুষ কোথাও ঘুরতে যেত, তখন কিন্তু সবাই একটা করে পোস্ট কার্ড কিনত, আর বাড়ি ফিরে এসে সেই পোস্ট কার্ডটা অ্যালবামে রেখে দিত। সেই স্মৃতিগুলো কিন্তু এখন পোস্ট কার্ডে না জমা হয়, মোবাইলে জমা হচ্ছে। এবং এই যে এই খাবার, ধরো কোথাও আমি এটা ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে ভীষণ সুন্দর একটা খাবার খেয়েছি, তো সেইটা আমাদের মেমোরিতে রেখে দেওয়ার জন্য আমাদের ফোনের মেমোরিতে রাখা কিন্তু খুব
0: একদম, মানে বলতে চাইছো যে মাধ্যমটা বদলেছে, কিন্তু স্মৃতি ধরে রাখার যে ইচ্ছেটা সেটা কিন্তু বদলায়নি, ঠিক আছে। তো একটা ছোট্ট অনুরোধ, ছবি তোলো, ভিডিও করো, রিল বানাও, সবই করো, কিন্তু খাবারটা যেন শুধু ক্যামেরার জন্য না হয় মাথায় রেখো, কারণ আমরা বহু মানুষ সারা পৃথিবীতে খাবার পাচ্ছে না, কিন্তু সবার কথা মাথায় রাখবে গোটা পৃথিবীর আজও মাতৃভাষা খিদে। তো সেইটুকুনি আমরা মাথায় রাখতেই পারি। এবং আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাপার রয়েছে, মানে এটাও একটা নেগেটিভ দিকও, সবসময় তো আমরা পজিটিভ দিক পাচ্ছি না, এই নেগেটিভ দিকটা নিয়েও একটু কথা বলা ভালো। সেটা হচ্ছে ওভার হাইপ। মনে করো এই যে যেমন একটা ক্যাফে দেখাচ্ছে আমাদেরকে, ক্যাফে একটা গ্যাজেট বা কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট, কয়েকটা খুব ভাইরাল দিনের পরে মনে হয় যে এটা না হলে না জীবনটাই
1: অসম্ভব
0: একদম। কিন্তু বাস্তবে সেখানে কি অনেক সময় দেখা যায় যতটা প্রত্যাশা তৈরি হয়েছিল বাস্তবে কিন্তু ততটা নয়। মানে একজন ফুড ব্লগার হয়তো এমন ভাবে একটি খাবার উপস্থিত, যেমনটা বললাম, মানে যেটা এটাই এটাই বিরিয়ানি, মানে যে বিরিয়ানিটা দেখানো হচ্ছে এটাই সেই প্রাচীন বিরিয়ানির রেসিপিটা যেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারপরে একটা লম্বা লাইন দিলে পুজোর সময় গিয়ে, তারপরে যখন বিরিয়ানির প্রথম গ্রাসটা মুখে তুললে, তখন গিয়ে বুঝলে এর থেকে তোমার মানে পাশে, মানে যে
1: দোকান আমিই ভালো বানাই
0: না, নিজের পক্ষে তোমার পাশে যে 100 টাকা করে বিরিয়ানি দিচ্ছে অনেক ভালো, ঠিক আছে, তারাই আমাদের সারা বছর টিকিয়ে রেখেছে আসলে। এবার অনেক ইনফ্লুয়েন্সার কোনো প্রোডাক্টকে না লাইফ চেঞ্জিং বলে দেয়, জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন মানে জল, যাই হোক বললাম না বাকিটা, কিন্তু ব্যবহার করার পরে বোঝা গেল সেটা আর 5টা সাধারণ প্রোডাক্টের মতোই, ঠিক আছে। তো এই রিল বনাম রিয়েলের পার্থক্য, সোশ্যাল মিডিয়ার কাজ হলো আমাদের দৃষ্টি আকর্ষণ করা, আর বাস্তবতার কাজ হলো সত্যিটা দেখানো। তাই কোনো কিছু শুধু ভাইরাল হয়েছে বলেই সেটা সেরা এমনটা ধরে নেওয়া কিন্তু উচিত নয়, কারণ ভাইরাল তো অনেক কিছুই হয়েছে, অনেক পরোটাও ভাইরাল হয়েছে, অনেক লুচিও ভাইরাল হয়েছে, তো সেটা কতটা স্বাস্থ্য, হ্যাঁ মানে না না সেটা কতটা স্বাস্থ্যসম্মত সেটাও জানতে হবে, মানতে হবে যে আমরা জাস্ট একটা জায়গায় চলে গেলাম কিন্তু তারপর গিয়ে দেখলাম সেখানে হাইজিন মেনটেন হচ্ছে না, প্রপার হাইজিন যেটাকে বলছি, কারণ খাবার দাবার যখন আমরা খাচ্ছি কোনো জায়গা থেকে কিনে, তার জন্য একটা হাইজিন, মানে নির্দিষ্ট একটি হাইজিন রয়েছে যেটা সরকারি গাইডলাইনের মধ্যে পড়ে, সেই হাইজিনটা মেনটেন না হলে

0: প্লিজ যেও না, কারণ মনে হবে যে তার কোনো হয়তো দোষ নেই, যে সেই সামান্য ব্যবসায়ী তার হয়তো কোনো দোষ নেই, যে সামান্য খাদ্য বিক্রেতা তার হয়তো কোনো দোষ নেই, কিন্তু তুমি তার ভিডিও দেখে এসেছো, হয়তো কোনো একটা সমস্যা হয়ে গেল, সেখানে কিন্তু ওই একটা তার উপরই
1: দোষটা পড়বে, আমাদের পেটের উপর দোষটা দিয়ে আমরা হট করে তাকে দোষ দিয়ে দেব। হ্যাঁ,
0: তারপরে তোমার সারা জীবনের মতো মোমো খাওয়া বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু করোনা বস, তাহলে কিন্তু চাপ আছে
1: একেবারেই তাই। এবং ব্রতদীপ, আমি তোমায় আরেকটা গল্প শোনাতে চাই। আমাদের রিসেন্টলি একটা মোমোর দোকান খুলেছে, তারা ভীষণ ভালো গন্ধরাজ মোমো করে, কিন্তু আমি তার দুটো গলি পরে থাকি, বাট আমি সেই মোমোর দোকানের কথা জানতামই না।
0: তুমি কি জানো মোমো এই খাবারটা টিবেটিয়ান ফুড, কিন্তু তিব্বতে গন্ধরাজ
1: হয় না। এবং আমার মনে হয় যে আমাদের কলকাতা এবং ভারতবর্ষে যত মোমোর দোকান আছে, তিব্বতেও অত পরিমাণ মোমোর দোকান আছে কিনা সন্দেহ।
0: না না নেই অ্যাকচুয়ালি,
1: ঠিক আছে।
0: তো সুতরাং মানে আমরা মনে করি যে ওই যে জাস্ট রিলটা দেখছি, রিলটা দেখেই খাচ্ছি, আরে ক্যা বাত, কি দারুণ ব্যাপার স্যাপার হতে চলেছে। কিন্তু তোমরা যদি কোনোদিন ফুড অ্যাডভার্টাইজমেন্টের BTS দেখে থাকো, তাহলে গিয়ে বুঝবে যে কটা ফুড তোমাদেরকে দেখানো হচ্ছে সেগুলো একটিও আসল নয়,
1: সেগুলো
0: প্রত্যেকটি না প্রত্যেকটি নকল হয়, ফোম দিয়ে বানানো। ওই চিজ, ওই বার্গারটাকে অ্যাকচুয়ালি বার্গারটা প্রচণ্ড চিমসে হয় জানো তো, এবার ওখানে দেখাচ্ছে বার্গারটা খুব ফ্লাফি, কিন্তু ভেতরে যে অনেক থার্মোকল দিয়ে বিষয়টাকে ফ্লাফি করা হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ক্যামেরার না জাদুতে। তো বিষয়টা খানিকটা এরকম সব ক্ষেত্রে নয়।
1: হ্যাঁ, তো আমি তোমাকে যে গল্পটা বলছিলাম ব্রতদীপ, ডাইগ্রেস করে গেলাম, তো আমাদের পাড়ায় যে গন্ধরাজ মোমোর দোকানটা, এই দোকানটায় নাকি ভীষণ ভালো মোমো বানায়। আমি এই মোমোর দোকানের কথা জানতামই না, কিন্তু আমি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এই মোমোটা নাকি অসাধারণ বানায়, কিছু ইনফ্লুয়েন্সার এই মোমোটা খেয়েছে এবং তারা ভীষণ ভালো রেট করছে। এদের দেখে আমি ইনফ্লুয়েন্সড হয়ে চলে গেলাম একদিন বিকেলে সেই মোমোর দোকানে, এবং মোমোটা আমার অসাধারণ ভালো লাগলো। এবার দেখো, এই মোমোটার কথা কিন্তু আমি জানতামই না, এই ইনফ্লুয়েন্সাররা আমাদের এই মোমোটা দেখালো বলে আমরা জানতে পারলাম। এতে শুধু আমি জানতে পারলাম কিংবা ভালো মোমো খেলাম সেটাই নয়, ওই যে স্মল বিজনেসটা, সেই স্মল বিজনেসটার কিন্তু অনেক সাহায্য
0: হলো, অনেকটা গ্রো করলো সে, ঠিক আছে। এবং পাশাপাশি মানে লোকজন যখন গিয়ে বলছে যে এই ভিডিওটা দেখে এলাম বা এই কমেন্ট দেখে এলাম, ওইটা লোকেশন দেওয়া ছিল বলে এলাম, তার মুখেও কিন্তু ওই দিনের শেষে হাসিটা ফুটছে। তাই সব সময় যে এটা খারাপ দিকেই আমাদেরকে ধাবমান করে নিয়ে যাচ্ছে বা ধাবিত করছে তা নয়, তার থেকে বরং খানিকটা আমরা অনেক উপকারও পাচ্ছি। আর কথা বলতে বলতে টেলিফোন লাইনেও বন্ধু, বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি না।
2: আমি মুর্শিদাবাদ থেকে বলছি,
0: বলো।
2: এই সোশ্যাল মিডিয়ার ভিডিওতে অনেকের সাহায্য হয়, মানে বাড়িতে থেকে রোজগার করা যায়।
0: একদম একদম, তা তো বটেই। মানে আমরা যে সোশ্যাল মিডিয়াটাকে আর কি আমরা অনেকভাবেই দেখতে পারি, বা একটা স্মল বিজনেস হিসেবে, যেটা আজকাল খুবই প্রচলিত, বহুল প্রচলিত, এবং তাতে কিন্তু মানুষের সাহায্যই হয়েছে অনেকাংশে। আর বলবো যে ইনফ্লুয়েন্স তো হওয়াই যায়, কিন্তু ইনফ্লুয়েন্স হওয়ার আগেও আমরা কি একটু যাচাই করবো না তাই বলে?
1: একেবারেই যাচাই তো করতেই হবে। এবং এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট গল্প বলি এক লাইনে, যে আমি একজনের ভিডিও দেখতাম, অনেক দিন ধরে দেখি, এবং সেই মেয়েটার থেকে আমি প্রচণ্ডভাবে অনুপ্রাণিত হই। সে ফার্স্টে তার স্মল বিজনেস শুরু করে সোশ্যাল মিডিয়ায়, সে নানান রকম বিয়ের সামগ্রী বানাতো, ধরো এই মুকুট, টোপর, গাছকৌটো এইসব বানাতো। তারপরে সে কলকাতায় একটা আউটলেট খোলে, দুর্গাপুরে একটা আউটলেট খোলে, শিলিগুড়িতে একটা আউটলেট খোলে, এবং সম্প্রতি সেই মেয়েটা মুম্বাইতে একটা আউটলেট খুলেছে। এবং
0: আমার পরিচিত সার্কেলেও এরকম বেশ কিছু মানুষ আছে, ভালো ভালো মানুষ আছে, যারা সত্যি সত্যি খুব খুব দক্ষতার সঙ্গে এমন এমন ছোট ছোট মানে যেগুলোকে হস্তশিল্প বলা যেতে পারে, সেই শিল্পগুলোকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে। এবং সবথেকে ভালো লাগছে কি জানো তো, যে মানুষ ওটা কিনতে খুব ইন্টারেস্ট দেখাচ্ছে, এমন নয় যে ওটা কোনো কোম্পানির প্রোডাক্ট নয়, ওটা তো হ্যান্ডমেড প্রোডাক্ট, কিন্তু মানুষ খুব ভরসা দেখাচ্ছে। এই জায়গাটা কিন্তু আমাদের এই যে হ্যান্ডক্রাফটস, আমাদের ইন্ডিয়ান হ্যান্ডক্রাফটস, বাংলার হস্তশিল্প, এই নিয়ে তো আলাদা করে কোনো কথা বলার অপেক্ষাই রাখে না। মানে আমরা জানি এটা সারা বিশ্বে কতটা প্রশংসা পেয়েছে আমাদের হস্তশিল্প, সেটা আলাদা করে সত্যি বলার অপেক্ষা রাখে না।
1: এবং এইসব গল্পগুলো আরও যারা এই ধরনের কাজ করে তাদের মনে সাহস যোগাচ্ছে যে না, ওরা সেটাকে ফুল টাইম একটা পেশা হিসেবে, ফুল টাইম একটা অকিউপেশন হিসেবে ধরে নিতে পারে, এইটাও কিন্তু কম বড় কথা নয়।
0: একদম একদম। তো এরকম ইনফ্লুয়েন্সারদের

0: গল্প তো চলছে, যারা সমাজকে সত্যি অনেকটা প্রভাবিত করেছে, আমাদের নতুন জেনারেশনকে প্রভাবিত করেছে, তাদের জীবনটা সত্যি কেমন সেই নিয়েই আজকের হচ্ছে বেপরোয়া সময়। এই গল্প তো চলতে থাকছে, ঘড়ি কাটা ইতিমধ্যে 11:35। গল্প হচ্ছে টেলিফোন লাইনে বন্ধু, দেখি বন্ধু কি বলছে। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: হ্যাঁ বলছি যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, যেমন এই অনুষ্ঠানটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে, বলেন।
0: থ্যাংক ইউ, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরাও চলে আসতে পারো আমাদের টেলিফোন লাইনে। তোমাদের তোমরা মানে নাম না বললেও চলবে, কিন্তু তোমরাও কি ইনফ্লুয়েন্সড হয়েছো, এবং ইনফ্লুয়েন্সড হয়ে কতটা ভালো হয়েছে তোমাদের, সেই সকল আড্ডা নিয়ে চলে এসো আমাদের ফেসবুক কমেন্ট বক্স। আমাদের ফেসবুক কমেন্ট বক্সে অলরেডি একটি কমেন্ট এসেছে যে লেখাটি কি আদৌ পড়া হবে। হ্যাঁ নিশ্চয়ই পড়া হবে।
2: এবং আমি আর ব্রতদীপ আজকে ওয়েট করে আছি তোমাদের কমেন্টস আর ফোনের জন্য। প্রচুর প্রচুর ফোন করো, প্রচুর প্রচুর কমেন্ট করো, আর নাম্বারটা আরও একবার বলে দিই, 03322131342। আজ বেপরোয়া সময়ের আড্ডায় আমি সর্বাণী আর ব্রতদীপ রয়েছি তোমার অপেক্ষায়।
0: আর পাশাপাশি এই যারা ইনফ্লুয়েন্সার্স, যারা আমরা নেচারের ভিডিও দেখি, যাদের এত সুন্দর সুন্দর এই জায়গার কথা বলে, এই অফবিট প্লেসের কথা বলে, তারা পাহাড়ের বুকে দাঁড়িয়ে আদতে কি গানটা গাইতে চায় সেটা আমি জানি, সর্বাণী জানে, এবার তোমরাও জানবে। আপাতত তোমাদের জন্য রইল ফসিলসের পক্ষ থেকে এই গানটি।

0: ফিরে এলাম গানের পর। আজকে বেপরোয়া সময়ের আড্ডায় রয়েছি আমি শর্বাণী এবং আমার সঙ্গে ব্রতদীপ এবং এবং এবং ফোন লাইনে এবং কমেন্ট সেকশনে রয়েছে বন্ধুরা, শুনে নেব। হ্যালো,
1: কে বলছো, কোথেকে বলছো?
2: নমস্কার,
3: আমি পূর্ব বর্ধমান জেলার গুড়গুড় থেকে প্রবীর কুমার মন্ডল বলছি।
1: বলুন।
3: হ্যাঁ দাদা ভাই, সোশ্যাল মিডিয়াতে এখন অনেক কিছু আমরা জানতে পারি এবং শিখতে পারি, আর সবাই আসক্ত হয়ে পড়ছে ওই সোশ্যাল মিডিয়ার সব আপনাদের দেখে আর কি, ওইটা কিনতে হবে, ওটা কিনতে হবে। এবং আপনারা যে দুজনা মিলে অনুষ্ঠানটা চালাচ্ছে,
0: অনুপ্রাণিত হব সকলের থেকে যাতে আমরাও একদিন তেমন কাজ করতে পারি। এবং উনি যে বললেন ফোনে যে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি, একেবারেই কিন্তু তাই। রিসেন্টলি আমি সোশ্যাল মিডিয়া দেখে একটা টার্কিশ চিকেন রান্না করেছি, সোশ্যাল মিডিয়ার রেসিপি দেখে, এবং সেটা কিন্তু
1: সোশ্যাল মিডিয়া বিষয়টা আমাদের কতটা হেল্প করছে। আজকে তুমি ভালো করে দেখো, তুমি আজকে পৃথিবীর যে কোনো কোনায় বসে থাকো, গোটা পৃথিবীর যে কোনো প্রান্তের খবর তুমি একটা ক্লিকে পেয়ে যাচ্ছ। তুমি হয়তো তুমি রয়েছো ভারতে কোনো একটা প্রত্যন্ত গ্রামে রয়েছো বা কোনো এক পাহাড়ি জায়গায় রয়েছো, ওখানে ইন্টারনেট কানেকশনটা রয়েছে, কিন্তু ওখানে তোমার কাছে সামান্য কিছু আইটেম রয়েছে, তোমার মনে হলো যে না এবার আছে একটা পাহাড়ি চিকেনের ঝোল করে খাওয়া যাক, ঠিক আছে, সেই রকম ওই রেসিপিটা এবার কোথায় পাবে তুমি? এবার পাহাড়ি চিকেনের ঝোলের রেসিপিটা তুমি কোথায় পাবে? অফকোর্স সেটা কে প্রোভাইড করছে? সোশ্যাল মিডিয়া। সুতরাং সবটা সময় যে খারাপ তা কিন্তু নয়, হ্যাঁ আসক্তি নয়। এবার আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহৃত মানে ব্যবহার কার্য যে বিষয়টা, সমস্ত বিষয়টা না ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, এটা না এখন আমাদের নেসেসিটি হয়ে গেছে, মানে এটা আর আমাদের কাছে লাক্সারি
0: না, একেবারেই নয়। এবং ধরো ওই তুমি যেমন বললে প্রত্যন্ত গ্রামে যেখানে রিসোর্সেস লিমিটেড, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমি এমন একটা ভিডিও আমার কাছে সোশ্যাল মিডিয়া পৌঁছে দিচ্ছে যেখানে আমি দেখছি যে একটা সাফারির গাড়ি যাচ্ছে দক্ষিণ আফ্রিকার কোথাও একটা, এবং আমি সেখানে দেখতে পাচ্ছি যে সিংহ আমার গাড়ির

জানলার সামনে দিয়ে হাঁটছে এবং হাত বাড়ালেই আমি যেন সিংহের গায়ে ঠিক হাত দিতে পারবো। কিংবা কোথাও দেখতে পাচ্ছি ধরো কৈলাস পর্বত, কৈলাস পর্বতের চরণ স্পর্শ আমি করতে পারছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি রয়েছি, হ্যাঁ

0: একটি দিক ট্রাভেল ভিডিও। এই ট্রাভেল ভিডিওতেও কিন্তু আমরা মানে যদিও আমরা মানে গিয়ে রিয়েলিটিতে অনেক অনেক সময় আমরা খুব হতাশ হই, হয়তো দেখলাম ওফ কি কালারফুল জায়গাটা লাগছে ভাবা যাচ্ছে না, তারপরে গিয়ে দেখলাম আমরা প্রকৃত গিয়ে দেখলাম ওখানে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কালারফুলের কও নেই, ঠিক আছে, পুরো ধূসর মেঘা মেঘাচ্ছন্ন একটা জায়গা। তো এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, সময়ের উপর ডিপেন্ড করছে কোন সময় আমরা যাচ্ছি।
1: আমার সঙ্গে রিসেন্টলি এরকম একটা হয়েছে যে আমি শানগড় বেড়াতে গেছি সোশ্যাল মিডিয়া দেখে। এবার শানগড় যেরকম সোশ্যাল মিডিয়ায় ভীষণ সুন্দর লাগে, এবার আমি গেছি, গিয়ে দেখি অসম্ভব বৃষ্টি, চারিদিকে কোনো সবুজ নেই, আমি যে সবুজ সোশ্যাল মিডিয়ায় দেখে গেছিলাম কোনো সবুজ নেই, শুধু চারিদিকে রুক্ষ শুষ্ক গাছ এবং কয়েকটা গবাদি পশু ঘুরে বেড়াচ্ছে। তো সেইখানে গিয়ে আমি বেশ খানিকটা হতাশই হয়েছিলাম।
0: মানে এই ট্রাভেল কন্টেন্ট, আবার সেম টাইম এই ট্রাভেল কন্টেন্ট গুলো যদি না থাকতো তাহলে তুমি অনেক জায়গার নাম জানতেই পারতে
1: না,
0: ঠিক আছে, মানে জানতে পারতাম হয়তো ম্যাপ দেখে, কিন্তু আদতে জানতে পারতাম না যেখানে এত সুন্দর সুন্দর কিছু জিনিস রয়েছে। তো এবং বেড়াতে যাওয়ার আগে মানুষ যেমন জানো তো আত্মীয় স্বজনকে আগে জিজ্ঞেস করতো ওখানে গেলে কোথায় ঘুরবো বলো তো, এখানে প্রথমে কি করি, এখন এখন যেটা করি আমরা প্রথমে ইউটিউব খুলি, খুলে সার্চ করি দুদিনে দার্জিলিং কীরকম কোথায় কী থাকা যায় ইত্যাদি সমস্ত প্ল্যান আমাদের জাস্ট এক ক্লিকে। এই যে এক ক্লিক ওয়ান ক্লিক, এই নিয়েও আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, আমার মনে আছে যৌবনীতেই করেছিলাম, বেপরোয়া সময়ের একটি অনুষ্ঠান ছিল, না চলতে চলতে তখন ছিল, সেই অনুষ্ঠানেই ছিলাম যে ওয়ান ক্লিক, ওয়ান ক্লিকে আমরা কী কী করতে পারছি। তো এই যে ওয়ান ক্লিক আমাদেরকে সমস্তটা, সমস্ত রুট ম্যাপ থেকে শুরু করে সমস্ত আমরা চেক করতে গিয়েছিলাম, আমরা রুট ম্যাপ দেখেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে, সমস্ত কিছু আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াকে ভরসা করে চলছি। সোশ্যাল মিডিয়া যে সবটা সময় আমাদেরকে অভিশাপ ডেকে আনছে তা নয়, আমাদের জীবিকাও জীবিকা পরিবহন করছে, পাশাপাশি আমাদের সাধারণ মানুষের জীবনটাকে অন্য দিকে টার্নও করিয়েছে। আমাদের টেলিফোন লাইনেও দেখি বন্ধু, বন্ধু কি বলছে?
1: হ্যালো,
0: নমস্কার। হ্যাঁ জুবারি বলো।
2: অনুষ্ঠান তো ভালোই লাগছে,
0: বেশ
2: বৃষ্টি পড়ছে, বর্ষার দিনে একটু বর্ষার গান যদি শোনাতে পারেন
0: তা তো শোনাবো, শোনাবো, শোনাবো, নিশ্চয়ই শোনাবো, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বেশ, আমরা প্রায় অনুষ্ঠানের একদম অন্তিম লগ্নে চলে গেছি। জানো সর্বাণী, এতক্ষণে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, আমরা যেটাকে খুব সহজভাবে ভাবি সেটা অনেক সময় মোটেই সহজ নয়। যে ট্রাভেলের কথাই যদি বলি, তুমি বলতো সে মানুষটা ঘোড়া বাদ দিয়ে সে ভিডিও করে যাচ্ছে, সে মানুষের কথা ভাবছে, যে এটা ভেবে যে আরও পাঁচটা মানুষ আসুক, এবং সেই জায়গায় যারা ছোট ছোট ব্যবসায়ী সেই পর্যটক এরিয়াটা যে জায়গাটা তাদেরকেও কিন্তু প্রমোট করছে। আমরা কিন্তু শুধুমাত্র একটা ভিডিও দেখে বিচার করে দিতে পারি না, সেই জায়গাটার প্রমোশন হচ্ছে, সেইখানে ছোট ছোট ব্যবসায়ীদের প্রমোশন হচ্ছে,
1: ছোট ছোট হোমস্টের প্রমোশন হচ্ছে। এই যে আমরা যখন একটা সোশ্যাল মিডিয়ায় ট্রাভেল ভিডিও দেখছি তখন আমি সেখানেও কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে ইনফ্লুয়েন্সার বোধহয় শুধু ক্যামেরার চোখ দিয়েই জায়গাটা দেখছে, আমাদের জন্য আমাদের কথা ভেবে সে যে ভিডিওটা বানাচ্ছে সে হয়তো নিজে সুযোগই পেল না ভালোভাবে জিনিসটা এনজয় করবার।
0: একদম, সোশ্যাল মিডিয়া একটা কথা খুবই শোনা যায়, অ্যালগরিদম, নামটা যতটা কঠিন প্রভাবটাও অনেক সময় ততটাই। দু একদিন নিয়মিত কন্টেন্ট না দিলে কিন্তু মানুষের কাছে আর পৌঁছানো যায় না, মানুষ কম দেখে, আর সেই সঙ্গে বাড়তে থাকে চাপ। তাই আমরা যখন ভাবি ওরা তো শুধু ভিডিও বানায়, তখন হয়তো এই অদৃশ্য পরিশ্রমটার কথা আমাদের মাথাতেই আসে না।
1: আরেকটা বিষয় আমাদের মনে রাখা দরকার, ইনফ্লুয়েন্সার হওয়ার আগে কিন্তু তারাও আমাদের মতোই একটা সাধারণ মানুষ, কেউ চাকরি করে, কেউ পড়াশোনা করে, এবং কেউ নিজের শখ করে একটা ভিডিও বানাচ্ছে, এবং সেই শখটাই আজ আমাদের অনেকের কাছেই পেশা হয়ে দাঁড়িয়েছে। আরো সাফল্য আসুক তাদের যারা এই পেশাকে বেছে নিয়েছে।
0: একদম একদম, এভাবেই সঙ্গে থাকো যৌবনী। আপাতত যেমনটা আমরা কথা দিয়েছি, আপাতত সময় ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের, চলো শুনে নি আজ স্বপ্নময় আমাদের জন্য কি রেখেছে, চলো তারপরে আবার ফিরছি, আমি ব্রতদীপ এবং সর্বাণী।
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। বিশ্বজোড়া কোটি কোটি ব্রাজিল সমর্থকদের মনে এখন হয়তো এই কথাটাই বারবার আলোড়িত হচ্ছে। আসলে ব্রাজিল সমর্থক তারা লাস্ট ২৪ বছর ধরে অপেক্ষা করছে তাদের ষষ্ঠ বিশ্বকাপে। ২০০২ সেই গোল্ডেন জেনারেশন, সেখান থেকে উঠে আসেন কাকা, রোনালদিনহো, রোনালদোরা, তারপরে এই অপেক্ষাটা ২৪ বছরের। এখনো অবধি হেক্সার স্বাদ পায়নি ব্রাজিল সমর্থকরা। আমি স্বপ্নময় আজ আবারও চলে এসেছি তোমাদের সামনে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে।

0: স্বপ্ন, খুব ছোট একটা শব্দবন্ধ, কিন্তু এই শব্দটার সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের আবেগ, কোটি কোটি মানুষের ভালোবাসা। আর ভাইকিংসদের স্বপ্ন দেখানোর জন্য একটা আর্লিং হল্যান্ডই এনাফ। আর্লিং হল্যান্ড ম্যানচেস্টার সিটিতে তার আগমন জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড থেকে, এবং সেখান থেকেই তিনি হয়ে ওঠেন নরওয়ের স্বপ্নের সৌদাগর। কালকের ম্যাচে ব্রাজিলের খেলা দেখে এটাই মনে হচ্ছিল কোথাও যেন ব্রাজিল দলটার খেলার ইচ্ছাই নেই। একের পর এক মিস পাস, আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে পেনিট্রেটিভ জোনে গিয়ে খেই হারিয়ে খেলছিল। সামারি অফ দ্য ম্যাচ যদি তুমি আমাকে বলতে বলো তাহলে কিন্তু এটাই। প্রথমার্ধে ব্রুনো গুইমারেস পেনাল্টি থেকে সহজ সুযোগ নষ্ট করেন, এবং দ্বিতীয়ার্ধে ব্রাজিল দলের তরফ থেকে আরম্ভ হয় গোল নষ্টের প্রদর্শনী। নেইমার এন্ড্রিকরা একের পর এক সহজ সুযোগ মিস করতে থাকেন। অবশেষে আর্লিং হল্যান্ড তার ভাগ্যে শিকে ছেড়ে। নরওয়ের এই প্লেয়ারটি গোটা ম্যাচে 40টা মাত্র টাচ নিয়েছিল, তবে যখন বলটা ডি বক্সের ভেতরে পেলেন মাথাটা ঘুরিয়ে বলটাকে জালে জড়াতে কোনো ভুল করলেন না। গোল শব্দবন্ধে গোটা মাঠ আলোড়িত হয়ে উঠল, উল্লাসিত হয়ে উঠল নরওয়ের সমর্থক কুল, এবং নরওয়ে কিন্তু জায়গা করে নিল প্রথমবারের জন্য কোয়ার্টার ফাইনালে। আর্লিং হল্যান্ডের বাবাও কিন্তু একসময় বেশ বড় একজন নামজাদা ফুটবলার ছিলেন। তিনি যেই কাজটা করে উঠতে পারেননি নরওয়ের জার্সিতে, সেই কাজটাই করে দিলেন তার ছেলে আর্লিং হল্যান্ড। আর এখানেই কোথাও যেন দুটো প্রজন্ম মিলেমিশে একাকার হয়ে উঠল। নরওয়ে মুখোমুখি হবে ইংল্যান্ডের সঙ্গে। ইংল্যান্ডও কিন্তু মেক্সিকোর বিপক্ষে একটা দুর্দান্ত জয় রেজিস্টার করেছে, 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে তারাও কিন্তু জায়গা করে নিয়েছে শেষ আটে। এবছর বিশ্বকাপে যদি কোনো দল ফেভারিট হয়ে থাকে আমার কাছে সেটা ডেফিনেটলি ইংল্যান্ড। যেভাবে তারা মাঠে বলের দ্বারা কথা বলাচ্ছে তা কিন্তু সত্যি প্রশংসনীয়। প্রশংসা করতে হবে জুড বেলিংহাম, হ্যারি কেনদের, আর এই কারণেই ইংল্যান্ড দ্য স্পেশাল ওয়ান। তারা কিন্তু রেডি এবছরের বিশ্বকাপটা ঘরে নিয়ে আসতে। ইজ ইট ফাইনালি কামিং হোম? জানতে হলে চোখ রাখতে হবে বিশ্বকাপের পর্দায়। আজকেও কিন্তু দুটো বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, একটা ডেফিনেটলি স্পেন বনাম পর্তুগাল, যেখানে পর্তুগাল দলের হয়ে আরও একবার মাঠে খেলতে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এটাই তার শেষ বিশ্বকাপ, এবং এখন অবধি আমরা কিন্তু শেষ বিশ্বকাপে এক্সিট দেখেছি নেইমার এবং লুকা মডরিচদের, এখনও টিকে রয়েছেন লিওনেল মেসি। আজকে কি হয় সেটাই দেখার বিষয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলকে কি আরও একটা রাউন্ড উপরে তুলতে পারবেন, নাকি আজই হয়ে উঠবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ? সামনে কিন্তু থাকবে কঠিন প্রতিপক্ষ স্পেন, যে দল কিন্তু একেবারে তারুণ্যে ভরপুর। দলে রয়েছেন লামিন ইয়ামাল, উইলিয়ামসের মতো প্লেয়াররা, যারা কিন্তু ইতিমধ্যে বিশ্বে ফুটবল মঞ্চে নিজেদেরকে প্রমাণ করেছেন। আজকে সেকেন্ড ম্যাচটা ডেফিনেটলি ইউএসএ বনাম বেলজিয়াম। বেলজিয়াম এখন ফুটবলের অন্যতম সুপার পাওয়ার, তাদের দলে কিন্তু রয়েছে রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনের মতো প্লেয়াররা, এবং ডেফিনেটলি যদি বেলজিয়াম দলটাকে তুমি দেখো, বেলজিয়াম দল প্রত্যেকটা ইউনিট একটা ওয়েল অয়েলড মেশিনের মতো কিন্তু ফাংশন করছে, এবং বেলজিয়াম দল অসামান্য ফুটবল খেলেছে এখন অবধি এই গোটা বিশ্বকাপটা জুড়ে। তবে সামনে ইউএসএ, ইউএসএ তাদের হোম গ্রাউন্ডে ফুটবল খেলবে, এবং সেক্ষেত্রে ইউএস এর কাছে কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকবে। এবং আরও একটা অ্যাডভান্টেজ যেটা ফিফার ডিসিপ্লিনারি কমিটির থেকে এসছে, সেটা হলো তাদের মেন প্লেয়ার বেলোগান, তিনি কিন্তু যে কার্ডটি দেখেছিলেন সেটা কিন্তু ফিফার ডিসিপ্লিনারি কমিটি থেকে উইথড্র করা হয়েছে। সুতরাং স্বস্তির নিঃশ্বাস ফেলবে কিন্তু এখানে ইউএস এর সমর্থক কুল, স্বস্তির নিঃশ্বাস ফেলবে ইউএস এর কোচ। তবে আজকের ম্যাচে কি হয় তার দিকে কিন্তু নজর থাকবে আপামর বিশ্ব ফুটবল সমর্থকদের। তবে হ্যাঁ, আজকের যদি এই রাউন্ড আপ থেকে তোমরা যদি একটা টেক অ্যাওয়ে পয়েন্ট চাও, তাহলে টেক অ্যাওয়ে পয়েন্ট এটাই হতে পারে যে তোমার মধ্যেও কিন্তু একটা নরওয়ে লুকিয়ে থাকতে পারে, তাই কখনো চ্যালেঞ্জ থেকে ভয় নিও না। কেননা কে বলতে পারে তুমিও হয়তো নরওয়ের মতো সেই চ্যালেঞ্জটা থেকে জিতে বেরিয়ে আসতে পারো। এই বলে আমি স্বপ্নময় শেষ করছি, ফিরিয়ে দেব স্টুডিওয়ে।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: তাহলে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের পর্ব তো তোমরা শুনলেই, আজকের গোটা অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে বলো না। আর আমাদের কাছেও বেশ কিছু কমেন্টস এসেছে, যেমন সায়নদীপ দাস বলছো, আমি ইউটিউব দেখে গার্ডেনিংয়ে অনেক কিছু শিখেছি, যেমন হাইড্রোপনিক ফার্মিং আর ইয়োগার ব্যাপারও। ধন্যবাদ। সৌমেন দাস বলছো, আজকে যৌবনের ব্যাপারও অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা সর্বনিম্ন প্রতিদীপ, খুব সুন্দর অনুষ্ঠান করছো, অনেকটা চাপের মধ্যে থাকতে হয় কাজের জন্য, অনুষ্ঠান খুব মন দিয়ে শুনছি, ভালো লাগছে অনুষ্ঠান সংগ্রহ। সৌভিক সরকার বলছো, আমি শিখেছিলাম একজনকে দেখে যিনি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছে, তার এক পা নেই, তাও কিছু একটা ভাবে সাইকেল চালিয়ে বিশ্ব ভ্রমণ করছে। সত্যি এনারা শেখান, শেষ না হয়েও হয় না শেষ, সত্যি তাই, শেষ হয়েও শেষ হয় না কিছু জিনিস। তো এরকম কমেন্টস আজ আজকের গোটা অনুষ্ঠানটা কেমন লাগলো তোমাদের কিন্তু জানাতে ভুলো না। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেখানে কমেন্ট বক্সে জানাতে পারো, আমাদের মেইল আইডি jobani@gmail.com জানাতে পারো। আর আজ তোমাদের সঙ্গে ছিলাম বিপুল অনুষ্ঠানের এই আড্ডায়, আমি প্রতদীপ এবং আমার সঙ্গে
1: আমি সর্বাণী, এবং আশা করি তোমাদের অনুষ্ঠান বেশ ভালো লেগেছে। আর যেতে যেতে একটা গান রইল তোমাদের জন্য,
0: আজ যেতে যেতে তোমাদের জন্য রইল নোবেলের কণ্ঠে এই গানটা। আর যেতে যেতে ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, আর হ্যাঁ থেমে নয় বরং প্রেমে থেকো। টাটা।

0: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: এখন শুনবেন গজল শিল্পী সানন্দা ঘোষ মজুমদার।

গজল শুনলেন সানন্দা ঘোষ মজুমদারের কণ্ঠে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী অনির্বাণ দাশগুপ্ত।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: শুনলেন অনির্বাণ দাশগুপ্তের কণ্ঠে। এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ুইপুরের সূর্যপুরে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল এলাকা দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। শান্তি বজায় রাখতে বাড়ুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনার তদন্তে 6 সদস্যের সিট গঠন করেছে পুলিশ। দলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, বাড়ুইপুর থানার আইসি প্রমুখ। ময়নাতদন্তের পর গতরাতেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 10 জুলাই মুর্শিদাবাদ যাচ্ছেন। দলের তরফে জানানো হয়েছে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রেজিনগরে সভা করবেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারীর এটি প্রথম মুর্শিদাবাদ জেলা সফর। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ, শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির

0: জন্মদিনের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উপলক্ষে আজ হাওড়া জেলা জুড়ে পালিত হচ্ছে এই উপলক্ষে আজ হাওড়া জেলা জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেলে হাওড়ার শরৎ সদনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা। পূর্ব মেদিনীপুরে তমলুকে জেলাশাসকের কার্যালয় থেকে আজ সকালে এই উপলক্ষে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। কন্টাই টাউন রাখালচন্দ্র বিদ্যাপীঠের প্রাঙ্গণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। এই প্রথম পুরুলিয়া জেলায় স্থাপিত হচ্ছে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে জেলা সদরে স্থাপিত হবে এই মূর্তি। মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশ 30 কেজি গাঁজা সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত আনারুল শেখ জলঙ্গি চোয়াপাড়ার বাসিন্দা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। মুর্শিদাবাদের সীমান্ত পথে পাচারের আগে সাগরদিঘি উজ্জ্বলনগর ফেরিঘাটে 4টি মোষ সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাগীরথী নদী পেরিয়ে মোষগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বাংলাদেশে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গ্রামে সাপের উপদ্রব দেখা দিয়েছে। খবর পেয়ে নিয়মিত সাপ উদ্ধারও করছে বন দপ্তর। উদ্ধার হওয়া বেশিরভাগ সাপই চন্দ্রবোলা বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। মানুষকে সচেতন করার পাশাপাশি বাড়ি ও লোকালয়ে ঝোপঝাড় পরিষ্কার এবং উচ্ছিষ্ট খাদ্য ফেলতে নিষেধ করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। নিম্নচাপের প্রভাবে আজ সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার আকাশ মেঘাচ্ছন্ন। রাত থেকে দফায় দফায় বৃষ্টির পাশাপাশি নামখানা সাগর কাকদ্বীপ পাথর প্রতিমা ও ডায়মন্ড হারবারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। উপকূল ও নদী তীরবর্তী এলাকায় ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের সাহেবখালীতে কালিন্দী নদীর বাঁধে 300 ফুট অংশে ধস দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। গ্রামীণ সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষিকাজের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন দার্জিলিং এবং জলপাইগুড়ির দু একটি জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কোনো কোনো জায়গায়। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বজ্রবিদ্যুৎ সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, এবং বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বাকি জেলাগুলির দু একটি জায়গায়। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন উনজমির দুনো ফসল।

উনজমির দুনো ফসল, সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমি আজকে চলে এসেছি আপনাদের পছন্দের গান নিয়ে, চিঠির অনুরোধ নিয়ে। একে একে এই বৃষ্টি মুখর দুপুরবেলায় শুনিয়ে দেব আপনাদের পছন্দের সবকটি গান। প্রথমেই আজকে যে অনুরোধটি আমার কাছে এসেছে, গ্রাম এবং পোস্ট পান্না ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে সুদর্শন মণ্ডল, বেলারানী মণ্ডল, জয়দেব ও পদ্মাবতী সাউ, অনিকেত এবং পাপিয়া মণ্ডল, আপনারা সকলে মিলে শুনতে চেয়েছেন আপনাদের পছন্দের এই রবীন্দ্রসঙ্গীতটি। আর এই রবীন্দ্রসঙ্গীতটি দিয়েই আজকে শুরু করছি উনজমের দুনো

এরপরে যে গানটি শোনাবো সেটি অনুরোধ করেছেন পান্না ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে, একেবারে আমাদের বেশ কিছু নতুন বন্ধু পূর্ণিমা, ক্ষুদিরাম ভৌমিক, বিশ্বনাথ চাকি এবং নিতাই দলুই। আপনারা শুনতে চেয়েছেন মণিহার ছবি থেকে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

হ্যাঁ একদম, আমাদের মন তো মাঝে মাঝে সত্যিই মানে না, তাই না? মনে হয় শ্রোতা বন্ধুরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকছেন কখন আপনার অনুরোধের গানটি শুনতে পাবেন। আপনার মনও একটু একটু কিন্তু মানছে না, তাই না? কিন্তু অনুরোধ তো শোনানোর সব চেষ্টা

আমরা করি বন্ধুরা। পরের অনুরোধটি এসেছে উত্তর বাবালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, বন্ধু সুভাষ চক্রবর্তী এবং ধরমপুর ইঁতপুর বাঁকুড়া থেকে প্রসেনজিৎ পাত্র ও সরমা পাত্রের কাছে।

এরপর যে গানটির অনুরোধ এসেছে, অনুরোধ করেছেন কাটোয়া পূর্ব বর্ধমান আশিয়ানা থেকে। হ্যাঁ, বন্ধু লিখেছেন যে বন্ধুর যে বাড়িটি সেইটির নাম আশিয়ানা। আশিয়ানা থেকে লিখেছেন রচনা ঋদ্ধি অংশুমান ও মলয় কুমার বিশ্বাস। আপনাদের অনুরোধের শিল্পী সুমন কল্যাণপুর। আর পছন্দের গান শুনিয়ে দিই তাহলে।

0: চন্দ্রমল্লিকাতে ফুটবে দেখো মনের ফুল, এই চন্দ্রমল্লিকাতে।
1: উনজমির দুনো ফসল, কৃষক বন্ধুদের অনুরোধ করা গানের অনুষ্ঠান। আর আজকের অনুরোধের আসরের এইটি শেষ অনুরোধ। গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে বন্ধু দীপঙ্কর মাল, সুব্রত মাল, দেবাশিস ও রিকি মাল, আপনারা অনুরোধ করেছেন শিল্পী অমল মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটির জন্য।

0: আজকের অনুজমের দুনো ফসল এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চিঠি লিখুন, ইমেল করুন। কথা হবে আবারও সামনের সোমবার, আর নিশ্চয়ই নিয়ে আসব আপনাদের কানের অনুরোধের ঝাঁপি। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক।
1: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান শুনবেন কিছুক্ষণের মধ্যেই। তার আগে আপনাদের জানিয়ে দিই চলতি অধিবেশনের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আবারও শুনবেন 1:30 থেকে। 2:20 রয়েছে আধুনিক গানের অনুরোধের আসর। 3:00 এবং 3:05 হিন্দি এবং ইংরেজি খবর। 3:10 দিনান্তিকা। 3:40 বিবিধ ভারতীর অনুষ্ঠান। 5:00 রবীন্দ্রসঙ্গীত। 5:15 নজরুল গীতি। 5:30 ক্ষেত খামারের কথা। 6:00 হিন্দি খবর। 6:05 দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান। কর্মখালীর খবর জীবিকার জন্য 6:30। 6:35 গ্রামীণ সংবাদ। 6:40 ভক্তিমূলক গান। 6:55 অতুল প্রসাদের গান। 7:10 আজ সন্ধ্যায়। 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। 8:00 এবং 8:05 হিন্দি এবং ইংরেজি খবর। 8:10 বাংলা রাগ প্রধান গান। 8:30 বাংলা আধুনিক গান। News@9 দিল্লি কেন্দ্র থেকে 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান। 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 বাংলা ছায়াছবির গান। 10:30 লোকগীতির আসর, মাটির সুর। এছাড়াও বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান শোনা যাবে 6:25 এবং 7:30। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: অকল্যান্ড সফর করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেদেশ সফরে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা সহ ইন্দোনেশিয়ার মানুষ বিশেষ উৎসাহী বলে আকাশবাণী সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তকে জানিয়েছেন বিজেপির বিদেশ বিভাগের পক্ষ থেকে শিশির বাজরিয়া।
1: চারদিকে বিশেষ করে আমাদের ভারতীয়, শুধু ভারতীয় না, ইন্দোনেশিয়ানদের মধ্যে রক্ত নতুন করে আমি দেখতে পাচ্ছি। লোকেরা একেবারে, ইংরেজিতে একটা শব্দ আছে এক্সাইটেড, মোদিজি আসছেন, মোদিজি 3 বছর আগেও এসেছিলেন। এটা বিশ্বের সব থেকে বড় মুসলিম দেশ জনসংখ্যার দিক থেকে, এদের এখানে এরা সংস্কৃত ছেড়ে দেয়নি মনে হচ্ছে না। আমাদের যে ইতিহাস সংস্কৃতি আর এই দেশে কি তফাত।
0: ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সেদেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর মহানির্দেশক অনুরাগ গর্গ বলেন, মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মাদক পাচার রোধের ক্ষেত্রে সমন্বয়, তথ্য আদান প্রদান, সম্মিলিত যোগদান এই সম্মেলনে আলোচিত হবে। তিনি বলেন, বর্তমান সময় মাদক পাচার চক্র সীমান্ত পারের ডার্কনেট প্ল্যাটফর্ম, সিনথেটিক ড্রাগ, নতুন মানসিক বিষয়বস্তু এবং সমুদ্রপথে পাচারের মতন ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আয়োজন করছে। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির ঊর্ধ্বতন সরকারি আধিকারিকরা এই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গে 3টি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুকেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক এই পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী 7 জুলাই বিজ্ঞপ্তি জারি হবে, 14 জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, 15 জুলাই মনোনয়নপত্র যাচাই এবং 17 জুলাই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। একই দিন বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে। 27 জুলাই এর মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14 জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30 জুলাই ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। বিহারের বাকিপুরের বিধায়ক নীতিন নবীন পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা কেন্দ্রে আসনটি শূন্য হয় যোগেশ ভাই নরনদাস প্যাটেলের মৃত্যুর কারণে। অন্যদিকে রাজেন্দ্র ভারতীর সদস্যপদ বাতিল বা অযোগ্য ঘোষিত হওয়ায় মধ্যপ্রদেশের দাতিয়া আসনটি শূন্য হয়। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলি বিক্ষোভের মধ্যেই আজ ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। আগামী 10ই জুলাই 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করা হবে। 16 থেকে 21 জুলাই পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে এবং 31 জুলাই অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যদের নিয়ে আজ একটি বৈঠক বসবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান হিসেবের বিষয়টি নিয়ে বিশেষ তদন্তকারী দল, সিটের কাজকর্ম নিয়েও আলোচনা হওয়ার কথা। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি ডক্টর অনিল মিশ্রের পদত্যাগপত্র নিয়েও আলোচনা হবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সমাজ মাধ্যমের একাধিক বার্তায় তাকে শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার আজ ছুটি ঘোষণা করেছে। রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ

0: অবদানকে সামনে রেখে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার মুরলীধর সেন লেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করে।
1: এই সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারার উপরে। এই সরকার পরিচালিত হবে, তার কার্যপদ্ধতি হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণের মধ্য দিয়ে। বিদ্যালয়গুলিতে যেভাবে প্রার্থনায় বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হচ্ছে, একইভাবে ঘরে ঘরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পূজিত হবে, এটাই আমাদের লক্ষ্য এবং স্বপ্ন।
0: এর আগে রেড রোড এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে আজ পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহ যোগ দেবার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 5 বছরে সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি মন্ত্র অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য সমবায় মন্ত্রকের ভূয়সী প্রশংসা করেছেন। সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, সমবায় খাতের সঙ্গে যুক্ত 30 কোটি মানুষ এবং সারা দেশের 8,50,000-এরও বেশি সমবায় প্রতিষ্ঠানের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্ত সরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে ভারত সভাপতিত্ব করবে। রাষ্ট্রসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা UNTDA এর উদ্যোগে এই অধিবেশন চলবে বুধবার পর্যন্ত। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ 16 খেলায় আজ ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে গতরাতে খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ বোর্ডের আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির 2-দিনের সম্মেলন আজ শুরু হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী আজ রাজ্যজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। জেলা, মহকুমা, ব্লক ও পুরসভা স্তরে এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ গঠন, দেশপ্রেম এবং বিভিন্ন ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যপুস্তকে এই ইতিহাস অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি মিত্র ইনস্টিটিউশনের সংস্কারে 25 লক্ষ টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকেই এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী PM-শ্রী প্রকল্প ও অটল বিহারী বাজপেয়ীর নামে যে প্রকল্প রয়েছে তার মধ্যে এই বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষামন্ত্রী ও তাঁর দপ্তরকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাম এবং তৃণমূল কংগ্রেস সরকার শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বর্তমান সরকার সেই বিস্তৃত ইতিহাস সকলের সামনে তুলে ধরতে প্রতিশ্রুত। কলকাতার মুরলীধর সেন লেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করেই।

0: পশ্চিমবঙ্গের তৈরির অতীত ইতিহাস বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের জানা দরকার। 34 বছরের কমিউনিস্ট, 15 বছরের তৃণমূল, তারা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আত্মত্যাগ অবদানকে ভুলিয়ে রেখেছিল। বিদ্যালয়গুলিতে যেভাবে প্রার্থনায় বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হচ্ছে, একইভাবে ঘরে ঘরে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি পূজিত হবে।
1: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা, বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মুরলীধর সেনলেনে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এর আগে মুখ্যমন্ত্রী কলকাতার রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উপস্থিত ছিলেন হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেলে কলকাতা পৌঁছে নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন শ্রী শাহ। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের মাইকেল নগরে শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। স্কুল পড়ুয়াদের শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে অবগত করার উপর জোর দেন তিনি।
2: বাংলার বা পশ্চিমবঙ্গের গঠনে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকা অবশ্যই আমাদের স্কুল পড়ুয়াদের পড়ানো উচিত এবং সিলেবাসের মধ্যে আনা উচিত। তো আমি বরাবরই দাবি করে আসছি, 20 জুন অর্থাৎ যেদিন পশ্চিমবঙ্গ দিবস সেদিনও আমি আমার রাজ্য পার্টি অফিসে অর্থাৎ সল্টলেকের যে পার্টি অফিস সেখান থেকে এটা আবেদন জানিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীদের কাছে। আমার বিশ্বাস আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে।
1: পশ্চিমবঙ্গে বারুইপুরের পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 3। আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল এলাকা দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। শান্তি বজায় রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনার তদন্তে 6 সদস্যের সির গঠন করেছে পুলিশ। দলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, বারুইপুর থানার আইসি প্রমুখ। আগেই জানানো হয়েছে গত শনিবার থেকে নিখোঁজ ওই নাবালিকার দেহ গতকাল বাড়ির অদূরে একটি পুকুর থেকে উদ্ধার হয়। এরপর স্থানীয়দের প্রতিবাদ বিক্ষোভে গোটা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন। গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে বিক্ষুব্ধ জনতা তাদের ওপরেও চড়াও হয় বলে অভিযোগ। নাবালিকার দেহ উদ্ধার, গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ও পুলিশের ওপর হামলার ঘটনায় 3টি পৃথক মামলা রুজু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃতার বাবার সঙ্গে ফোনে কথা বলে এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন। পশ্চিমবঙ্গে 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইক ইস্তফা দেওয়ায় এই 3টি আসন শূন্য হয়। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
6: পুলিশ
7: মিস সীমা
6: বলুন,
7: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন।

0: থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
1: হ্যালো মাম্মা।
2: হাই।
3: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: শুরু হচ্ছে মহিলা মহল, আপনাদের সঙ্গে অনিন্দিতা মল্লিক।

0: মহিলা মহলের শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। স্বাগত আজকের মহিলা মহলে। আজ একটি বিশেষ দিন। 1901 সালের 6 জুলাই বাংলার বাঘ হিসেবে খ্যাত আশুতোষ মুখোপাধ্যায়ের ঘরে দ্বিতীয় পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম। আজ তাঁর 125তম জন্ম জয়ন্তী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শ্যামাপ্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী। তিনি জনসংঘের প্রতিষ্ঠাতা। আজ তাঁর জন্ম জয়ন্তীতে মহিলা মহলের শ্রদ্ধার্ঘ। আজ আজ সাহিত্য কথা। সাহিত্য কথায় আজ শুনব সেই সমস্ত মহিলাদের কথা যারা ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় নানা খবর দেওয়া নেওয়া করেছেন, গুপ্ত খবর সংগ্রহ করেছেন, ভারতের মহিলা গুপ্তচর। মার্গারেটা গেট্রুডাজেল, মাতা হারি নামেই তাঁকে চেনে এই বিশ্ব। মহিলা গুপ্তচর প্রসঙ্গ এলেই ফ্রান্সের এই ডাচ বংশোদ্ভূত নর্তকীর নামটি সবার আগে মনে আসে। 1917 সালের 15ই অক্টোবর জার্মানির হয়ে গুপ্তচর বৃত্তের দায়ে ও বহু ফরাসি সৈনিকের মৃত্যুর কারণ হিসেবে তাঁকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানো হয়, যদিও তাঁর গুপ্তচর বৃত্তের প্রমাণ আজও নেই। 2018 সালে মেঘনা গুলজারের রাজি ছবিটি মুক্তি পায়। হরিন্দর সিক্কার কলিং শেহমাত নামের স্পাই থ্রিলারের ভিত্তিতে তৈরি সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন আলিয়া ভাট। শেহমাত খান তাঁর স্বদেশপ্রেমী বাবার ইচ্ছে পাকিস্তানি আর্মির এক অফিসারকে বিয়ে করেন গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে। 1971-এর যুদ্ধের সময় তিনি এজেন্ট হিসেবে কাজ করেন। সন্তান সম্ভবা শেহমাত ধরা পড়ে ভারতে ফিরে আসেন। তাঁর ভারতীয় সৈনিক সন্তানের সঙ্গে হরিন্দর সিক্কার দেখা হয় কার্গিল যুদ্ধের সময়। শেহমাত খান তখনও বেঁচে ছিলেন। গুপ্তচর বৃত্তি নিয়ে এই ভূমিকার কারণ আজ কথা হবে ভারতের মহিলা গুপ্তচরদের নিয়ে। আপনাদের মতো আমিও জানব তাঁদের কথা, দেশের জন্য তাঁদের নানান ত্যাগের কথা জানাবেন আমাদের আজকের অতিথি লেখিকা গবেষিকা অমৃতা কোনার। নমস্কার অমৃতা, আজকের মহিলা মহলে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: ভারতীয় মহিলা গুপ্তচরদের কথা নিয়ে গবেষণার জন্য আপনি আগ্রহী হলেন কেন? আর এই যে একটি তথ্যভিত্তিক গ্রন্থ প্রকাশের জন্য তথ্যানুসন্ধান করতে হয়েছে, সেটা কতটা কঠিন হয়েছিল?
1: প্রথমেই বলি, আমার সবসময় একটা ইচ্ছা থাকে যে ধরনের কাজ কখনো বাংলা সাহিত্যে হয়নি সেই ধরনের কাজকে বাংলা সাহিত্যে আনা। কারণ যে ধরনের কাজ হয়ে গেছে সেটা নিয়েই আবার যদি চর্চা করি তাহলে পাঠক নতুন কিছু জানবেন না। আমার ফিকশনের পাশাপাশি নন ফিকশনে লেখারও একটা বিশাল আগ্রহ রয়েছে, যার কারণে আমি ইতিহাসে হারিয়ে যাওয়া কিছু তথ্য, কিছু এমন ঘটনা বা কিছু এমন ব্যক্তি যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি বা ইতিহাস হারিয়ে ফেলেছে, যাদের স্থান বইয়ে হয়নি আমাদের ইতিহাসে, তো তাদেরকে তুলে আনা আমার একটা লক্ষ্য। এবং সেইটা তুলে আনতে গিয়েই এই যে আমার জার্নিটা, আমার প্রথম যে গবেষণা শুরু হয়েছিল তা

0: ভারতের মহিলা গুপ্তচরদেরকে নিয়ে। এই যে একটা লম্বা জার্নি, সেটা করতে গিয়ে কখনো আমাকে আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে দৌড়াতে হয়েছে, কখনো হারিয়ে যাওয়া বিপ্লবীদের কিছু বই যেগুলোতে বিপ্লবীরা নিজেদের জীবনে,
1: মহিলা গুপ্তচর বলে তো কোথাও তারা মার্কড ছিলেন না, ফলে তথ্যটা পেতে তো অনেকটাই
0: পরিশ্রম, কারণ এই মহিলা স্পাই বা মহিলা গুপ্তচর বা আমাদের দেশের ইতিহাসে আন্ডার কভার মহিলা এজেন্ট বা সিক্রেট এজেন্ট, এই কনসেপ্টটা নিয়ে মানুষ খুব একটা বদার ছিলেন না কিছুদিন আগে পর্যন্ত। কিন্তু আমার মনে হয়েছিল যে এই জায়গাটায় জানা দরকার যে ভারতের নারীরা কখনো অবলা ছিলেন না, এবং ভারতের নারীরা অত্যন্ত সাহসী ছিলেন, আজও আছেন, আশা করি আগামী দিনেও থাকবেন। সেই ক্ষেত্রে সেই সাহসিকতার কাজে মহিলা গুপ্তচর বৃত্তিটা একটা বিশাল বিষয়। আজকে আমরা অনেকটা স্বাধীন, কারণ আমাদের কাছে অনেক রকমের স্কোপ রয়েছে, আমরা বাইরে যেতে পারি। কিন্তু আজ থেকে বেশ কিছু বছর আগে, যখন ভারত পরাধীনতার অন্ধকারে ছিল, বা তারও যদি আগে চলে যাই, রাজাদের সময়কাল ছিল, প্রত্যেকটা সময় কিন্তু নারীরা এক প্রকার, সেটা যদি বলি ফিজিক্যালি পর্দার আড়ালে বা একটা কাল্পনিক পর্দার আড়ালে, সবসময় তারা থেকেছেন, তাদেরকে রাখা হয়েছে, তাদের স্বাধীনতাটা সেই সময় ছিল না। অথচ বাড়ির কাউকে না জানিয়ে, পারিপার্শ্বিক কাউকে না জানিয়ে, তারা কিন্তু গুপ্তচর বৃত্তির মতন কঠিন কাজ করে গেছেন। আজকে আমরা খুব ছোট্ট একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে গেলেই আমাদের বাড়িতে বা কোথাও না কোথাও আমাদের এই তথ্যটা থাকে, কিন্তু তাদের ছদ্মবেশে এই অসাধ্য সাধন করেছে। তো আমার কাছে মনে হয়েছিল এটা ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এটা নিয়ে যদি আমি ইতিহাসের ছাত্রী নই, আমি পদার্থবিদ্যার ছাত্রী, কিন্তু আমার কাছে ইতিহাসটা ভীষণ একটা ইন্টারেস্টিং সাবজেক্ট,
1: যার কোথাও সেটা বোধহয় আমাদের কাছে গর্বেরও ব্যাপার,
0: ভীষণ ভাবেই গর্বের ব্যাপার, যে আমাদের ভারতবর্ষে এমন কিছু মহিলা ছিলেন যারা বন্দুক চালাতে জানতেন এবং বিপ্লবী আখড়াগুলোকে রীতিমতন পরিচালনা করতেন। হয়তো আমাদের আলোচনায় এমন মহিলাদের কথা উঠে আসবে এবং তাদেরকে নিয়েই আমার এই সিরিজ লেখা। আমার মনে হয়েছে মানে এটা অত্যন্ত অবশ্যই পরিশ্রম সাধ্য কাজ, কারণ জেনারেলি কোনো বইতে এনাদেরকে পাওয়া যায় না। বহু পুরনো যে আর্টিকেল, বহু পুরনো নিউজ পেপার কাটিং, সেখান থেকে খুঁজে বের করতে হয়েছে এমন কিছু খবর, এবং ধরুন বিপ্লবীদের বেশ কিছু হারিয়ে যাওয়া বই যেখানে বিপ্লবীরা নিজেদের এবং তাদের সহকর্মীদের কথা লিখে গেছেন, যা চট করে এখন আর বাজারে পাওয়া যায় না। এই সমস্ত ঘাটাঘাটি করতে করতে আমার এনাদেরকে খুঁজতে হয়েছে,
1: এবং আপনার কাছ থেকে আমরা এই সমস্ত মানুষদের কথা জানতে পেরেছি। আজকে আলোচনায় চেষ্টা করব তাদের কথা আরেকটু শোনার। ভারতের ইতিহাস খুঁজলে প্রথম মহিলা গুপ্তচর কোন সময় খুঁজে পাই এবং কিভাবে তারা কাজ করতেন, এটাই খুব বড় একটা প্রশ্ন।
0: ভারতের ইতিহাসে যদি বলি, তাহলে যদি একদম প্রাচীনে চলে যাই, রাজাদের যে আমলটা ছিল সেই আমলে কিন্তু ছিল, এই যে গুপ্তচর বৃত্তিটাকে বিভিন্ন নামে নামকরণ হয়েছিল তখন, কিন্তু আসলে কাজটা ছিল স্পাইং। যেমন আমরা এটা ইতিহাসে পড়েছি, অনেক সময় বিভিন্ন রাজাদের সভায় বাইরের রাজ্য থেকে কিছু মহিলাকে পাঠানো হতো, যে এই রাজ্যের থেকে কিছু নর্তকী অন্য রাজ্যে যাচ্ছে বা অন্য রাজসভায় যাচ্ছে। এদের মধ্যে অনেকেরই কিন্তু গোপনে এক রাজ্যের তথ্য আর এক রাজ্যে চালনা করার একটা কিন্তু কনসেপ্ট ছিল। বহু ইতিহাসবিদ এই নিয়ে এখন গবেষণা করছেন, এখনো সঠিকভাবে সেরকম নাম জানা যায়নি, কিন্তু একটা আন্দাজ করা হয় যে সেই সময় থেকেই এই গুপ্তচর বৃত্তিটা ছিল। আর যদি স্পষ্ট করে বলি, তাহলে আমরা মৌর্য যুগে যেটা জানতে পেরেছিলাম আমাদের চাণক্যর কনসেপ্ট অনুযায়ী, বিষকন্যার কনসেপ্ট তো আছেই, এখানে বিষকন্যা, সন্ন্যাসিনী বা পরিব্রাজিকা বলা হতো, তো বিভিন্ন গ্রুপে ভাগ করেছিলেন তিনি, এবং মহিলাদেরকে উনি খুব সুন্দরভাবে ব্যবহার করেছিলেন এই গুপ্তচর বৃত্তির কাজে। তারা সিক্রেট মেসেঞ্জার ছিল, তারা কখনো বিষকন্যা রূপে কাউকে হত্যা করতে এগিয়ে গিয়েছিল। তো এইখানে আমরা আরো জোরালো ভাবে এই কনসেপ্টটা পাই যে ভারতের ইতিহাসে মহিলারা গুপ্তচর বৃত্তিতে ছিলেন, এবং তারপর আস্তে আস্তে আমাদের স্বাধীনতা প্রত্যেকটা ক্ষেত্রেই স্তরে স্তরে দেখুন মহিলাদের ভূমিকা অপরিসীম।
1: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কথা আপনি বললেন, বিপ্লবের ইতিহাস, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সময় পাই 1858 সালে সিপাহি বিদ্রোহ। এই সময় কি নারীদের পেয়েছি গুপ্তচরের ভূমিকায়?
0: হ্যাঁ, যেমন এই সময় আমরা একজনকে পাই, আজিজুন্নেসা। তিনি আদতে পেশায় একজন নর্তকী ছিলেন, কানপুরের তিনি, তার নিজস্ব কোঠা ছিল, তিনি ছিলেন একজন এরকম স্পাই বা গুপ্তচর। আমরা জানি সিপাহি বিদ্রোহের সময় যাদেরকে বাগি বলা হতো, মানে যারা কোম্পানির এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তাদেরকে উনি হেল্প করতেন, এবং সেটা কিভাবে করতেন, ওনার কোঠায় যে ইংরেজ সেনারা আসতো বা কোম্পানির সেনারা আসতো, তাদের মধ্যে যে কথোপকথন হতো সেগুলোকে উনি নিজের মধ্যে স্টোর করতেন, এবং এই তথ্যগুলোই উনি পাচার করতেন বিপ্লবীদের কাছে। তো উনিও স্পাইয়ের ভূমিকা ছিলেন, একজন নর্তকী গুপ্তচর বা ডান্সিং স্পাই বলা যেতেই পারে। আর একজনের নাম আমরা পাই, সেটা হচ্ছে ঝলকারি বাই, যদিও তাকে নিয়ে অনেক রকমের তথ্য রয়েছে তার এক্সিস্টেন্স নিয়ে, কিন্তু ঝলকারি বাই ভীষণ ভাবে ওই অঞ্চলে, ঝাঁসির অঞ্চলে সত্য একজন ব্যক্তিত্ব, যিনি রানী লক্ষ্মীবাঈয়ের সব থেকে খাস অনুচর ছিলেন, এবং যার মুখের বা শারীরিক আদল অনেকটা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের সঙ্গে মিলত, ফলে উনি ছদ্ম

0: ছদ্মবেশ ধারণ করতেন, কখনো লক্ষ্মীবাঈয়ের ছদ্মবেশ ধারণ করে ইংরেজদেরকে ধোকা দিয়েছেন, কখনো আবার পুরুষের ছদ্মবেশ ধারণ করে তিনি বিভিন্ন জায়গা থেকে লোকের মাঝখানে মিশে গিয়ে তথ্য নিয়ে এসেছেন, অবশ্যই ইংরেজদের বিরুদ্ধে তথ্য। তো এরকম নামও আমরা পেয়েছি। এছাড়া এখনো মানে আমি রিসার্চ চালাচ্ছি আরো কত নাম উঠে আসে দেখার জন্য।
1: তার মানে এদেরকে আমরা গুপ্তচরের সঙ্গে সঙ্গে স্বাধীনতা সংগ্রামী বলতে পারি। বাঙালি কোন নারী গুপ্তচরের কাজ কি করেছেন স্বাধীনতা সংগ্রামীদের হয়ে? কর্মপদ্ধতি কি ছিল গুপ্তচর বৃত্তিতে আসা?
0: আচ্ছা, যদি বাঙালিদের নাম বলতে হয়, আমি সবার প্রথমে আমার ভীষণ প্রিয় চরিত্র পারুল মুখার্জির নাম বলবো। এনার সম্পর্কে আমি জেনেইছি এই সিরিজ লিখতে গিয়ে দ্বিতীয় পরিসরে। যেমন আমরা ননীবালা দেবীর কথা সবাই জানি, ইতিহাস বইয়ের আমরা ননীবালা দেবীর কথা খুব সামান্য পেয়েছি, কিন্তু বিপ্লবী হিসাবে পেয়েছি এবং তার বিপ্লবী সত্তাটাও খুব বেশি করে আমাদের বইতে ফুটিয়ে তোলা হয়নি। কিন্তু ননীবালা দেবী ভীষণ ভাবে একজন গুপ্তচর ছিলেন। স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি তিনি ছদ্মবেশ ধারণ করতেন। ছদ্মবেশ ধারণ করে উনি পুলিশ স্টেশনে গিয়ে বিপ্লবী রামচন্দ্রের কাছ থেকে উনি নিয়ে আসেন তথ্য। মাউজার পিস্তল বিপ্লবী রাম লুকিয়ে রেখেছিলেন একটা জায়গায় এবং ধরা পড়ার পর উনি পুলিশকে সেই ইনফরমেশনটা দেননি। তো ননীবালা দেবী তখন একজন বিধবা মহিলা, তিনি একজন সধবা সাজে ছদ্মবেশে ওনার স্ত্রীর পরিচয়তে উনি পুলিশ স্টেশনে ঢোকেন এবং ওনার কাছ থেকে এই তথ্যটা আদায় করেন যে কোথায় সেই পিস্তল। কারণ তখন তো আমাদের বিপ্লবীদের হাতে বেশি টাকা পয়সা ছিল না, ফলে আর্মস কেনার মতন বা এছাড়া জোগাড় করার মতন, কারণ সারাক্ষণ পুলিশ নজরদারি রয়েছে, তারা কোথা থেকে আর্মস এত জোগাড় করবে। তো সেই স্কোপ যেহেতু ছিল না, তাই ওই একটা দুটো পিস্তলকেই তাদের ভীষণ ভাবে বাঁচিয়ে রাখতে হতো। তো ননীবালা দেবী সেখানে যান এবং খুব অদ্ভুত ওনার মানে অপরিসীম দক্ষতায় উনি পুলিশের চোখে ধোকা দেন এবং দিয়ে ওই বিপ্লবীর থেকে তথ্যটা আদায় করেন। এসে উনি আবার তার যে বিপ্লবী দল রয়েছে তাদেরকে জানান ইনফরমেশনটা এবং এছাড়াও উনি বিভিন্ন ভাবে তথ্য পাচার করেছেন। তো ননীবালা দেবীর নামটা আমাদের কাছে পরিচিত।
1: ননীবালা দেবী বোধহয় ইংরেজদের হাতে ধরাও
0: একদম ধরাও পড়েছিলেন, ওনার জেলও হয়েছিল, অকথ্য অত্যাচার হয়েছিল ওনার উপর। তো এনার নাম যেমন আমরা জানি, কিন্তু পারুলবালা দেবী আমার কাছে একেবারে হিডেন জেমের মতন উঠে আসে। কারণ ওনার সম্পর্কে যখন আমি জানতে পারি, উনি মাত্র 20 বছর বয়সী একটি মেয়ে যাকে বলা হতো কুমিল্লার গুন্ডা, মানে উনি কুমিল্লার বাসী ছিলেন এবং উনি আসেন আমাদের টিটাগড়ে। টিটাগড় একটা আখড়া ছিল ওনাদের বিপ্লবীদের আখড়া, গুপ্ত আখড়া। সেখানে তিনি একটি ছদ্ম নামে ছদ্ম পরিচয়ে একটি বিবাহিত মহিলার পরিচয়ে সেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকেন, গোয়ালাপাড়া তখন নাম ছিল ওই জায়গাটা। এবং সেখানে উনি রীতিমতন প্রায় প্রতিদিন মাঝরাতে ওনাদের মধ্যে একটা গোপন বৈঠক বসতো, বিভিন্ন বিপ্লবীরা আসতেন, এসে ওনার কাছ থেকে বিভিন্ন রকম বিষয়ে তারা ট্রেনিং নিতেন। উনি বোমা বাঁধাই থেকে শুরু করে পিস্তল চালানো থেকে শুরু করে লাঠি চালানো এভরিথিং জানতেন এবং ছদ্মবেশ ধারণে এত দুঃখর ছিলেন,
1: মানে ট্রেনার ছিলেন উনি
0: এবং গোটা ওই আখড়াটার হেড ছিলেন উনি, একজন 20 বছরের মেয়ে, মানে আমরা তো ভাবতেই পারি না। এবং সে কুমিল্লার মেয়ে, সে পড়ে আছে টিটাগড়ে, তার পরিবার নেই, পরিজন নেই, সবাই কুমিল্লাতে পড়ে রয়েছে, কেউ জানে না তিনি কোথায়, তিনি এখানে ছদ্মবেশে পড়ে আছেন। এবং এই যে টিটাগড় কনস্পিরেসি বা টিটাগড় বোমা মামলাটা হয়েছিল, তার অ্যাকচুয়াল মাথা এনাকেই বলা হয়, মানে সেই সময় যিনি তদন্তের অফিসার ছিলেন, ইংরেজ অফিসার, এবং যিনি জাজ ছিলেন, তিনি রীতিমতন রিটেন দিয়ে গেছেন যে পারুল মুখার্জির এই কনস্পিরেসিতে অবদান জাস্ট অস্বীকার করা যায় না। তো সেই পারুলবালা মুখার্জি আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছিল তার চরিত্র। এছাড়াও আছেন উজ্জ্বলা মজুমদার।
1: আমি একটু পারুলবালা মুখার্জির কথা শুনতে চাই, কারণ এই যে বললেন পুরো এক বিপ্লবী দল তিনি চালাচ্ছেন একটা জায়গায় থেকে, সেখানে কি ইংরেজরা তারকে তার ওই যে আন্ডারকভার যে ব্যাপারটা সেটাকে কি উন্মোচন করতে পেরেছিল? ফলে তার পরিণতিও তো নিশ্চয়ই
0: খুবই ভয়ঙ্কর হয়েছিল। পারুলবালা দেবী এই যে টিটাগড়ের আখড়াতে ছিলেন, একটা ঘটনা ঘটে। ওনার যে দুই হেড ছিলেন, একজন ছিলেন শ্যাম বিনোদ আর একজন ছিলেন বিপ্লবী পূর্ণানন্দ দাশগুপ্ত। উনি পূর্ণদা এবং শ্যাম বলতেন। এই যে দুজন বিপ্লবী প্রায়শই তার কাছে এসে বিভিন্ন এই যে প্ল্যানিং তাদের মধ্যে হতো, আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে ওনাদের, সেই ড্রাফট চার্ট সবকিছু বানানো হতো। সেই একটা মুহূর্তে একটা খবর যায় ব্যারাকপুরের, তখন যিনি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক ছিলেন তার কাছে খবর যায়, একটা পুরো চিঠি যায় যে এরকম টিটাগড়ের এক গোয়ালাপাড়া একটি বাড়িতে কিছু মানে সন্দেহজনক বিষয় দেখা যাচ্ছে, একজন মহিলা একা থাকে এবং প্রায় রাতেই তার কাছে কিছু পুরুষ ব্যক্তি আসেন। প্রথম কথা, এই চিঠিটা পড়ার পরে ন্যাচারালি তার একটু মনে হয় যে এটা একটা মহিলাকে ডিফেম করার একটা বিষয়, কিন্তু না, এইরকম একটা বিষয় তো নিশ্চয়ই একজন অত বড় আধিকারিকের কাছে যাবে না। তখন তার মাথায় কাজ করে, তার মানে এর মধ্যে নিশ্চয়ই কোনো বিপ্লবী কার্যকলাপ থাকলেও থাকতে পারে, কিন্তু ওনারা এটা ঘুণাক করেও ভাবতে পারেননি যে পারুল মুখার্জি তার প্রধান হতে পারেন। ওনারা ভেবেছিলেন যে হয়তো একজন নারীকে রাখা হয়েছে, তিনি হয়তো ওদেরই আত্মীয় হন, তার বাড়িতে এই দুজন বিপ্লবী এসে আশ্রয় নেয়। তো ওনারা যখন এই গোপনে একটা অভিযান মাঝরাতে চালান, সেই রাতেই ওই দুই বিপ্লবী ওখানে ছিলেন, ওনারা ওই দলের প্রধান ছিলেন পূর্ণানন্দ দাশগুপ্ত এবং শ্যাম বিনোদ। ভোরের দিকে যখন তারা বেরিয়ে যাবেন, মানে তাদের এবার পরবর্তীতে জগৎদলের দিকে যাওয়ার কথা ছিল,

0: তো ওনারা যখন বেরিয়ে যাচ্ছেন, ঠিক বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে ওখানে পুলিশ রেড হয়, সারা বাড়িকে ঘিরে ফেলে। এবং যখন ঘিরে ফেলে, তখন পারুল মুখার্জি এবং তার বাকি দুই বিপ্লবী সদস্য তারা বাড়ির ছাদে উঠে যায়, কোন রকমের দরজা বন্ধ করে ছাদে উঠে যায়, এবং ওনাদের হাতে একটি পিস্তল ছিল। এবার তখন একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে এক তো বিপ্লবী ধরা পড়লো, তার সাজা হলো, সেটা অনেক পরে, কিন্তু হাতে যদি কোনো আর্মস পাওয়া যায় তাহলে ফাঁসি অনিবার্য। তো উনি তখন কি করলেন, শ্যাম বিনোদকে পূর্ণানন্দ বললেন যে তুমি এক্ষুনি ওইটা আগে ফেলে দাও, ধরা আমরা পড়বই, তুমি ওইটা আগে ফেলে দাও, তারপর দেখে নেওয়া যাবে। পূর্ণানন্দ এবং শ্যাম বিনোদ লাফ দিয়ে পাশের যে বাড়ির ছাদ সেটাই লাফ দিয়ে ওনারা যাওয়ার চেষ্টা করলেন আর পিস্তল অন্যদিকে ছুড়ে দিলেন। পারুল মুখার্জি কি করলেন, সবার নজর এড়িয়ে উল্টো দিকে ঝাঁপ দিলেন, মানে যেটা বাড়ি সেই বাড়িরই উঠোনেতে ঝাঁপ দিলেন। এবার পুলিশ ততক্ষণে পিছনের দিকে চলে গেছে, ওনার টার্গেট ছিল অন্য, ধরা তো পড়বেন এসব ওনারা জানতেনি। উনি কি করলেন, উনি ঝাঁপ দিয়ে বাড়ির ভেতর ঢুকে গেলেন, ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মানে কোনো সাড়া শব্দ নেই। এবার পুলিশ এসছে, পুলিশ এসে বলছে যে দুজনকে তো ধরতে পেরেছি, মেয়েটি কোথায়। সব থেকে বাজে সেই সময় আমাদের দেশে, মানে আমি তো একটা কথা খুব এইগুলো পড়তে গিয়ে জানতে পারলাম এবং আমি খুব ফিল করি, সেটা হচ্ছে আমাদের শত্রু বোধহয় ইংরেজরা কোনোদিন ছিলেন না, আমাদের শত্রুটা বোধহয় আমাদেরই কিছু দেশবাসী ছিল যারা ইংরেজদের তোষামতটা করেছিল। এবং ইংরেজরা এটাই করেছিলেন যে বিভাজনটা শুরু করে দিয়েছিলেন, একটা দল যারা স্বাধীনতাকেই তাদের স্বপ্ন মনে করেছিল, আর একটা দল যারা তোষামত করে উন্নতি করতে চেয়েছিল। তো আলটিমেটলি আমাদের শত্রু আমরা নিজেরা ছিলাম। চারপাশের লোকজন খুব আনন্দ পেয়েছিলেন এই তিনজনকে ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এরা দেখে, পুলিশরা দেখেন যে মেয়েটি কোথায়, মেয়েটি উধাও, মেয়েটাকে দেখা যাচ্ছে না। তখন দেখে ঘরের দরজা বন্ধ, ঘরের দরজা যখন প্রচন্ড ধাক্কা মারা হয়, পারুল মুখার্জি খোলেন না, দরজা শেষমেশ ভাঙা হয়, তখন দেখা যায় যে পারুল মুখার্জি দাঁড়িয়ে হাসছেন এবং তার সামনে ডাই করা কাগজপত্র আগুনে পুড়ছে। মানে ওনার তখন মাথায় বুদ্ধিটা খেললো কি, ধরা তো আমরা পড়বো, কিন্তু আমাদের আগামী নথি, আমাদের সমস্ত বিপ্লবীদের ডকুমেন্টস, কারা কারা দলে আছে, আমাদের আরো যে আখড়ার গোপন তথ্য, আমাদের যে বোমবাধাইয়ের এই যে পরিকল্পনা, সমস্ত কিছু সবকিছু উনি জ্বালিয়ে দেন। মানে আগামী দিনের পরিকল্পনা থেকে শুরু করে এভরিথিং, দলের প্রত্যেকটা মেম্বারের নাম, সমস্ত কিছু উনি জ্বালিয়ে দেন। তো পুলিশ এসে তখন বুঝতে পারে যে মানে এই হচ্ছে মানে অ্যাকচুয়াল মাথা, কি ধুরন্ধর যে লাস্ট মোমেন্টে গিয়ে ওনার মাথা এটা কাজ করছে যে ধরা তো আমরা পড়বো কিন্তু বাকিদেরকে ধরা পড়তে দেবো না। তো পারুল মুখার্জি যখন এই কাজটা করেন, যিনি পুলিশ অফিসার ছিলেন, আধিকারিক হেড ছিলেন, তিনি মানে আর কি টুপি খুলে হ্যাটস অফ জানিয়েছিলেন পারুল মুখার্জিকে যে এমনও নারী সত্তা আছে, সেগুলো আমাদের অজানা ইতিহাস, যেটা আমি অবশ্যই বিপ্লবীদের বই পড়ে জানতে পেরেছি। তো সেখান থেকে তারপরে এবার পারুল মুখার্জির জীবনটা আরো কঠিন হয়ে যায়, ওনাদেরকে জেলে নিয়ে যাওয়া হয় এবং কিভাবে ওনাদেরকে ভাঙা হয়, তিনজনকে তিনটে জায়গায় রাখা হয়, কাউকে কারোর সাথে কমিউনিকেট করতে দেওয়া হয় না, ইচ্ছা করে এটা করা হয়, এবং সারা দিন ধরে তাদেরকে চান খাওয়া দাওয়া এগুলো থেকে বিরত রাখা হয়, কোনো বাজে ব্যবহার করা হয় না, প্রথমের দিকে তাদের জিজ্ঞাসাবাদও করা হয় না, এটা হচ্ছে মেন্টালি গেম খেলা। আর পূর্ণানন্দ ক্রমাগত এটা পারুল মুখার্জি এবং শ্যাম বিনোদকে বলে গেছিলেন যে ওরা আমাদের সাথে মানসিক ভাবে কিন্তু খেলা খেলবে, কিন্তু তোমরা কোনো তথ্য দেবে না, কারণ উনি জানতেন, উনি আগেও জেলে গেছেন। এই জিনিসটা করতে করতে ওনারা কি করলেন, তিনজনকে আলাদা করে দিলেন। তখন পারুল মুখার্জিকে ওনারা যেখানে গিয়ে রেখেছিলেন সেখানে, এবার এটাই হচ্ছে বিষয় যে মহিলাকে যখন অ্যারেস্ট করা হয় তখন প্রথম তার থেকে তথ্য আদায় করতে গেলে তাকে যৌন হেনস্থা বা শ্লীলতাহানির একটা চেষ্টা করা হয়। পারুল মুখার্জিকেও এই চেষ্টাটা করা হয়েছিল, ওখানের যিনি অফিসার ছিলেন, যে গোয়েন্দা যিনি ছিলেন, তিনি তথ্য আদায় করার জন্য সেই চেষ্টাই করতে গেছিলেন, কিন্তু ওই মুহূর্তেও নিজের মাথাকে স্থির রেখে পারুল মুখার্জি কোন রকমের হার না মেনে জুতো জোড়া ছুড়ে মেরেছিলেন তাকে, নিজের যে চটি সেটাকে ছুড়ে ওই অফিসারের মুখে মারেন এবং চিৎকার করে বলেন, কারণ রুমের মধ্যে ওনাকে ইন্টারোগেট করছে ওই অফিসার এবং বাইরে আরো আদার্স যারা অফিসার রয়েছে, এবং এটা ওনাদের ছিল যে কোনো রকম এমন কিছু যেন করা না হয়। তো উনি সেটা করেছিলেন এবং চিৎকার করে পারুল মুখার্জি সবাইকে বাইরে জানিয়ে দেয়। তো সবাই যখন ভেতরেতে আসেন, অন্য আরো হায়ার অথরিটির অফিসার আসেন, যিনি গোয়েন্দা ছিলেন তিনি তো হকচকিয়ে যান যে তার মুখে যে চটিটা ছুড়ে মারবে এটা তো প্রথম কথা তিনি আন্দাজও করতে পারেননি, দ্বিতীয়ত যে এত সাহসিকতা নিয়ে মেয়েটাকে প্রথমে ভাঙা হলো, যে ওদেরকে আলাদা করে দেওয়া হলো, তাহলে এ কি জানে, মানে এই মেয়েটা কে, কি সাধারণ একটা নাকি অন্য কিছু। তখন এবার আস্তে আস্তে জানা যায় যে উনি ছিলেন ওই আখড়ার হেড, টিটাগড়ের হেড, মানে মারাত্মক একজন ক্যারেক্টার ছিলেন। উনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করেছিলেন, কোথাও টিচারের ছদ্মবেশ, কোথাও পোস্টম্যানের ছদ্মবেশ, মানে অদ্ভুত, উনি অসাধারণ একজন ব্যক্তিত্ব ছিলেন। পারুল মুখার্জি সম্পর্কে আরো জানার চেষ্টা করছি, আগামী দিনে হয়তো আমি পারুল মুখার্জিকে নিয়েও বড় করে কিছু লিখতে পারি, কারণ উনি ওনার চরিত্রটা আমাকে এত মুগ্ধ করেছে। এবং আমি যেটা জানতে পারলাম যে ওনার শেষ জীবনে উনি আমাদের এই কলকাতারই বর্তমান করতেন, কারুর কাছে পারুল দিদি, কারুর কাছে পারুল পিসি, এই নামে উনি বোধহয় কোনো স্কুলও ওখানে খুলেছিলেন এবং স্কুলের টিচার হয়েছিলেন। আর খুব রিসেন্ট একটি তেঁতুল গাছ, 90 বছরের তেঁতুল গাছ কাটা নিয়ে একটা খবর উঠে এসেছিল, ওইটা খুব সম্ভবত ওনারই হাতে রোপণ করা। এইটা থেকেও আমি আরো ওনার সম্পর্কে জানতে পারি। উনি বিয়ে থাও করেননি, তো ওনার শেষ জীবনটা এইভাবে কাটে এখানে।
1: বাকি যে সমস্ত বাঙালি মহিলারা ছিলেন

0: উজ্জ্বলা মজুমদার ছিলেন। উজ্জ্বলা মজুমদার সেই মহিলা যিনি 14 বছর বয়সে তার বাবা বন্দুক তার কোমরে গুঁজে দিয়ে তাকে কলকাতা থেকে ঢাকা নিয়ে এসেছিলেন। একটি 14 বছরের মেয়ের জামার ভেতরে বন্দুক থাকবে এটা কোনো ইংরেজ অফিসার কল্পনাও করতে পারবে। তো বাবার হাতেই হাতে করি, কিন্তু তারপর বাবাই জানতেন না যে তার মেয়ে গুপ্তচর হয়ে গেছে। এবং দার্জিলিং এর লেবং এ যে অ্যান্ডারসন হত্যার যে পরিকল্পনা হয়েছিল সেটা ওই এখান থেকে হারমোনিয়াম, যাতে আমরা গান করি, সেই হারমোনিয়ামের মধ্যে বন্দুক কার্তু যেগুলো লুকিয়ে উনি নিয়ে গেছিলেন লেবং এ, এবং ছদ্মবেশ ধারণ করে শিলিগুড়ি হয়ে এই কেসটাতে যুক্ত ছিলেন ভবানী ভট্টাচার্য, যার নামে ভবানী ভবন আর কি। এই ছিলেন একজন উজ্জ্বলা মজুমদার। আর একজন খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার সুলতা মিত্রকর, যাকে আমরা সাহিত্যিক হিসাবে চিনি, কিন্তু উনিও একজন গুপ্তচর হিসাবেই ছিলেন, উনি গুপ্তচর বৃত্তি করেছিলেন। উনি আমাদের যে বিপ্লবী দীনেশ চন্দ্র মজুমদার, যিনি যুগান্তর দলের একজন পরিচিত নাম, তাকে রাতের অন্ধকারে ছদ্মবেশে নববিবাহিতা বধুর বেশে তিনি নদী পার করে, আমাদের এই গঙ্গা পার করে, হুগলি নদী পার করে তিনি চন্দননগরে পৌঁছে বিপ্লবীদের আখড়ায়, শ্রীশচন্দ্র মজুমদারের যে শ্রীশচন্দ্রের যে ওখানে আখড়া ছিল চন্দননগরে, একটা গোপন বিপ্লবী আখড়া, সেখানে উনি পৌঁছে দেন দীনেশ চন্দ্র মজুমদারকে। এছাড়াও নিজের বাড়ির ভেতরে, মানে উনি কিন্তু প্রফেসরের স্ত্রী ছিলেন, নিজেদের বাড়ির ভেতরে উনি লুকিয়ে বিপ্লবীদেরকে রাখতেন, অস্ত্র রাখতেন, বিভিন্ন জরুরি কাগজপত্র রাখতেন, মেসেজ আদান প্রদান করতেন। এনার সম্পর্কেও আমি এক বিপ্লবীর বই থেকেই জানতে পারি। আমাদের ইতিহাসে দেখুন, আমাদের সাহিত্যিক ছিলেন বা অন্য আরো যারা ছিলেন, কিন্তু তাদের যে কি অসাধারণ ভূমিকা ছিল এবং তারা কি সুন্দর গোপনে গুপ্তচর বৃত্তি করে গেছিলেন, এটা কিন্তু চট করে আমরা জানিও না।
1: আপনি একটা কথা বলছিলেন যে আমাদের মধ্যে আমরাই বোধহয় আমাদের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিলাম ইংরেজদের রেখে দেওয়ার ক্ষেত্রে, এরকম কি কারোর কথা পেয়েছেন যিনি ইংরেজের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন?
0: হ্যাঁ, ইংরেজের হয়ে গুপ্তচর বৃত্তি আমাদের একজন ভারতীয়ই করেছিলেন, তিনি হচ্ছেন আমাদের গুপ্তচর আইএন এর গুপ্তচর নীরা আর্যর হাজবেন্ড, মানে তার স্বামী। তার স্বামী শ্রীকান্ত ছিলেন ইংরেজদের গোয়েন্দা, সিআইডি অফিসার, এবং সেটা অবভিয়াসলি নীরা আর্য জানতেন না। উনি যখন জানতে পারলেন তখন এদিকে উনি নেতাজির ভক্ত, তখন উনি আইএনএ জয়েন করেন, কিন্তু উনি জানতে পারলেন যার সাথে তার বিবাহ হয়েছে সেই ব্যক্তিটি আসলে ইংরেজের একদম অধীনেতে থাকা একটি গোয়েন্দা, এবং তার টার্গেট হচ্ছে নেতাজিকে খুঁজে বের করা। তো তারপরে তো যথারীতি উনি তার বিয়েকে মানে ভেঙে দিয়েই এক প্রকার স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে যান, এবং বেরিয়ে গিয়ে উনি নেতাজির কাছেই পৌঁছে যান, নেতাজির কাছেই আশ্রয় নেন, এবং নেতাজির একজন খাস গুপ্তচর হয়ে ওঠেন। নেতাজি ওনাকে নাম দিয়েছিলেন নীরা নাগিনী, ইনি সেই ব্যক্তি যিনি নেতাজিকে বাঁচাতে গিয়ে নিজের হাজবেন্ড কে মেরে দেন।
1: কোন মহিলা গুপ্তচরের কথা কি পাওয়া যায় ইংরেজদের হয়ে কাজ করেছেন এরকম?
0: না, সেটা এখনো অব্দি আমি সেভাবে পাইনি। তবে একটা বিষয় আছে যেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় রাজসাক্ষী হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল, সেটা পুরুষ মহিলা নির্বিশেষে অনেকেই হয়েছিলেন। যখন ধরা পড়েছেন তখন অনেকেই নিজেদের বিপ্লবীদের নাম বলে দিয়েছেন, সঙ্গী সাথীদের, এবং অনেক তথ্য দিয়ে দিয়েছিলেন, এরকম প্রচুর নাম পাওয়া যায়।
1: আইএনএর কথা এলো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ঝাঁসির রানী বাহিনী, সেখানে তো মহিলা সৈনিকদের আমরা পাই। নীরা আর্যের কথা বললেন, আমরা অনেকেই জানি তার নাম, এছাড়াও আরো যে গুপ্তচররা ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে একটু তাদের কথা জানবো।
0: ইন্দিরা পাণ্ডে ছিলেন, সরস্বতী রাজামণি ছিলেন। ইন্দিরা পাণ্ডে ছিলেন আসলে উড়িষ্যার, মানে পরবর্তীতে উড়িষ্যাতে এলেন ওনার হাজবেন্ডের সাথে বিয়ে হওয়ার পর, কিন্তু উনি ছিলেন বার্মাতে যখন ছিলেন, ওনার বাবা মা ওখানে কাজ করতেন, এবং এই ইংরেজদের এই যুদ্ধ বোমা নিক্ষেপণে ওনার বাবা মা মারা যায়, এবং উনি ওনার ভাই কিছু, ভাই তখন খুব ছোট, উনি বুঝতে পারেন যে এই যে ওর বাবা মা মারা যাওয়ার পিছনে দায়ী ইংরেজরা, এবং সেই ইংরেজদেরকে উনি হত্যা করবেন বা ইংরেজদেরকে ধ্বংস করবেন, এই একটা জিনিস উনি ওই 14 বছর বয়সে তার মাথায় গেঁথে যায়। তো তখন তিনি নেতাজির কথা শুনেছিলেন, এবং তিনি মনে মনে মনস্থির করেন যে তাকে যদি একজন কেউ সাহায্য করতে পারে তাহলে সেটা নেতাজি। উনি কিন্তু ফার্স্টেই দেশের জন্য বলছি না, উনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন ইংরেজদের থেকে, তার বাবা মার মৃত্যুর প্রতিশোধ, সেটা নিতে উনি যান নেতাজির সাথে দেখা করতে। আইএনএ ক্যাম্পের বাইরে উনি ওনার ছোট্ট ভাইকে নিয়ে দাঁড়িয়ে থাকেন, এবং আইএনএর যে বড় অফিসাররা ছিলেন, নেতাজি তো সবসময় সেখানে থাকতেন না ক্যাম্পে, বড় অফিসাররা তাকে বারবার বারণ করে যে না, তুমি এখানে এইভাবে আসতে পারো না, তোমার বয়স 14 বছর মাত্র, তুমি এখনো পরিণত নও আইএনএতে জয়েন করার জন্য বা এখানে থাকার জন্য, কারণ ওখানে আইএনএতে এমন নয় যে সবাই গুপ্তচর বা সবাই সিপাহী ছিলেন, অনেকে রান্নার কাজ বা বিভিন্ন কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। ওনারা বারবার করে এটা বারণ করেছিলেন, কিন্তু উনি শোনেননি। উনি ওই আইএনএ ক্যাম্পের দরজার মেইন যে গেট, তার বাইরে নিজের ভাইকে নিয়ে রাতের পর রাত বসে থেকেছেন ঝড় বৃষ্টি সহ্য করে, এবং যখন ক্যাম্পের বাকিরাও অবাক হয়ে যায় তার এই সাহসিকতা দেখে, নেতাজি যখন আসে তখন উনি নেতাজি প্রশ্ন করেন যে তুমি কে এখানে এরকম বসে আছো, তখন উনি সবটা বলেন। নেতাজি যখন ওনাকে বলেন যে কোনো সেই বয়সটা হয়নি, তখন উনি নেতাজিকে বলেন যে ইংরেজরা যখন ওর বাবা মাকে হত্যা করে দিয়েছে সেটাও তো ওর বয়স দেখে হয়নি, আর তাহলে আজকে ও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবে তখন কেন ওর বয়সটা দেখা হবে। এই যে ইন্দিরা পাণ্ডের যে একটা সাহসিকতা, এটা নেতাজিকে ভীষণভাবে মুগ্ধ করেছিল, এবং যার কারণে মাত্র 14 বছর বয়সে কিন্তু তিনি ওই আইনের সঙ্গে যুক্ত হন। কিন্তু প্রথমেই এই কাজে যুক্ত হন না, প্রথমে তাকে রান্না

0: নার কাজে যুক্ত করা হয়, এবং ধীরে ধীরে ধীরে ধীরে তারপরে নেতাজি বুঝতে পারেন যে এই মেয়ে এই কাজের জন্য নয়, এ আরো অনেক কিছু দেওয়ার আছে ভারতবর্ষকে। তখন নেতাজি তাকে গুপ্তচর বৃত্তিতে যুক্ত করেন। একজন সরস্বতী রাজামণি, বেশ ধনী পরিবারের মেয়ে ছিলেন উনি, কিন্তু নেতাজিকে উনি ভীষণ ভাবে নিজের হিরো মনে করে নিয়েছিলেন। গান্ধীজির অহিংস নীতিটা ওনার ভালো লাগতো না। উনি বারবার বলতেন, যারা আমাদের মারছে তাদেরকে আমি প্রণাম করতে পারবো, যারা মারছে মারের বদলে মারতে হবে, না হলে আমি সারা জীবন মার খেয়েই যাবো। তখন ভারতের স্বাধীনতা আসে। উনি নেতাজিকে নিজের রাখা সমস্ত গয়না, তার বাবা তাকে যা যা গয়না দিয়েছিল, ওনার ওই 15 বছর এরকম বয়স ছিল, উনি সমস্ত গয়না নেতাজির যখন ওই ডোনেশন ক্যাম্প যেটা হয়েছিল, যেখানে কিছু প্রত্যেকে ডোনেশন দেবে আইএন এর জন্য, সেখানে গিয়ে গয়নার পুটলিটা জমা করে আসে, এবং ওই আইএন এর সদস্য গিয়ে নেতাজিকে এটা দেন। নেতাজি তখন নবাক হয়ে আবার ফিরে আসে, মেয়েটির নাম ধরে ফিরে আসে, তার বাবার সাথে দেখা করে। এই সরস্বতী রাজামণির বাবা কিন্তু খুব হেল্প করতেন আমাদের স্বাধীনতা সংগ্রামে, উনি নেতাজিকে হেল্প করতেন বিভিন্ন সময় অর্থ দিয়ে। নেতাজি যান ওনাদের বাড়িতে, ওনাদের বাড়িতে গিয়ে ওই গয়নাটা দিয়ে বলেন, এটা আমি নিতে পারবো না। কিন্তু সরস্বতী রাজামণি বলেন যে ওটা আমার গয়না, ওটা তো আমার বাবার কোনো অধিকার নেই, আমি দিয়েছি আমার দেশকে, আর যদি গয়না ফিরিয়ে দেন তাহলে আমাকে নিতে হবে দেশের কাজে। তো নেতাজি প্রথমে না করেন, তারপরে অবশ্যই উনি অ্যাকসেপ্ট করেন, সরস্বতী রাজামণিকে নিতে বাধ্য হন। উনি প্রথমে ওখানে নার্সিং এর কাজে ছিলেন, আইএনএ ক্যাম্পে যারা অসুস্থ হতেন, যারা আহত হতেন তাদেরকে নার্সিং করতেন। কিন্তু নার্সিং করতে করতে উনি একটা তথ্য জানতে পেরেছিলেন যে আইএনএ ক্যাম্পের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি যে তথ্য পাচার করে দিচ্ছে বাইরে ইংরেজদের কাছে। এই খবরটা উনি গিয়ে দিয়েছিলেন নেতাজিকে। তখন নেতাজি বুঝতে পারেন যে এই মেয়ের অন্যদিকে ন্যাক আছে। তো তারপরে সরস্বতী রাজামণিকেও গুপ্তচর বৃত্তিতে কাজে লাগানো হয়, পুলিশের ক্যাম্পে পাঠানো হয় গোপনে তথ্য আনার জন্য।
1: ভারতের ইতিহাসে আর কোন মহিলা গুপ্তচরের কথা পাচ্ছি কি?
0: এছাড়া তো অনেকেরই নাম আছে, যেমন আমাদের দুর্গা ভাবী যাকে আমরা বলি, ভগবতী বৌরার যিনি ওয়াইফ দুর্গাবতী দেবী। তো এই দুর্গা ভাবী যিনি লাহোর থেকে আমাদের ভগৎ সিং কে ছদ্মবেশে উনি সঙ্গে করে নিয়ে এসে পৌঁছেছিলেন লখনৌতে। এছাড়াও আরো অনেক গুপ্তচরের কথা আমরা জানতে পারি, যেমন রাজকুমারী গুপ্তা, যেটা কাকুরি ষড়যন্ত্র মামলা, যে বোমা মামলা, সেটার সঙ্গে যুক্ত ছিলেন। আবার আমাদের গুলাবকর যিনি পাঞ্জাবের এতে যুক্ত ছিলেন, গুলাবকরও এইভাবে বিভিন্ন সময়ে আর্মস পাচার করা, তথ্য পাচার করা, এবং সবথেকে একটা খুব তথ্য ওনার সম্পর্কে জানা যায় যে উনি রিপোর্টারের ছদ্মবেশে এক জায়গা থেকে এক জায়গায় তথ্য নিয়ে যেতেন। এছাড়া ছিলেন সরণকর। সরণকর হচ্ছেন শিখদের মধ্যে একজন, আসলে ছিলেন উনি হিন্দু ব্রাহ্মণ কন্যা, কিন্তু ওই আফগানরা তখন খুব অ্যাটাক করতো যেসব বিবাহিত, মানে এই যে ধরুন পালকি করে বিয়ে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, তো ওই সময় ওরা খুব হামলা করতো। তো ওই হামলা যখন করেছিল তখন ওরা একে পায়, সারণকরকে পায়, তার নাম তখন সারণী ছিল। তো সারণীকে যখন পায়, সারণীর হাজবেন্ড তখন কি করে, ওনার স্বামী তখন ওখানে হরি সিং নালওয়ারকে আফগানরা খুব ভয় পেত, তো হরি সিং নালওয়ার কাছে গিয়ে উনি জানান যে ওনার স্ত্রীকে এরকম ভাবে আফগানরা ধরেছে, স্ত্রীর সম্মানহানি হতে পারে। তো হরি সিং নালওয়ার বাহিনী তখন এসে, শিখ বাহিনী এসে ওনাদেরকে উদ্ধার করে, এবং সেখান থেকে সরণের নাম সারণী থেকে হয়ে যায় সরণকর।
1: শুরুতেই বলেছিলাম মাতাহারির কথা, বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তার নাম পাওয়া গেছিল। এরকম বিশ্বের মহিলা গুপ্তচর যাদের নাম সেভাবে চেনা নয়, এরকম দু একজনের কথা যদি বলেন।
0: বিশ্বের বলতে গেলে বিভিন্ন জনের নাম আমরা যেগুলো জানতে পারি তারা বেশিরভাগই পরিচিত, খুব একটা অপরিচিত নাম সেভাবে জানার উপায় হয় না। যার কারণ হচ্ছে আমি যেমন ভারতের বিপ্লবীদের বইগুলো পড়তে পাচ্ছি, তাদের বিপ্লবী বলতে তাদের বইগুলো আমাদের কাছে এখন তো সেভাবে অ্যাভেলেবেল নেই, এবং তাদের নিউজ আর্টিকেল, পুরনো নিউজ আর্টিকেল আমি যেমন এখন আমার ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে পড়তে পাচ্ছি, তো খুব একটা আনকমন নাম সেভাবে পাওয়া যায় না। কিন্তু মারিতা লরেন্স, এছাড়া ন্যান্সি ওয়েক, এথেল রোজেনবার্গ, অ্যানা চ্যাপম্যান, এদের নামগুলো বারবার উঠে আসে মাতাহারির পাশাপাশি।
1: আরো তো কিছু জানার ইচ্ছে রয়েই যায়, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে। আপনার গবেষণা লেখা চলুক, এর পরের বার আরো নতুন কোন তথ্যের জন্য অপেক্ষা থাকবে, কারণ আপনি এখনো আপনার গবেষণা চালিয়ে যাচ্ছেন। আমি এবং আমার শ্রোতা বন্ধুরা প্রত্যেকেই আমরা এই অপেক্ষাটায় থাকবো যে এর পরের বার আরো বেশ কিছু তথ্য আমরা শুনতে পাবো, জানতে পারবো। আপনি আজ এলেন, অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন।
0: ধন্যবাদ।
2: শুনছিলাম ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়ের মহিলা গুপ্তচরদের কথা। সঙ্গে ছিলেন লেখিকা অমৃতা কোনার। আজ সময় প্রায় শেষ, যাওয়ার আগে বলে যাই জুলাই মাসের আমার কলমের বিষয়, জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে, আমাদের জীবনের সফলতার

পূর্বে আর ব্যর্থতার পরেই যেসব সময় নক্ষত্রের মতো পথ দেখায়। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয়, তাতে কি, নিজেও তো হতে পারি। তোমার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখুন জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করতে পারেন mohilamahal.air@gmail.com mahalamahal@gmail.com আর যদি আপনারা ডাকযোগে চিঠি পাঠান, তাহলে চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এবারে বলি এক কলমে দুই নারীর বিষয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনযাপন, মানসিকতাকে তথাকথিত নারীর অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেল করুন সেই একই মেল আইডিতে mahalamahal@gmail.com। আর যদি চিঠি পাঠান, এক্ষেত্রে চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। বলে রাখি দু ক্ষেত্রেই চিঠি পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। আমরা কিন্তু অপেক্ষা করি আপনাদের চিঠির। আজ এই অবধি, সঙ্গে ছিলাম আমি অনিন্দিতা, কথা হবে অন্য আর একদিন।

শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, শুনলেন মহিলা মহল, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে বেলা 2:20 হয়ে 28 সেকেন্ড। দূরে কাছের সমস্ত বন্ধুদের সঙ্গে নিয়ে আরও একটি আধুনিক গানের অনুরোধের আসরে আপনাকে স্বাগত। শুরু করি একে একে আপনাদের অনুরোধের গান শোনানো। আজ প্রথম অনুরোধ রাখব ইন্দ্রজিৎ মণ্ডল এবং চন্দনা বর্মন মণ্ডলের কয়াগ্রাম মুর্শিদাবাদ থেকে শুনতে চেয়েছেন মান্নাদের গাওয়া এই গানটি।

অনেকদিন পর আপনার থেকে অনুরোধ পেলাম। পবিত্র সাহা, রুহি সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে 3টি গানের তালিকা পাঠিয়েছেন, সেখান থেকে একটি গান নির্বাচন করলাম আপনাদের জন্য। শ্যামল মিত্রের গাওয়া গান শোনাব আপনাদের, সপ্তডিঙ্গা মধুকর দিয়েছি ভাষায়। শোনা যাক, চলুন।

সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন সম্মোহন দাস, রতনপুর সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে। রইল আপনার অনুরোধের গান সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এবারের অনুরোধকারী শ্রোতারা শুনতে চেয়েছেন হৈমন্তী শুক্লার গাওয়া গান, শুনতে চেয়েছেন আপনারা খোরশেদ আলী মণ্ডল, মোহাম্মদ আরিফ মণ্ডল, বিপাশা বিশাপ সরকার, কেমন নাম, পরিমল মণ্ডল, নূর ইসলাম শেখ, মোহাম্মদ জিয়াউল মণ্ডল, মহসিন শেখ, তালপুকুর হাঁড়িভাঙা মুর্শিদাবাদ থেকে। রইল হৈমন্তী শুক্লার গাওয়া গান, যেটি আপনারা শুনতে চেয়েছেন।

এবারের অনুরোধকারী শ্রোতারা আপনারা শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান রেখা মুখার্জি পুচকু টিঙ্কু চ্যাটার্জি দক্ষিণ গ্রাম পলসন্ডা মুর্শিদাবাদ থেকে। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, এই গানটির অনুরোধ করেছেন।

উৎপল সেনের গাওয়া গান শুনলেন। অনুরোধ ছিল কোন শ্রোতা বন্ধুর, একটু দেখে নিই। আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা মৌতাত হই সাটুই, মুর্শিদাবাদ থেকে শুনতে চেয়েছিলেন গানটি। শুনিয়ে দিলাম আপনাদের অনুরোধের গান।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া গান শোনালাম আপনাদের। এবারে যাব অনুরোধের গানে। দেখি যে অনুরোধটি এসেছে সেই গানটি পাই কি না।

আসলে এই ভুলে যাওয়া নিয়ে এতগুলো গান উল্লেখ করে আপনি পাঠিয়েছেন, দিলীপ কুমার পাড়ুই, আলমবাজার, বড়নগর, কলকাতা 35 থেকে। কিন্তু গানটি এর আগে অনেকবার শুনিয়েছি, কিন্তু আজ কেন নাগালের বাইরে জানি না। আপনি মৃণাল চক্রবর্তীর গাওয়া গান শুনতে চেয়েছেন।

ভুলে থাকার কথা ছিল। দেখি কোথায় রয়েছে সে গান। না, এক্ষুনি পাচ্ছি না, তবে একটু অপেক্ষা করুন, নিশ্চয় খুঁজে বের করে ফেলবো। জানি না এই মুহূর্তে কোথায় রয়েছে, তবে দিলীপবাবুর অনুরোধের গান অনুরোধ রাখতে আমার খুব ভালো লাগে। একেবারে মানে কোর অব দ্য হার্ট থেকে বললাম, হৃদয় থেকে বললাম। আসলে আপনি এমন এমন বিরল গান শুনতে চান যখন আমার মনে হয় অনেকদিন তো শোনা হয়নি, শুনিনি একবার, সেই ভাবনা থেকেই। আচ্ছা, এবারে রিয়া হালদার, রিয়া খোকন, গোপীনাথপুর, ইসলামপুর, মুর্শিদাবাদ থেকে আপনারা শুনতে চেয়েছেন মান্নাদের গাওয়া গান কফি হাউসের সেই আড্ডাটা। শুনি দিই আর সেই ফাঁকে একটু খুঁজে দেখি। গানটি যদিও একটু দীর্ঘ, মান্নাদের গাওয়া গান রইল আপনাদের জন্য, গোপীনাথপুরের বন্ধুদের জন্য।

চলে যাব অন্য বন্ধুর অনুরোধের গানে। তবে মাঝে মাঝে মনে হয় আমাদের বন্ধুরা, নিয়মিত বন্ধুরা কি প্রত্যেক দিন আমাদের পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দেন? কেন বললাম এ কথা, সেটি তো গান শোনার পরেই বলবেন আপনি। এই যেমন ধরুন, যে গানটি শুনতে চেয়েছেন আমার বন্ধু আলমবাজারের বন্ধু, প্রথমত সুদাম বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান শুনতে চেয়েছেন। অনেকক্ষণ ধরে খুঁজে সুদাম বন্দ্যোপাধ্যায়ের মাত্র 5টি গান পেয়েছি আমি, তার মধ্যে আপনার গানটি নেই। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে অন্য গান শুনিয়েছি কিন্তু আপনার গানটি নয়। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও শুনতে চেয়েছেন গান, আরতি মুখোপাধ্যায় ছিল আপনার তালিকায়। তবে মৃণাল চক্রবর্তীর যে গানটি শুনতে চেয়েছেন, কোথাও কি শব্দে ভুল ছিল কোনো? দিলীপ কুমার পাড়ুই আলমবাজার বড়নগর কলকাতা 35 থেকে শুনতে চেয়েছেন গান, আপনাকে শোনাচ্ছি, আপনাদের শুনুন।

0: এখানে একটু ছোট্ট কথা বলি। কম্পিউটার আমাদের একটি ভুল শব্দ দিয়ে গানটিকে তালিকায় রেখেছে, যে কারণে অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে হদ্দ হয়ে না পেয়ে আমার বোনের কথা দিয়ে যখন দিলাম, দেখলাম হ্যাঁ ঠিক তাই, ভুলে থাকার কথা ছিল তোমারই, আমার তো নয়। কম্পিউটার বলছে কথা রাখার কথা ছিল তোমারই, আমার তো নয়। আমার ছিল কথা রাখার কথা, কথা দিয়েছিলাম তাই শুনিয়ে দিলাম গানটি মৃণাল চক্রবর্তীর কণ্ঠে।
1: কথা

রাঘব চট্টোপাধ্যায়ের গাওয়া গানটি শুনতেছি। অনুরোধ করেছেন আপনারা নিমায় দাস, চুমকি, কৃষ্ণ, রিয়া, চণ্ডীচরণ দাস, মারগ্রাম, সন্ন্যাসীতলা, মুর্শিদাবাদ থেকে। আর এই গান শুনতে শুনতে শেষ করব আজ আধুনিক গানের অনুরোধের আসর। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, কথা হবে আবারও।

0: sector. By establishing the Ministry of Corporation, PM Modi has given the cooperative movement renewed importance and laid a strong foundation for its growth and expansion over the next century.
1: Mr. Shah lauded the Ministry of Cooperation for bringing change in the lives of millions of people by following the mantra of prosperity through cooperation for the past 5 years. The Election Commission has announced by-elections to 3 seats of the Rajya Sabha from West Bengal. The seats fell vacant following the resignation of Rajya Sabha members Shukendu Shekhar Rai, Sushmita Dev and Prakash Jigbarak. The notification for the elections will be issued tomorrow, while the last date for filing nominations is the 14th of July. Scrutiny of nominations will take place on the 15th. Polling for these seats is scheduled to be held on the 24th of July, and the counting of votes will be taken up the same day. England stormed into the FIFA World Cup quarterfinals with a dramatic 3-2 victory over Mexico at the Azteca Stadium in Mexico City today. In another match, Brazil's veteran player Neymar Jr. has announced his retirement from international football after the 5-time world champions suffered a stunning 2-1 defeat against Norway in the FIFA World Cup round of 16 last night. In Wimbledon tennis, Serbia's Novak Djokovic defeated Roman Safiulin of Russia to reach the men's singles quarterfinals last night. Djokovic will next face either Felix Auger-Aliassime or Alejandro Davidovic Fokina in the quarterfinals. And with that, we end this news bulletin.
2: দুই মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা।

নমস্কার বন্ধুরা, দূরে কাছের সমস্ত বন্ধুদের আরও একবার স্বাগত জানাই আজকের দিনান্তিকার আসরে। নতুন দিন, নতুন পথচলা, আর সেই পথচলায় কিছু জরুরি কথা আপনাকে মনে করিয়ে দেব। আমরা প্রত্যেকেই তো সুস্থ থাকতে চাই, তাই না? ভালো থাকতে চাই, নিরাপদে থাকতে চাই, ওষুধ খেতে চাই না পারতপক্ষে। কিন্তু এই যে আমাদের জীবনযাত্রা, আমাদের জীবনযাপন, এমন একটা সময়ের মধ্য দিয়ে আমাদের চলাচল, আমরা নিজেরাই ঠিক করে নিই কীভাবে চলব, কি খাব, কি করব, কি করব না, অনাবশ্যক স্ট্রেস, সারাক্ষণ একটা যেন অদ্ভুত প্রতিযোগিতা, সারাক্ষণ যেন দৌড়চ্ছি, ইঁদুর দৌড়। বলবেন না দৌড়লে হবে? শুধু আমি আপনি নই, মানে আমাদের মাঝবয়সী সমস্ত মানুষের কথা বলছি তা নয়, কিন্তু দেখুন ছোটরাও কীভাবে সেই দৌড়ে সামিল। সারাক্ষণ যেন এক অদ্ভুত প্রতিযোগিতা তাদের তাড়া করে বেড়াচ্ছে, জিততেই হবে, প্রথম হতেই হবে, একটুও পিছিয়ে পড়া চলবে না। তার জন্য বকা ঝকা, কত রকম অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে তাদের বেড়ে ওঠা, তাদের দিন যাপন। আজকে দিনান্তিকার বিষয় হেলদি ফুড, হেলদি লাইফস্টাইল। লাইফস্টাইলের কথা বলে প্রথমে যেটা মনে হয়, একটা সময় আমরা প্রায় সকলেই পড়েছি যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। কবে ভুলে গেছি সেসব কথা, দূর, সাত সকালে উঠব কী করে? উঠব কত রাত জেগে আমায় কাজ করতে হয় জানেন? এই অজুহাত আমরা প্রায় সবাই দিই, ঘুমোতে বড্ড রাত হয়েছে ওই জন্য সকালে উঠতে পারি না। কিন্তু আজও দেখুন আপনার আশেপাশে তাকিয়ে এমন মানুষদের দর্শন আপনি পাবেনই যাদের দেখে আজও বোঝা যায় না

যে তার বয়সটা অ্যাকচুয়ালি কত, 40, 50, 60 উত্তীর্ণ? বাপরে, কে বলছো 82 হয়ে গেছে? দেখে তো বোঝবার উপায় নেই, কী করে বুঝবেন বলুন? আপনি যখন বুঝবেন তখন তো আপনি মাঝরাত্রিরে একেবারে বিছানায় পড়ে ঘুমোচ্ছেন বেলা 9টা পর্যন্ত, আর তিনি সেই ভোর 5টায় উঠে প্রাতঃকৃত্য সেরে তার কিন্তু দৈনন্দিন রুটিনে ঝাঁপিয়ে পড়েছেন। ঝাঁপিয়ে পড়েছেন বললাম বটে, কিন্তু শব্দটি একেবারেই এখানে প্রযোজ্য নয়, কারণ তিনি সারাক্ষণ স্ট্রেস ফ্রি ধীর গতিতে চলছেন, নিজের লক্ষ্যে নিজে স্থির, সেই লক্ষ্যের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন। ওই যে বললাম, ভোর 5টায় উঠেছেন, প্রাতঃকৃত্য সেরেছেন, সেরে তৈরি হয়ে মানে বাইরে বেরোনোর মতন পোশাক পরে তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন রাস্তায়, ধীর লয়ে গুটি গুটি পায়ে হেঁটে চলেছেন। তার একটা নির্দিষ্ট রুটিন আছে জানেন, তিনি প্রায় প্রতি সকালে 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটেন, এবং সেটা কখনো একেবারে আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে এমন নয়, কিন্তু চললেন গুটি গুটি পায়ে। খেয়াল করেননি এতক্ষণ, হাতে কিন্তু একটা বাজারের থলে রয়েছে। চললেন, হাঁটার শেষে একটু টুকটাক ফ্রি হ্যান্ড, সেটাও অস্বাভাবিক কিছু নয়, ঘাম ঝরেছে, কাঁধে রুমাল ছিল, বড় রুমাল, সেটা দিয়ে বেশ ঘামটা মুছে নিয়েছেন। হাঁটার পর্ব সমাপ্ত করে বসেছেন চায়ের দোকানে, সেখানে চিনি ছাড়া 1 কাপ চা খেয়েছেন, লাল চা, সেটা খেয়ে মানে দুধ চিনি ছাড়া চা খেয়ে এবারে কিন্তু গুটি গুটি পায়ে পথ ধরলেন বাজারের দিকে। সেখানে মানুষের সঙ্গে দেখা হচ্ছে, গল্প করছেন, কথা বলছেন, সুখ দুঃখের কথা জানতে চাইছেন, ছেলেটা কোন ক্লাস হলো, চাকরি পেল কি না, মেয়েটার বিয়ে হয়েছে কি না, ইত্যাদি ইত্যাদি। মানে বাজার করাটা যেন তাকে দেখে মনে হচ্ছে একটা উপলক্ষ, তিনি বাজারের থলে নিয়ে বেরিয়েছেন, বাজার করবেন, কিন্তু ওই যে মানুষের সঙ্গে মেলামেশা, গল্প গাছা করতে করতে গুটি গুটি পায়ে খুঁজে বেড়াচ্ছেন একেবারে ফ্রেশ টাটকা শাকসবজি। একেবারে চলে গেলেন বাজারের প্রান্তে, গ্রামের থেকে যে মাসি সদ্য তার গাছ থেকে কাঁচকলা, থোর, ডুমুর, একটু শাকপাতা, একটু ট্যারা ব্যাকা বেগুন নিয়ে বসেছেন, তার কাছে পৌঁছলেন, তার সঙ্গে সুখ দুঃখের গল্প করতে করতে থলি ভরছেন, খুঁজে বেড়াচ্ছেন একেবারে ফ্রেশ টাটকা শাকসবজি, এবং অবশ্যই সেটা যেন হাইব্রিড না হয়, সেই জন্যই কিন্তু বেছে নিয়েছেন সেই মাসিকে। এবারে এই সবজি টবজি কেনার পর চললেন মাছের বাজারের দিকে, বললেন যাই একটু ঘুরেই আসি যদি কিছু পাওয়া যায় মনোমতো। না, বড় মাছ এড়িয়ে তিনি কিন্তু চললেন একেবারে সেই যে মানুষটি অল্প কিছু মাছ নিয়ে বসেছে, হতে পারে তারই পুকুর থেকে বা তারই আশেপাশের কোনো ডোবা থেকে ধরে এনেছেন, সেখানে গিয়ে চুনো মাছ নিলেন, নিয়ে এবারে কিন্তু আবার 1 কাপ চা খেয়ে তিনি গুটি গুটি পায়ে বাড়ির পথ ধরলেন। খুব যদি চলতে ইচ্ছে না করে তাহলে তো রয়েছে এখন 4 চক্র যান, একেবারে আপনি যেখানে যেতে চান পৌঁছে দেবে আপনাকে টোটো, কেউ কেউ বলেন টুকটুক, নানান নাম তার, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি নাম, সেটা চড়ে এবার চললেন বাড়ির পথে। এই যে এতক্ষণ লোকের সঙ্গে মেলামেশা, গপ্পগাছা, একটু ঘাম ঝরানো, এই সমস্তটা করে বাড়ি ফিরলেন এবং জামাকাপড় ছেড়ে বসলেন ফ্যানের নিচে। এবারে কিন্তু একটু ফ্রেশ হয়ে বেশ 1 গ্লাস জল খেয়ে তারপরে কিন্তু তার ব্রেকফাস্টের পর্বটা সারবেন। সেটার মধ্যেও আহামরি খুব কিছু আছে তা বলবো না, একেবারে বাড়িতে হাতে করা রুটি, একটু সবজি, 5 মিশালি সবজিই ধরুন, আর অবশ্যই তাতে শশা বা কলা। এই হচ্ছে তার দিনের শুরুর লাইফস্টাইল। আর আমরা অনেকেই যারা বেলা 9টায় ডাকতে ডাকতে ঘুম থেকে উঠি, মনে হচ্ছে যেন কত ক্লান্তি নিয়ে, কত যুগ ঘুমোইনি, সেই ক্লান্তি নিয়ে উঠে কোনো রকমে ব্রাশটা করে মুখটুক ধুয়ে দাও দাও দাও দাও দাও করে একেবারে হাঁক পাক করে 4টি খেয়ে বেরিয়ে পড়ি কর্মস্থলে। প্রথম কথা হচ্ছে একেবারে খাবো খাবো করে বসছি খাবার টেবিলে, এবং সময় দিচ্ছি না, মানে পারলে সমস্ত কিছু দিয়ে মেখে টেখে একেবারে মুখে পুড়ে দিই, কিন্তু এ কথা তো আমরা সকলেই জানি। এই যে হাঁক পাক করে খাওয়া, আর খেয়েছেন মানে ডিনার করেছেন হয়তো রাত্রি 10টা বা 11টায়, এই যে দীর্ঘক্ষণের যে গ্যাপ, তার ফলে

0: খাবার পেয়েই শুরু করে দিলেন একেবারে হাঁক পাক করে খাওয়া, যা কিন্তু তার হজমের জন্য বা তার স্টমাকের জন্য একেবারে কার্যকরী নয়। এই হচ্ছে লাইফস্টাইল। আর চিকিৎসকেরা বলেন সময় দিন, একটু ধীরে খান, তাড়াহুড়ো করবেন না, হজমটা যাতে ঠিকঠাক হয়, যে লালা আমাদের জিভ থেকে নির্গত হয়, শরীর থেকে নির্গত হয়, জিভে যার যোগান দেওয়া হয় তাকে তো সময় দিতে হবে। বলাই হচ্ছে যে ইট স্লোলি, এবং দৃষ্টিটা রাখুন আপনার খাবারে কী কী রয়েছে। বাড়ির গৃহিণীদের বলবো, যখনই যে খাবারই পরিবেশন করুন না কেন, সেটা একটু দেখতে যেন সুন্দর হয়, একটু যেন কালারফুল হয়। খুব মানে প্রসেসড ফুড খেতে কিন্তু না করা হচ্ছে, জাঙ্ক ফুড খেতে না করা হচ্ছে, তাহলে কখনোই আমরা একটা হেলদি লাইফ লিড করতে পারবো না। আর বলাই হয় যে প্রত্যেক দিনের খাবারের তালিকায় যেন একেবারে টাটকা শাকসবজি থাকে, সেটার সঙ্গে সঙ্গে থাকতে হবে একটু ফল। ফল ছাড়া একটা দিনও কাটানো উচিত নয়, কারও উচিত নয়। তাহলে ভালো থাকার চাবিকাঠি যখন আমাদেরই হাতে রয়েছে, তখন কেন সে চাবিকাঠিটি ব্যবহার করব না বলুন তো। আজকে দিনান্তিকার বিষয় হচ্ছে হেলদি ফুড, হেলদি লাইফস্টাইল। যে লাইফস্টাইলের ছোট্ট ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, একটু ভেবে দেখবেন যে আমরা চাইলে কিন্তু এই জীবনটা যাপন করতে পারি, ইচ্ছেটা থাকা চাই। আগে ইচ্ছেটা তৈরি করতে হবে, কারণ ওই শেষ বয়সে পৌঁছে একেবারে চিকিৎসক সর্বস্ব জীবনের চেয়ে আমার মনে হয় শুরুটা বোধহয় আগের থেকে করা খুব জরুরি, তাই না? তো চলুন আমরা সে সুন্দর জীবনযাপন করব, আর একটু খাবার তালিকাটা চোখ বুলিয়ে নেব। যদিও এই মুহূর্তে যে গান আপনাদের শোনাবো, আমাদের সকাল 9টায় অনেকেরই সেই অবস্থা হয় যে খাবার দেখলেই মনে হয় কতক্ষণে সেটাকে গলাধঃকরণ করব, যেটা কিন্তু একেবারেই ঠিক নয়। আজকের বিষয় হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড।
1: খাবো খাবো করছে আমার পাগলা মন, জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে, পেতে দে না কুশাসন, খাবো খাবো করছে আমার পাগলা মন।

কাটলেট মাংস পোলাও, চপ কাটলেট মাংস পোলাও, আলু বকরার চাটনি বলাও, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, খাবো খাবো করছে আমার পাগলা মন। তাহলে দিকে নি টোপা টোপা অরুচি নাই সন্দেশে মোর, অরুচি নাই সন্দেশে মজা ভাই লাগে যখন পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, রসগোল্লার হাড়ি আনো বলি হাই, রসগোল্লার হাড়ি আনো, সেই রসে হইনি মগন ওই আহা, সেই রসে হইনি মগন, খাবো খাবো করতে আমার পাগলা মন। আমার পেটের মধ্যে ঈশ্বর বাবা গো জ্বলছে আগুন, ওরে বাপে বাপ নিভবে না মগরে দমকলে, এটা খাবো না ওটা খাবো না না সেটা খাবো না না এটা খাবো, কি খাই কি খাই, ভাঙা খাই গোটা খাই, মাছ খাই ডিম খাই ঝাল খাই নিম খাই, খাই খাই গাই গাই গাই গাই গাই, আরে খাই খাই খাই খাই খাই খাই খাই, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, লুচি পুরি ঝুড়ি ঝুড়ি ছানা বড়া গোটা কুড়ি খাবো রে, টক টক ঝাল ঝাল নুন নুন মোগলাই খাবো রে, আরে যত পাই তত খাই, ধরে ধরে মাথা খাই, আরো পেলে আরো খাই খাবো রে, হাতি খাই ঘোড়া খাই উঠ খাই ভাড়া খাই রাজা খাই প্রজা খাই খাবো রে, মাথা জিম জিম ভাই ভেবে হিম চিন খাই।

এইরকম একটা মুড নিয়ে যদি আপনি পাতের সামনে বসেন, তাহলে আপনাকে আর কে বাঁচায়? যদিও আমরা মাঝে মধ্যেই তো ছুটি, তাই না? যে কী করে ভালো থাকবো, চিকিৎসকের পরামর্শ নিই, পেটের সমস্যায় আমরা কম বেশি প্রায় সকলেই জর্জরিত। বিশেষত সময়টা যখন বর্ষাকাল, আকাশে যতই নিমঝিম বৃষ্টি হোক না কেন, এই সময়ের জল কিন্তু কারো জন্যই খুব নিরাপদ নয়, সে মাথায় পড়ুক বা পেটেই পড়ুক। আর বাজারে যখন টাটকা ইলিশ, তখন আপনি যখন হামলে পড়েন তার ওপর, আর সেটা নিয়ে এসে যখন কতক্ষণে তাকে বেশ রগ রগ করে সর্ষে মাঠা দিয়ে খাবেন বলে ভাবেন, তখন আপনাকে আর এই বর্ষায় বাঁচায় কে? কিন্তু আপনি কখনো খাতে মানে খাবার পাতে বসে বলেছেন যে দেখো আমাকে যেমন জল দিচ্ছ, থালাটা সাজিয়ে দিচ্ছ, তার আগে কিন্তু আমার ডান হাতে বেশ এক প্লেট ভর্তি স্যালাড রাখো, মানে ফ্রেশ ভেজিটেবল দিয়ে সাজিয়ে দাও, সেটা শশা হোক, পেঁয়াজ হোক, টমেটো হোক। আমি তো দেখেছি যে অবাঙালিরা বাঁধাকপিকেও স্যালাডে খায়, এমনকি শাকের কুচিও খায়। সেটা আপনাকে বলছি না সে অত্যাচার আপনার পেটের উপরে আমি করতে পারি না, তবে এটা ঠিক শশা, পেঁয়াজ, টমেটো, একটু কাঁচা লঙ্কা, লেবু, এটা কিন্তু প্রত্যেক দিনের খাবার তালিকায় থাকা খুব জরুরি। খাবার শুরুতেই যদি খানিকটা খেয়ে নেন, তাহলে দেখবেন ওই হাঁক পাঁক করে খাওয়ার ইচ্ছেটা কিন্তু আপনার অনেকটা কমে যাবে। চিকিৎসকেরা তো এমন পরামর্শও আজকাল দিচ্ছেন যে খাবার শুরুতে এক গ্লাস জল আগে ঢকঢক করে খেয়ে নিন, তারপরে খাবার খাবেন। তাহলে কিন্তু পেটের যেহেতু অনেকটা অংশ ভর্তি হয়ে গেল, তাহলে ওই প্রচুর খাবার ইচ্ছেটা বা খাবার উপায়ও আপনার থাকবে না। প্রত্যেক দিন শাক খেতে বলছেন, যদিও বর্ষাকাল শাকের জন্য খুব নিরাপদ, নয় পেটের জন্য তো নয়ই, তবে বলবো একটু নুন জলে ভিজিয়ে নিয়ে কেটে কুটে রান্না করা যেতেই পারে। তবে হ্যাঁ, ধুতে হয় ভালো করে বর্ষাকালে, কারণ বৃষ্টির ছিটে শাকের গায়ে লেগে আপনার জন্য একেবারেই নিরাপদ এটা বলবো না। ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করলে একটু শাক প্রত্যেক দিনের খাবার তালিকায় থাকুক, কারণ পরিষ্কার বা টাটকা শাক সবজি বলতে শাক তো আগেই এসে যায়, তাই না? তবে বলা হচ্ছে আমরা যেটা অ্যাভয়েড করে যাই, আমরা এই বাঙালিরা খুব বেশি পরিমাণে ভাত নির্ভর, মানে আমাদের দুবেলা নয় চারবেলা ভাত হলে আমাদের ভালো লাগে, কিন্তু কজনই বা বলুন তো যে আমরা দানাশস্য খাওয়ার কথা ভাবি। অথচ তার চারপাশে তাকিয়ে দেখুন, ছোলা রয়েছে, বরবটি রয়েছে, মসুর রয়েছে, রাজমাটার চল যদিও আমাদের মধ্যে বেশ খানিকটা কম, কিন্তু ভিজিয়ে খেতে না পারলেও সেদ্ধ করে সকালে জলখাবারে খাওয়া যেতেই পারে, অনেকখানি উপকারী। কিন্তু বিশেষত যারা ডায়াবেটিক, যাদের ব্লাড সুগার রয়েছে, তাদের কিন্তু বলবো যে এইগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপকারী। ডাল, মুগ ডাল এবং মসুর ডালের যে খাদ্যগুণ আছে, সে খাদ্যগুণ আমরা ব্যবহার করতে পারি না সবসময়ই, তাকে বেশ এমন করে রান্না করার চেষ্টা করি যে তেল মশলা দিয়ে সুন্দর করে ফোড়ন দিয়ে খাওয়ার কথা ভাবি।

খাচ্ছেন সেটা বেশ উপভোগ করুন, পরে খান। আর রাত্রির খাওয়াটা এখন তো বলাই হচ্ছে, রাত্রি 8টার মধ্যে খাওয়াটা কমপ্লিট করে নিন। খেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে শুতে যাবেন না, খেয়ে শুতে গেলে কিন্তু সেটা একেবারে অস্বাস্থ্যকর।

0: থাকবো আমি দেবী সরকার মুখোপাধ্যায়। নমস্কার।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন শুনুন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: प्रतियोगिता, नई श्रृंखला, शास्त्रीय संगीत, फिल्म संगीत और लोक संगीत में बांसुरी की भूमिका, सुबह और शाम 6:45 सिर्फ विविध भारती पर।
1: এতক্ষণ বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানের শিল্পী অর্ঘ্য সেন।

গানটি শুনলেন সুচিত্রা মিত্রের কণ্ঠে, মাফ করবেন, গানটি শুনলেন সুমিত্রা সেনের কণ্ঠে। এবারের গানের শিল্পী দেবব্রত বিশ্বাস।

আমি চলা বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলো রামের আমি চলা আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে জানা চাই বাতাই আজি চাই গো জানা পাই বাতাই কোথা পাই গো

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পীরা ছিলেন অর্ঘ্য সেন, শ্রীকুমার চট্টোপাধ্যায়, সুমিত্রা সেন এবং দেবব্রত বিশ্বাস। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। এই আসরে প্রথম গানের শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।

নজরুল গীতি শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। গানটি শুনলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে। নজরুল গীতির আসরে শেষ গানের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: নজরুলগীতির অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি। শিল্পীরা ছিলেন অঞ্জলি মুখোপাধ্যায়, ফিরোজা বেগম, ধীরেন্দ্রচন্দ্র মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়। নজরুলগীতির অনুষ্ঠান এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষান বাণী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী।
1: আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি, আমরা জানি যে চাষবাসের ক্ষেত্রে সার এর একটা বিশেষ ভূমিকা আছে। বর্তমান যা পরিস্থিতি, তাতে আমরা যে সার জমিতে ব্যবহার করছি তাতে লাভবান আমি কতটা হচ্ছি জানি না, কিন্তু জমি বা মাটি তার যে কীভাবে ক্ষতি হয়ে যাচ্ছে, এটা যদি আমরা একটু অনুসন্ধানের ভঙ্গিতে যদি আমরা দেখি, তাহলে দেখব যে পাশাপাশি যদি আমরা সবুজ সার এইটাকে যদি ব্যবহার করি, তাহলে বোধহয় মাটির স্বাস্থ্য রক্ষা আমরা যথেষ্ট করতে পারবো আর কি। তো এই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর নিরঞ্জন সিংহ, সহকৃষি অধিকর্তা, বেলডাঙ্গা ওয়ান। নিরঞ্জনবাবু নমস্কার। প্রথম যেটা জানতে চাইব যে আমরা চাষবাস মানেই সার একটা মুখ্য বিষয়, এই ক্ষেত্রে আপনি বলুন যে আমরা হঠাৎ করে যে সবুজ সার, সবুজ সারটা কি?
2: তো সবুজ সার আর কিছুই না, সবুজ সার হলো উদ্ভিদের সবুজ অংশ পচিয়ে যে সারটা করা হয় সেটাই হলো সবুজ সার। এটা যদি একটু বিশদে বলা যায় তাহলে হলো অনেক ধরনের উদ্ভিদ রয়েছে, যেমন লেগুমিনাস বা সিম্বি গোত্রীয় বা অসিম্বি গোত্রীয়, এই দুই ধরনের যে গাছ রয়েছে, উদ্ভিদ রয়েছে, যেগুলোর কার্বন এবং নাইট্রোজেনের রেশিও, একটা রেশিও আছে, সেই রেশিও যেখানে মোটামুটি 30:1,
1: আচ্ছা,
2: এইটার কম হবে, সেই ধরনের যে সবুজ অংশ সেইগুলোকে পচিয়ে যে সার তৈরি করা হয় সেটাই সবুজ সার। সবুজ সারের যেটা প্রধান যে সুবিধাগুলো হলো সেটা হলো, প্রথম হলো জৈব অংশ যোগ হচ্ছে, জৈব সার, উৎকৃষ্ট জৈব সার। দু নম্বর হলো মাটির স্বাস্থ্যটাকে ঠিক করে, অন্যান্য জৈব সারের মতো এখানেও মাটির স্বাস্থ্যটাকে ঠিক করে, মাটির গঠনটা ঠিক করে, মাটির যে অ্যাসিডিটি এবং অ্যালকালিনিটি মানে অম্লত্ব এবং ক্ষারত্ব, এই দুটোকে একটা ব্যালেন্স অবস্থায় রাখে, সমতার ফিরিয়ে নিয়ে আসে, এবং হিউমিক অ্যাসিড, হিউমাস, এই অংশটা যোগ হওয়ার জন্যে গাছের যে প্রয়োজনীয় খাদ্যপদার্থ যেগুলো মাটিতে ফিক্স হয়ে থাকে, যেগুলো গাছ নিতে পারে না, সেগুলো কিন্তু গ্রহণযোগ্য হয় এবং গাছ এগুলো সহজেই নিতে পারে। আরেকটা সুবিধা হলো এই জৈব সারের জন্য আমরা যে গাছগুলো চাষ করি সেই গাছগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মাটির যে অঞ্চল থেকে, যে অংশ থেকে ফসলরা খাবার গ্রহণ করে তার নিচে গিয়ে খাবার গ্রহণ করে, এরা হলো ডিপ রুটেড।
1: আচ্ছা,
2: তার ফলে ওই ভেতরের যে মানে গভীরের যে খাবারটা, মাটির গভীরের যে খাবারটা যেটাকে আমরা ফসলের মাধ্যমে তুলতে পারছিলাম না, সেটা জৈব সারের জন্য যে গাছগুলো, উদ্ভিদগুলো, তার মাধ্যমে আমরা ওটাকে গ্রহণ করতে পারছি, গ্রহণ করছে, এবং সেইটাই যখন সার হিসেবে

0: ব্যবহার করা হচ্ছে তার অংশগুলো, তখন সেই যে উপাদানগুলো তো সেই গাছের শরীরে রয়েছে, সেই উপাদানগুলো আবার আমার ফসলে কিন্তু গ্রহণ করতে পারছে। এতে কিন্তু অনুখাদ্যের যে ঘাটতির কথাটা অনেক সময় উঠে আসে, এই অনুখাদ্যের ঘাটতিগুলোও কিন্তু এই জৈব সারের মাধ্যমে, সবুজ সারের মাধ্যমে কিন্তু আমরা অনেকটা ম্যানেজ করতে পারি। আমাদের অনুখাদ্য যে বাইরে থেকে প্রয়োগ করার কথা সেটা কম প্রয়োগ করলেও হবে বা অনেক সময় প্রয়োগ করার দরকার নেই।
1: আচ্ছা,
0: আরেকটা সুবিধা হলো আপনার জৈব অংশ থাকা মানেই উপকারী যে জীবাণুগুলো, সেই জীবাণুগুলো হলো আপনার গাছের যে খাদ্যকে গ্রহণযোগ্য করা বা লেগুমিনাস যেগুলো বললাম সিম্বি গোত্র, সেগুলো হলো বাতাসের নাইট্রোজেনটাকে ধরে পড়ে আপনার মাটিতে যোগ করে, মাটির যে নাইট্রোজেনের যে গাছের চাহিদা সেটা অনেকাংশে পূরণ করে। এবং এই যে আমাদের সবুজ সারের কথা বললাম, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হেক্টর প্রতি মানে 60 থেকে 200 কেজি পর্যন্ত হেক্টর প্রতি কিন্তু নাইট্রোজেন যোগ হতে পারে, এগুলো হলো বিশেষ সুবিধা।
1: এটা তো একটা খুব ভালো বিষয় যে আমার বাতাসে থেকে নিয়ে আবার মাটিতে মিশিয়ে দেওয়া, কিংবা মাটির তলদেশ থেকে যে আমরা মানে আমরা যেটা ব্যবহার করতে পারছি
0: না,
1: সেটাও কিন্তু আমরা সবুজ সারের মাধ্যমে ব্যবহার করতে পারছি। এটা একটা খুব ভালো বিষয়। আচ্ছা নিরঞ্জনবাবু, এবারে আপনি বলুন যে এই যে সবুজ সার, আমরা ঠিক কী কী গাছ এইটাকে ব্যবহার করে আমরা সবুজ সারটা তৈরি করতে পারি?
0: আচ্ছা আমি বলি, প্রথমেই বললাম একটা লেগুমিনাস আর নন লেগুমিনাস, মানে সিম্বি গোত্রীয় এবং মানে সিম্বি গোত্রীয় বাদ দিয়ে যেগুলো অসিম্বি গোত্রীয়। সিম্বি গোত্রীয় যেমন ধরেন এটা দুই ধরনের ভাবে করা যায়, একটা গ্রিন লিভ ম্যানিউরিং বলে, মানে আপনি কোনো পতিত জমি বা জমির আল, ফসলের জমির আলে চাষ করলেন, সেই সেখান থেকে আপনি পাতা বা কচি ডালপালা এনে পচিয়ে আপনি সার তৈরি করতে পারেন, এটা গ্রিন লিভ ম্যানিউরিং বলে। আর একটা ম্যানিউরিং ইন সিটু, মানে যে জায়গায় চাষটা হচ্ছে সেই জমিতেই ওটাকে পচিয়ে সার তৈরি করা হচ্ছে।
1: আচ্ছা,
0: তো আমি গ্রিন লিভ ম্যানিউরিংয়ের ক্ষেত্রে সুবাবুল খুব ভালো, গ্লাইডিসিডিয়া আছে, এগুলো খুব ভালোভাবেই আমরা করতে পারি। আমরা কোনো আলে বা পতিত জমিতে করলাম এবং সেগুলোকে এনে আমরা ওই জৈব অংশগুলোকে এনে পচালাম, পচিয়ে উৎকৃষ্ট সার তৈরি করতে পারলাম, মাটির গঠনও উন্নত হলো, সব কিছু উন্নত হলো। আর যেটা ইনসিটু মানে সেই জমিতেই, সেগুলোর মধ্যে খুব ভালো হলো ধৈঞ্চা। আমাদের মুর্শিদাবাদ জেলায় ধৈঞ্চাটা অনেক কৃষক বন্ধু চাষ করেন, সবুজ সার হিসেবেই চাষ করেন, এবং ধৈঞ্চা ছাড়াও কাউপি, বরবটি, আপনার কালো কলাই, মুগ, তারপরে সানহেম, যেটা এগুলো আমরা সবই সবুজ সার হিসেবে চাষ করতে পারি।
1: তাহলে আমরা যারা চাষবাস যারা করছি, আমাদের যে রাসায়নিক সার তার পাশাপাশি যদি আমরা সবুজ সার, এর যদি ব্যবহারটা বেশি করা যায়, তাহলে সেক্ষেত্রে আলাদা কোনো সুবিধা কিছু আছে?
0: আলাদা সুবিধাগুলো তো আমি আগেই অ্যাকচুয়ালি বললাম যে আমরা যদি জৈব অংশ বাড়াতে পারি জমিতে, কার্বনের পরিমাণটা যদি জমিতে বাড়ে, সেগুলো জীবাণুদের খাবার এক নম্বর, দু নম্বর হলো ওখানে হিউমিক অ্যাসিড আছে, হিউমিক অ্যাসিডটা হলো অনেক সময় যে ফিক্স হয়ে থাকে, আবদ্ধ হয়ে থাকে উপাদানগুলো, সেগুলোকে গাছের গ্রহণযোগ্য করে ফেলে। এবং মাটির গঠন উন্নত হওয়ার ফলে যে জলধারণ ক্ষমতা, বাতাস চলাচল, যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং যে অ্যাসিড এবং ক্ষার, অম্ল এবং ক্ষারের যে একটা
1: সমতা,
0: সেইগুলোকে বজায় রাখে। তার ফলে আমরা যদি এই সবুজ সারের চাষ করি এবং জমিতে যদি এই সবুজ অংশ যোগ করি, তাহলে কিন্তু আমাদের যে সাস্টেনেবল এগ্রিকালচার বলছে, সুস্থায়ী যে কৃষি ব্যবস্থা, এই দিকে আমরা অনেকটা এগিয়ে যাব, এবং জমিতে রোগ জ্বালা এবং পোকামাকড়ের কিন্তু অনেক ক্ষেত্রে উপদ্রব কম হবে। আরেকটা সুবিধা হলো, অনেক সবুজ সারের নাম করলাম, যেমন বরবটি,
1: কলাই আছে,
0: এগুলো কিন্তু অনেক সময় কভার ক্রপ হিসেবে কাজ করে, মানে মাটিকে ঢেকে দেয়
1: একদম।
0: তার ফলে যেটা হয়, মাটিকে ঢেকে দিলে মাটির ক্ষয়টা হয় না, মাটির ক্ষয়টা, মাটির যে সারফেসের যে ক্ষয়টা সেটা হয় না, মাটির আপনার যে বলবো কি, যে যে তাপমাত্রাটা, ইভাপোরেশন বা বাষ্পীয়ভবনের মাধ্যমে যে আপনার জলটা চলে যাচ্ছে, আমাদেরকে খুব ঘন ঘন সেচ দিতে হচ্ছে, বিশেষ করে গ্রীষ্মকালে অতিরিক্ত যখন তাপটা থাকে, সেই সময় মাটিটাকে ঠান্ডা রাখে, তার ফলে আপনার মাটিটার মানে স্বাস্থ্যটাও ভালো থাকে এবং গাছের যে প্রয়োজনীয় খাবারগুলো সেগুলো সংরক্ষিত থাকে সঠিকভাবে।
1: আচ্ছা আচ্ছা নিরঞ্জনবাবু, ধরুন কেউ সবুজ সার হিসেবে যদি কেউ বরবটি বা কলাই যদি চাষ করে, কিংবা ধরুন কেউ ধৈঞ্চা চাষ করতে চায়, সেক্ষেত্রে বিঘা প্রতি পরিমাণটা কেমন হবে?
0: আপনার ধৈঞ্চা যদি সবুজ সার হিসেবে চাষ করা হয়, হেক্টরে 50 কেজি, আপনার বিঘা

0: ওই 6 থেকে 8 কেজি, 8 কেজি। অ্যাকচুয়ালি এটার তো মানে যা আমরা বীজ হিসেবে যখন চাষ করি যেটা হয় তার চেয়ে বীজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়। এবং এই যে ধন চাটার ক্ষেত্রে যেমন বললাম 6 থেকে 8 কেজি বিঘা প্রতি। আবার কলায় যখন আমরা চাষ করি, ধরেন আমরা যখন বীজ নেওয়ার জন্যে তখন আমরা কি করি, আমরা 2.5 থেকে 4 কেজি বীজ বিঘা প্রতি ব্যবহার করি। এটা আপনার মোটামুটি একটা ডবল, ধরেন 6 থেকে 8 কেজি আমরা করব। মুগের ক্ষেত্রেও তাই, কাউপির ক্ষেত্রে মানে বরবটির ক্ষেত্রে আপনার ওই মোটামুটি 10 থেকে 12 কেজি আমরা ব্যবহার করব সবুজ সার হিসেবে যখন করব।
1: আচ্ছা আচ্ছা, এবারে বলুন যে আমি ধরুন ধৈনচার আমি চাষ করলাম, এইটা বোনার কতদিন পর আমি সেইটাকে সবুজ সার হিসেবে আমি মাটিতে মেশাবো?
0: একটা কথা বলে রাখা ভালো যে আমরা যখন সবুজ সার হিসেবে ব্যবহার করছি সেটা আমরা পচাচ্ছি, তাহলে আমাদের সবসময়ই এরা খুব সহজ মানে সহজেই আমরা বুঝতে পারছি যে এটাকে পচনশীল হতে হবে, অতি সহজেই পচনশীল হতে হবে।
1: একদম,
0: তার মানে এটাকে খুব বেশি মানে বেশি দিন জমিতে রাখা যাবে না। যেমন ধনচার ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো 40 থেকে 50 দিনের মধ্যে যখন ফুলটা ঠিক আসতে শুরু করেছে সেই সময় করলে পরে খুব ভালো হয়, তাহলে সহজেই পচে যাবে। আপনার পরের যে আমি চাষ করব সেই চাষটা খুব তাড়াতাড়ির মধ্যে আমরা করতে পারবো। তো 40 থেকে 45 দিন মোটামুটি স্ট্যান্ডার্ড, এটা করাটা হলো সবচেয়ে ভালো।
1: আচ্ছা, মানে আমি যে জমিতে চাষ করব সেই জমিতে সবুজ সার হিসেবে যদি আমি কোনো কিছু চাষ করি, চাষ করবার কতদিন আগে সেটা আমার করা দরকার?
0: আচ্ছা আমি বলি, আপনার ধরেন আপনি ধান রোয়া করবেন, কোনো জমিতে ধান রোয়া করবেন আপনি 15 জুলাই, তাহলে আপনাকে 40-45 দিন রাখবেন এবং পচতে আরও 20-30 দিন সময় লাগবে। কারণ সবাই জানি যে একটা পচন একটা দীর্ঘকালীন একটা প্রক্রিয়া, তাহলে ভালো করে না পচলে আবার অর্ধপচিত হলে তখন কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যাওয়ার ভয় থাকে। যেমন আমরা সবসময় বলি ভালো করে পচানো জৈব সার, তার মানে যদি অর্ধপচিত কোনো কিছু থাকে সেখানে কিন্তু জীবাণুর একটা আধিক্য দেখা যায়, অপকারী জীবাণুর। এই অপকারী জীবাণুগুলো অনেক সময় কিন্তু রোগ জ্বালার কারণ হতে পারে, গোড়া পচা রোগ, শেকড় পচা রোগ, এগুলোরও অনেক কারণ হতে পারে। তাই ভালো করে পচিয়ে তারপরেই আমাকে ফসলে চাষ করতে হবে। এটা পচানোর জন্য 20-30 দিন আমাকে হাতে রাখতে হবে।
1: আচ্ছা নীরঞ্জনবাবু, আমরা আলোচনায় যতটুকু আমরা পেলাম সেটা হচ্ছে যে সবুজ সার হিসেবে আমি যাই চাষ করি না কেন সেটা খুব সুন্দরভাবে মাটিতে পচে মিশে যাওয়ার পর
0: একদম।
1: আচ্ছা, এটা একেবারে নির্দিষ্ট করে বলুন যে পচে যাওয়ার ঠিক পরের দিনই করবে নাকি কিছুদিন পর?
0: দেখুন 20-30 দিন যেটা বললাম মানে ভালো করে পচে যাওয়ার পরেই তো করছে, ওই সময়েই করবে।
1: আচ্ছা,
0: ওই সময়েই করবে। এবং পচানোর জন্য যে জল ভরে রাখা, জল দিয়ে ভালো করে করা, এগুলো করতে হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে, এগুলো করতে হবে।
1: আচ্ছা, আমরা যদি ধনচের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে তার যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলো যদি না পচে মানে সেক্ষেত্রেও কি আমাদের কোনো রকম কোনো বিধিনিষেধ আছে?
0: আমরা যে সময়টা বললাম 40-45 দিন তাতে ডাঁটা পচে যাবে, কারণ একদমই তখন নরম থাকে। যদি মনে হয় যে কিছু পচছে না তখন সেটাকে যদি সরিয়ে দিতে কৃষক বন্ধুরা যদি সক্ষম হন তাহলে সরিয়ে দিতেই পারেন। সেটা সেটা ব্যক্তি টু ব্যক্তি বিশেষে একটু ভ্যারি সব কিছুতেই করে, এগুলো ইন্ডিভিজুয়াল প্লটের কন্ডিশন অনুযায়ী কৃষক বন্ধুদেরকে ডিসিশন নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে।
1: বন্ধুরা, আমরা আজকে চাষবাসের সঙ্গে যারা যুক্ত আছেন সবুজ সার এই নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করব আমরা এই আলোচনায় আপনারা অবশ্যই উপকৃত হবেন, এবং যদি এই সমস্ত বিষয়ে আরও বিস্তারিত জানবার জন্যে নিকটবর্তী যে ব্লক কৃষি দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা চাষবাস করুন, রাসায়নিক সার ব্যবহার কম করে সবুজ সার ব্যবহার করে মাটির স্বাস্থ্য বজায় রেখে বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করে লাভবান হন, এই আশা এবং এই কামনা করি। নীরঞ্জনবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: আপনাকেও ধন্যবাদ, নমস্কার।
2: পরবর্তী প্রসঙ্গে যাবার আগে শুনে নেব আমরা লোকগীতি, শিল্পী পরীক্ষিত বালা।

0: এতক্ষণ শুনলেন পরীক্ষিত বালার কণ্ঠে লোকগীতি।
1: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
2: বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি খড়গ্রাম ব্লকের নগর গ্রামেরই হালদারপাড়ায়। আর এখানে এসেই আমরা পেয়েছি একজন গোপালককে, যিনি গরু পালন করে তার জীবিকা নির্বাহ করে, সঙ্গে কিছু জমি জায়গাও আছে, তার অভিজ্ঞতার কথা শুনবো। তার আগে একটু পরিচয়টা করে নিই, আপনার নাম?
3: আমার নাম অতুল কুমার মণ্ডল।
2: অতুল কুমার মণ্ডল, তো আপনার গরু কটা আছে?
3: আমার গরু আছে বর্তমানে ছয় মাইনে তিনটে।
2: ছয় মাইনে তিনটে, মানে তিনটে কি দুটোই দুধ দিচ্ছে নাকি?
3: দুটোই দুধ দিত, তার মধ্যে আপনার হালে দু মাস হলো, একটা দুধ বন্ধ হয়েছে, কারণ ওটা গাভিন হয়েছে। আপনার দুধ আর দোয়ালে পরে পরে দুধ কমে যাবে বলে আর দোয়ায় না।
2: এই যে গরুগুলো আছে ধরুন, এগুলো কি কি জাতের গরু?
3: একটা আছে আমাদের দেশি আর একটা আছে জার্সি।
2: দেশি গরু,
3: দেশি
2: গরু তো এখন মোটামুটি দেখাই যায় না, সবই তো
3: দেশি গরু,
2: হাইব্রিড আর ক্রসব্রিডের গরু।
3: হ্যাঁ, কিন্তু দেশি গরু, আমি দেশি গরুটা আমরা শখ করে ছোটোতে নিয়েছিলাম, একদম ছোটো অবস্থায় কিনেছিলাম। সে আজ আমার ঘরে বেশ ভালো অবস্থায় দুধ দিত, তার বংশটা দেখে নিয়েছিলাম যে এটা আমাদের প্রতিবেশীরই, যে দুধ ভালো দেয় বলে নিয়েছিলাম।
2: মানে জানাশোনার
3: মধ্যে, জানাশোনার মধ্যে নাকি ওর মা দুধ দিত প্রায় 7 কেজি, সেই হিসাবে নিয়েছিলাম দেশি গরু। তা আমার বাড়িতে এসে প্রায় 6.5 কেজি দুধ দিয়েছে থাকে।
2: কবিয়ানের মোটামুটি
3: আমার এখন বর্তমানে এখন 4 বিয়ানে পড়ে আছে।
2: দেশিটা
3: 4 বিয়ানে,
2: 4 বিয়ান, 4 বিয়ানে এখন কত করে দুধ দেয়?
3: এখন প্রথমে দিয়েছিল 6.5 কেজি,
2: 6.5 কেজি,
3: 6.5 কেজি, এখন একটু কমেছে আপনার প্রায় 4.5।
2: এটারই কি এখন দুধ হচ্ছে না?
3: এটারই এখন দুধ হচ্ছে,
2: দুধ হচ্ছে। আর বললেন তো আর একটা জার্সি,
3: আর জার্সি ও এখন বন্ধ করে দিয়েছি, ওকে এখন বর্তমানে দুধ
2: দুধ দিচ্ছে না।
3: না,
2: গাভিন তো,
3: গাভিন ও প্রায় আপনার 8 কেজি দুধ দিয়েছে এক সময়।
2: ওটা কি একবেলায় দেয় না দুবেলা?
3: একবেলাতেই নাকি
2: আর
3: বিকেলে? একবেলায় নিয়ে আর বিকেলে হয়তো কোনোদিন সামান্য একটু দোয়ায়, বা কোনোদিন
2: যদি প্রয়োজন হয়
3: কখনো
2: হয়, কখনো সখনো।
3: হ্যাঁ, নাইলে বাছুরে খেয়ে দিয়ে এরকম একটা করি।
2: সেটা সে বাছুরটাকেও তো খাওয়াতে হয়।
3: হ্যাঁ, একটা
2: না খাওয়ালে সেও তো ভালো পুষ্টি পাবে না। তো মোটামুটি এটা ধরুন পাশাপাশি তো আপনি এটা দুটো দেখছেন, যে একটা দেশি গরু আর একটা আপনার শঙ্করায়ণ।

0: আপনারা জার্সি, এই দুটোর মধ্যে দুধের কি কিছু পার্থক্য লক্ষ্য করেছেন?
1: হ্যাঁ, আমরা দেখেছি দেশি গরুর দুধটা ওই জার্সির থেকে একটু গাঢ় দুধ, হ্যাঁ, এবং দুধটা ওর থেকে একটু খেতেও ভালো,
0: স্বাদ আছে,

0: কিছুটা বাড়ি আমাদের রোজ করা আছে, সেই বাড়িতে দিই, আর একটা চায়ের দোকানে দিই, এইভাবে এখন চালাই,
1: এইভাবে চলে,
0: এইভাবেই চলে।
1: আপনার তো সংসার মনে এর উপরই নির্ভর করে?
0: হ্যাঁ, বেশিরভাগই এর উপরই নির্ভর করে, তবে কিছুটা অন্য কাজও করি, একটু জমি জায়গাও আছে, সেখানে চাষবাস করি, হ্যাঁ, প্রয়োজনে অপরের কোনো কাজকর্ম করি, এইভাবেই চালাই। তবে গরুর প্রতি আমার নেশা ছোটো থেকেই আর কি, গরু আমি দেখি,
1: আপনাদের
0: প্রতি আমার খুব ভক্তি,
1: গরুর প্রতি,
0: হ্যাঁ, গরুর প্রতি আমার খুব
1: গরুর প্রতি ভক্তি,
0: হ্যাঁ, গরু।
1: তো গরুকে যেখানে রাখেন সে জায়গাটা কেমন?
0: সে জায়গাটা এমনি আপনার কিছুটা খড় আছে, কিছুটা টালি দেওয়ার একটা চালা করা আছে, সেই চালা ঘরের উপরে গরু রাখি।
1: পাকা করেছেন?
0: হ্যাঁ, মেঝাটা ইট পেড়ে দিয়েছি, মেঝাতে আপনার ইট, সাইডগুলো আগে আপনার অল্পা টল্পা দিয়েছিল, এখন ইট দিয়ে তাকে ই করে দিয়েছি,
1: পাকা করেছি,
0: পাকা করে দিয়েছি। উপরে কিন্তু আপনার খড় আর টালি আছে,
1: টালি আছে,
0: এক সাইড দুটো চাল, এক সাইড আছে খড়, এক সাইড আছে টালি।
1: এটা করে যেমন ঠান্ডা থাকে
0: না? এটা ঠান্ডা থাকার জন্য তো বটে, আমার বাড়িতে কিছু এক্সট্রা টালি ছিল, সেই টালিটা কোথায় রাখবো, তার জন্য ওই এক সাইডে দিয়ে দিয়েছি।
1: তো যত্ন পরিচর্যাটা কি কি করেন, যে গরুর প্রতি এত ভালোবাসা যখন আপনার রয়েছে, কীভাবে যত্নটা পরিচর্যা করেন?
0: যত্নটা করি আমি, দেখি সময়ের প্রয়োজনে মাঠ থেকে ঘাস কেটে এনেও খাইয়েছি, আপনার অসুখ বিসুখ হলে সেটাও রীতিমতো ডাক্তারের কাছে নিয়ে যায়, আমাদের এখানে যে আপনার ভেটেরিনারি সার্জন আছে সেখানেও আমরা সময় নিয়ে যাই, আর সমস্ত তার গা ধুয়ে দেওয়া এই করার ব্যবস্থাটাও আছে, কারণ হচ্ছে আমাদের তো পুকুরের ব্যাপার, পুকুর টুকুরে নিয়ে যায়, হ্যাঁ, সময় সময় যখন পুকুর হয় না, এতক্ষণ কোথাও হয়তো টিউবওয়েলে জল টিপেও আর কি গা ধোয়, তাতে এই গ্রীষ্মের সময় মোটামুটি সপ্তাহে তো দুদিন বা না হলেও একদিন করায় আর কি।
1: অনেক জায়গায় দেখা যায় গরু তো এমনিও গরম লাগে, অনেক গোয়ালেও তো ফ্যান আপনার কি?
0: হ্যাঁ হ্যাঁ,
1: ফ্যান লাগানো আছে,
0: ফ্যান আছে, ফ্যান লাগিয়ে দিয়েছি। তাতে
1: সন্ধ্যাবেলায় মশার কামড়,
0: সন্ধ্যাবেলায় মশার কামড়ের জন্য আপনার এমনি নেট টাঙানো আছে, প্রয়োজনে একটু ধোঁয়া টোঁয়াও দিই, তো আমরা ওই এক ধরনের আগে সেই মশা মারা মটনগুলো দিতাম, তাতে গরুর দুধ কমে যেত, তো সেই কারণে ওসব দিতাম না, সময় আবার মশাতে কামড়ায় গরুর দুধ কমে যায়,
1: সেটা তো বটেই,
0: গরুতে দুধ কম দেয়, আপনার মটন দেওয়াটা বন্ধ করে দিই, এখন ওই ধোঁয়া টোঁয়া দিই সময়।
1: তো গরুকে খাওয়ান কি?
0: গরুকে খাওয়া আমাদের কিছু খড় দিই, প্রথমত খড় জোয়ালি, তারপর এক ধরনের আপনার ওই গমেরই ভুসি পাওয়া যায়, আপনার খোল থাকে, সময় যে গরুটায় দুধ দেয় তাকে পরিমাণে একটু আপনার গুড় খাওয়ায়, সময়ে একটু আর দুধ, মানে সব
1: যখন দুধ দেয় না,
0: দুধ দেয় হয়তো গ্রীষ্মের সময়, এখন লবণ টবণগুলো খুব কম দিই, ওটা হয়তো শীতের সময় একটু দিই।
2: কাঁদি ব্লকের চাত্রা বটতলা গ্রাম, এই গ্রামে এসেই আমরা পেয়েছি এই গ্রামেরই কয়েকজন প্রগতিশীল কৃষক বন্ধুকে, আসুন পরিচয় করি। আপনার নাম?
3: আমার নাম হাসিমউদ্দিন খন্দেকার।
2: হাসিমউদ্দিন খন্দেকার,
3: খন্দেকার।
2: আপনার নাম কি?
3: আমার নাম শেখ আব্বাস আলী।
2: শেখ আব্বাস আলী, তো আপনারা কি করেন?
3: মাছের চাষ করি।
2: মাছের চাষ করেন, মানে পুকুর আছে নাকি?
3: পুকুরে নিজে লিয়ে লিয়ে নিজে ভাগে করে খাই আমরা।
2: ও, ভাগে নেন নাকি?
3: তাকে বছর
2: লিজ নেন?
3: হ্যাঁ, 30,000 হোক, 50,000 হোক, 1,00,000 হোক দিই।
2: মানে আপনিও করেন নাকি?
3: হ্যাঁ, একসঙ্গে করেন।
2: ও, একসঙ্গে করেন, মানে আপনারা যৌথভাবে করেন?
3: মামাই তো ভাই, ও
2: আমার মানে নিজের পরিবারে।
3: হ্যাঁ,
2: মানে এটা কি আপনারা সমবায় করে করেছেন নাকি এমনি চার পাঁচ জন?
3: না, আমি চার পাঁচ জন এরকম
2: মিলে এটা করছেন।
3: হ্যাঁ, কি করবো, আমাদের কর্ম নাই কিছু, অন্য কিছু, তাই এটাই দেখি যে একটু কর্ম ভালো, খাটতে কি হয় ওই হিসাবে একটু খাটি, ওই হিসাবে করি, মুনিশ খাটতে পারবো না সেই হিসাবে হয়তো পুকুর টুকুর দেখা, পরিশ্রমটা একটু কম হয়।
2: কম হয়?
3: হ্যাঁ,
2: মানে আপনার কি এই মাছ চাষ করতে কি লোকজন আছে?
3: লোকজন আছে, আমাদের 5-6টা লোকজন আছে।
2: আছে, তো মোটামুটি কতটা জলা ভাগে নিয়েছেন আপনারা?
3: আমার মোটামুটি জলা ভাগে নিলে বলে গোটা চারেক পুকুর, পাঁচেক পুকুর আছে আমার,
4: মোটামুটি 7 বিঘে আছে।
5: একটাই 7 বিঘে হবে?
2: একটাই 7 বিঘে।
3: হ্যাঁ,
2: আর আর বাদবাকিগুলো?
3: বাদবাকি 3 বিঘা, 2 বিঘা, 1 বিঘা এরকম।
2: তাহলে মোটামুটি বলতে পারি যে এটা একটা 12-13 বিঘে।
3: হ্যাঁ হ্যাঁ, জলাতে কাজ করি,
2: কাজ করেন।
3: হ্যাঁ,
2: কত টাকা দিতে হয় আপনার? এটা কি বছরে নিয়েছেন?
5: যেমন ধরুন এটা যেটা আছে আমাদের, এটা যেটা হাজরা পুকুর বলছে আপনারা, এই বটতলার নিচেই পাবেন এটা, এটা মানে বার্ষিক আমাদেরকে মানে যদি খরচ খরচা সব ধরি 100,000 টাকা মতো লাগছে বার্ষিক,
2: মানে পার্টিকে 1,00,000 টাকা মতো দিতে হয়। তার মানে আপনাকে তো বছরে 2,00,000 টাকা রোজগার করতে হবে।

0: বেশি যেমন 2000 সালের বন্যায় ভেসে গেছিল, ভেসে গেছিল, আবার যদি আবার খুব মানে ঘন বর্ষা হয় এটা আবার ভেসে যাওয়ার সম্ভাবনা থাকবে, আবার ওই বন্যাতে যেটুকু হবে ওইটুকু আমরা যেগুলা
1: পাই তাছাড়া মাছ খাওয়া হয় না, আর যা বলছেন অত লাভ হয়তো করতে পারা যায় না, সব
0: পুকুরের একটা যে হিসাব হয় আপনার ওরকম ভাবে হয়
2: কিছু একটা
1: চলে সংসারটা আমাদের,
2: এর উপরই তো আপনাদের
1: সংসার নির্ভর হয়,
2: নির্ভর করে চলে। তো এই পুকুরগুলোতে আপনারা কি চাষ করেন, মানে ডিমপোনা চাষ করেন না ধানিপোনা চাষ করেন না কি করে,
1: না ধানিপোনা,
2: ধানিপোনা ফেলেন?
1: হ্যাঁ
2: আচ্ছা, ধানিপোনা ফেললেন, ফেলে বড় করে তারপরে
1: বিক্রি
2: করেন, পুকুরের কি পরিচর্যা করেন?
1: মাছ সংস্কার শোধন করে, হ্যাঁ খোল দি, খোল দি, ওতে মহুয়া দি।
2: মানে কখন করেন সেটা?
1: ওটাই চৈত বৈশাখ মাস করে করি,
2: মানে যখন জল থাকে না।
1: হ্যাঁ জল থাকে না তখনই ই করে নিই, তারপরে জল নতুন জল ভরে তখন ওতে মাছ চাষ করতে
2: হবে। কতদিন পরে মোটামুটি মাছ?
1: ওই মাসখানিক পরে মাছ ছাড়েন? মাসখানিক
2: মানে এক মাস পরে?
1: হ্যাঁ
2: এক মাস পরে দেখে নেন নাকি?
1: দেখেলি জলটা কেমন আছে, তারপর একটু মাছ ছেড়ে দিও, সেটি দেখি জলের ভিতরে মাছটা ছেড়ে দিয়ে একটু অল্প জলে মাছটা ছেড়ে দিয়ে দেখি দু একদিন যে মাছটা কিরকম আমার, হ্যাঁ মাছটা মরে দিচ্ছে, মরে দিচ্ছে দেখি যে হ্যাঁ মাছটা আমার খুব সুন্দর আছে,
2: তারপরে ছাড়েন। চারাপোনা কখন?
1: জ্যৈষ্ঠ মাস,
2: জ্যৈষ্ঠ মাসের দিকে সেই মাছটা তারপরে বিক্রি করেন?
1: ও মাস দুই তিনেকের ভিতরে তখন বিচতে লাগি, আমরা তুলতে লাগি, আবার ডাহর ফেলাই, ডাহর দিই, ডাহর উঠে।
2: তো কি কি জাতের মাছ ফেলেন?
1: ওর ওই মিরকা, কাতলা, সিলভার দি, সব রকম,
2: সব রকম মিশিয়ে মিশিয়ে দিন। মানে কোনটা কত সেরকম কি হিসাব থাকে যে রুইটা এত ছাড়লাম, কাতলা এত ছাড়লাম?
0: আমাদের ডায়েরিতে নোট করতে হয়, যেমন ধরুন আমাদের পার্টনারের ব্যাপার থেকে একাই তো সম্ভব না, একটা তারপরে হিসাব রাখতে হয়, কিছু লেবার লাগাইতে হয়, ধরুন দম ফোম হয়ে যায় ওগুলোকে পরিষ্কার করতে হয়, তারপর ওটাকে আবার নেটিং করতে হবে যে মাছটা ফেলেছি।
2: ফেলার পরে তো এবার তো আপনার মাছের তো খাবারটা দিতে হবে, কি ধরনের খাবার দেন?
1: খাবার দিই আমরা খোল, ওই ধানের গুঁড়ো, ভাত, আর এই চিড়ের গুঁড়ো, যেগুলো চিড়ে হয়
2: কি ছড়িয়ে দেন?
1: না না,
2: তাহলে কি করে
1: ওইটা একটা পাকনাতে পচাইতে দিই, 8 দিন 10 দিন পর পচে, তারপর ওকে ওই আলুর বস্তাতে ভরি, পাতলা পাতলা বস্তাতে, পাতলা বস্তাতে ভরি ভরি মাঝে মাঝে খুঁটি
2: পুঁতে
1: খাবারটা যেন নষ্ট না হয়, ঠুকরে ঠুকরে খেতে পারে যেন মাছ, জানো তো ছিটি দিলে তো কাদাই মিশে যাবে।
3: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
4: এখন চাষি ভাইদের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী শনিবার পর্যন্ত অর্থাৎ 11 জুলাই পর্যন্ত মুর্শিদাবাদ জেলার আবহাওয়ায় বলা হয়েছে, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাষি ভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে সতর্কবার্তায় বলা হয়েছে, মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

দ্বিজেন্দ্রগীতির পরে রজনীকান্তের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান শুনছিলেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এখন শুনবেন বিজ্ঞাপনী অনুষ্ঠান।
1: অনুষ্ঠান কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, মনমোহিনী শাখা বহরমপুর, বোলপুর, মালদা, রঘুনাথগঞ্জ।
2: কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী নেতাজি রোড খাগড়া বহরমপুর দিচ্ছে পোশাক কেনাকাটার উপর সেল উপলক্ষে up to 50% off।
3: মনমোহিনী আপনাদের জানায় সাদর আমন্ত্রণ।
2: পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও অন্যান্য লেটেস্ট কালেকশনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার থেকে কেনাকাটা করুন আপনার পছন্দের পোশাক।
3: আর পান সেল উপলক্ষে 50% পর্যন্ত বিশেষ ছাড়।
2: কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনীতে পাবেন জেন্টস জিন্স প্যান্ট 799 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
3: জেন্টস ফর্মাল শার্ট 499 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
2: ক্যাজুয়াল শার্ট 599 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
3: লেডিস টপ 199 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
2: কুর্তি 499 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
3: এছাড়াও মনমোহিনীতে পাচ্ছেন সেলে কেনাকাটায় গার্লস টপ, লেডিস জিন্স,
2: লেডিস টপ, লেডিস প্যান্ট ও গার্লস প্যান্টের কেনাকাটার উপর up to 50% off।
3: সেল উপলক্ষে মনমোহিনীতে পাবেন লেটেস্ট ডিজাইনের শাড়ি 399 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
2: সুতি ছাপা শাড়িতে পাবেন up to 15% off।
3: বেডশিটে পাবেন 20-40% off।
2: সেলের কেনাকাটায় আসুন মনমোহিনী, পোশাক কেনাকাটা করুন আর পান 50% পর্যন্ত ছাড়।
3: হ্যাঁ, up to 50% off।
2: শুধু তাই নয়, এছাড়াও নিয়ে যান স্প্রিং সামার কালেকশন, লেটেস্ট ফ্যাশন ও আধুনিক পোশাকের সম্ভার থেকে আপনার পছন্দের রেডিমেড পোশাক।
4: আপনাদের সকলের প্রিয় মনমোহিনীতে চলছে কেনাকাটার উপর 50% পর্যন্ত ছাড়।
5: মনমোহিনী আপনাদের সকলের জন্য রেখেছে নানান ধরনের পোশাকের সম্ভার।
4: মনমোহিনীতে পাবেন পুরুষ, মহিলা ও শিশুদের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার।
5: সকল মহিলাদের জন্য পাবেন ঐতিহ্য থেকে আধুনিক বিভিন্ন রকম শাড়ি, তার সাথে বেনারসি, সিল্ক, তাঁত, বুটিকের নজর কাড়া সম্ভার, সাথে ডিজাইনার ব্লাউজ। এছাড়া পাবেন সালোয়ার, কুর্তি, লেহেঙ্গা চোলি, আনারকলি ও আরও নিত্য নতুন আধুনিক পোশাক।
4: পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, স্যুটিং শার্টিং, পাঞ্জাবি, জ্যাকেট ও আরও বিভিন্ন আধুনিক পোশাক।
5: থাকছে টেলারিং এবং অল্টারের সুবিধা। আরও পাবেন নমস্কারী, বেডশিট, ফার্নিশিং আইটেমস, কসমেটিক্স এবং ইমিটেশন।
4: দাম নিয়ে ভাববেন না, আপনাদের সকলের সাধ্যমতো দামই পাবেন আপনার ইচ্ছে মতো পোশাক। সব কিছু পাবেন এক ছাদের নিচে।
5: মনে রাখবেন মনমোহিনীতে চলছে 50% পর্যন্ত ছাড়। এই সুযোগ সামান্য কিছুদিনের জন্য, তাই আর দেরি করবেন না, আজই আসুন মনমোহিনীতে।
4: 50% পর্যন্ত ছাড়ের সুযোগ হারাবেন না, রয়েছে পার্কিং এর সুব্যবস্থা।
5: মনমোহিনী কেনাকাটায় চিরদিনই প্রিয় যে মনমোহিনী।

মোর মোহিনীতে পাচ্ছেন ইক্কাত, বৈঠানি, দক্ষিণ ভারতীয় সিল্ক, জামদানি, জারদৌসি, তাঁত, বালুচরি, স্বর্ণচরি, লেহেঙ্গা, ফ্যান্সি শাড়ি, শিফন। কেনাকাটার বস্ত্র বিপণী মোর মোহিনীতে পাচ্ছেন বিয়ের পাঞ্জাবি, শাল। পুরুষ ও বাচ্চাদের নানা ধরনের পোশাকের নজর কাড়া সম্ভার নিয়ে এলো মোর মোহিনী। ভালোবাসার মুহূর্তগুলোকে সাজিয়ে তুলুন মোর মোহিনীর মন কাড়া সম্ভারে। কেনাকাটার বস্ত্র বিপণী মোর মোহিনী।

0: পাল সরকার এবং ঈশিতা পাল, সম্পাদনায় শুভময় ব্যানার্জি, স্টুডিও হারমোনি।
1: শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। সন্ধে 6:40 শুনবেন অনুষ্ঠান ভক্তিগীতি, 6:55 অতুল প্রসাদের গান, 7:10 প্রতিদিনের মতোই আজ সন্ধ্যায়। রাত 8:00 শুনবেন হিন্দিতে খবর, 8:05 ইংরেজিতে খবর, 8:10 রাগপ্রধান বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 8:30 বাংলা আধুনিক গান, রাত 9:15 বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, রাত 10:10 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 মাটির সুর অনুষ্ঠানে লোকগীতি, এবং রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার আবহাওয়া বৃষ্টি ভেজা ছিল। আগামী 12 জুলাই রবিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। জীবিকার জন্য UPSC বিভিন্ন শূন্য পদে ভারতীয় তরুণ তরুণীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। বিশদ বিবরণের জন্য দেখে নেওয়া যেতে পারে https://www.upsc.gov.in। এছাড়াও এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা দেখে নেওয়া যেতে পারে 13-19 জুনের এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা। জীবিকার জন্য শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: জন্মবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ গঠন, দেশপ্রেম এবং বিভিন্ন ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যপুস্তকে এই ইতিহাস অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। পূর্ব বর্ধমানের বাজে প্রতাপপুরে আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উদ্যানে এই অনুষ্ঠানে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ইতিহাস জানতে গেলে তার স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে জানতে হবে। অন্যদিকে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হল হুগলি জেলায়। এদিন সকালে প্রবল বৃষ্টি উপেক্ষা করে বলাগড় 1 নম্বর ব্লক অফিস থেকে প্রভাত ফেরি শুরু হয়। জেলা প্রশাসনের আয়োজনে ওই অনুষ্ঠানে নেতৃত্ব দেন রাজ্য প্রতিমন্ত্রী শ্রীমতী সুমনা সরকার। বিকেলে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী জিরাটে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে প্রদর্শনী উদ্বোধন হল চন্দননগর অবনীন্দ্র প্রদর্শনশালায়। উদ্বোধন করেন বিধায়ক দীপাঞ্জন গুহ, চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব প্রমুখ। পরে রবীন্দ্রভবনে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান শুরু হয়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আজ সকালে পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 4 জন বিজেপি কর্মী। জানা গেছে, জেলার চন্দ্রকোনার বুড়াপাট পাঁচখুরি এলাকায় আজ সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে পতাকা তোলার সময় হাইটেনশন তারে পতাকার দণ্ডটি লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় 26 বছরের পাপাইপান নামে এক বিজেপি কর্মীর। এই ঘটনায় আহত হয়েছেন কেশপুর এক মণ্ডলের সভাপতি সহ 3 জন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শ্রী শাহ জানান, গত 5 বছরে সমবায় ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে প্রশংসনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 3। আগেই গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। শান্তি বজায় রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। বারুইপুরে নাবালিকা হত্যার ঘটনায় আইন হাতে তুলে নেওয়ার জন্য 200 জনকে শনাক্ত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ কলকাতায় তিনি এই ঘটনার পর রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে বলেন, নাবালিকাকে নির্যাতন ও খুনের মামলা ছাড়াও গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু, পুলিশের উপর হামলা এবং রেললাইন অবরোধের ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। তবে শিশুটির অত্যাচারের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলে তিনি জানান। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই শুনবেন ভক্তিগীতি।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন

বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিগীতি। প্রথম গান শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

ভক্তিগীতি শুনছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রামকুমার চট্টোপাধ্যায়ের পরে শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন ভক্তিগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ পরবর্তী অনুষ্ঠান অতুল প্রসাদের গান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত।

0: এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এখন শুনবে নতুল প্রসাদের গান, এই আসরে প্রথম গানের শিল্পী ইন্দ্রাণী রায়চৌধুরী।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন আজ সন্ধ্যায়।

আজ সন্ধ্যের আসরে সমস্ত শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা এবং এক রাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। বন্ধু, আপনারা জানেন এই মাসে অর্থাৎ জুলাই মাসে আজ সন্ধ্যার বিষয় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী, আমার মনের মধ্যে যে বাণী আমাকে নাড়া দেয় সেই বাণী নিয়ে এইবারের আজ সন্ধ্যায়। প্রথম চিঠি যেটি এসে পৌঁছেছে আমার হাতে, সেটি লিখেছেন সৌমাল্য প্রামাণিক, গ্রাম মাঝডিহা পোস্ট, বদনগঞ্জ, জেলা হুগলি, থানা গোঘাট, মহকুমা আরামবাগ থেকে। সৌমাল্য প্রামাণিক লিখছেন, তোমার এই মাসের বিষয় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী সম্পর্কে কয়েকটি কথা। মানুষের জীবন সর্বদা একই অভিমুখে চলে না, চলার পথে অনেক রকম চড়াই উতরায় পেরোতে হয়। কখনো সুখ আসে, কখনো বা দুঃখ, দারিদ্র, রোগ ব্যাধি, প্রিয়জন বিয়োগ, ব্যর্থতা মানুষকে করে তোলে বিষণ্ন। অনেক সময় বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে যায়। ব্যক্তিগত জীবনে আমি বাবাকে হারিয়েছি বছর পাঁচেক আগে। বাবার মৃত্যুর পর শোকে মুহ্যমান হয়ে জীবন শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা ও মহাপুরুষদের বাণী আমাকে বাঁচার রসদ জুগিয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, আর মৃত ব্যক্তির জন্মও নিশ্চিত। সুতরাং যা অনিবার্য, যা অপরিবর্তনীয়, তার জন্য শোক করা অনুচিত। এই মূল্যবান বাণী আমাকে অনেকটা শক্তিশালী করেছে। জীবনের কোনো পরীক্ষায় কেউ অকৃতকার্য হলে মনে রাখা উচিত স্বামী বিবেকানন্দের সেই বাণী, ফেল করা মানে জীবনের শেষ নয়, বরং এটি আপনার দুর্বলতাগুলো চিহ্নিত করে, সেই পরে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার একটি দারুণ সুযোগ। এই বাণী যে কোনো মানুষকে শক্তিশালী করে তুলতে পারে। এই দুটি বাণীর কথা উল্লেখ করে চিঠি শেষ করেছেন আমাদের পত্রবন্ধু সৌমাল্য প্রামাণিক, মাঝডিহা, গোঘাট, আরামবাগ, হুগলি থেকে লিখেছেন। সত্যি তো, যিনি জন্মেছেন তাঁর মৃত্যু নিশ্চিত, আর মৃত ব্যক্তির জন্মও নিশ্চিত। সুতরাং যা অনিবার্য, অপরিবর্তনীয়, তার জন্য শোক করা অনুচিত। তবুও যদি শোক আসে, যদিও আমার মন ভারাক্রান্ত হয়, যদিও কাজে মন লাগে, যদিও নানা বাধায় জর্জরিত হয়ে ওঠে প্রাণ, তখন সব ছেড়ে মুছে ফেলে এগিয়ে যাওয়ার কথা বলেছেন তিনিও। তিনি আর কেউ নন, আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: পরের চিঠি আজ সন্ধ্যার আসরের, লিখে পাঠিয়েছেন আমাদের পত্রবন্ধু তপতী বিশ্বাস কর্মকার, বরপেটা, আসাম, ডাকঘর থানা, বরপেটা রোড থেকে। উনি লিখছেন, আমাদের জীবনে প্রতিটা মুহূর্তই হাসি খুশি এবং সুখের মধ্যে কেটে যাবে এই ভাবনাগুলো একেবারে গ্রহণযোগ্য নয়। দিন হলে রাত্রি আসবে, আলো দিয়ে শেষে আঁধারও আসবে, এটাই প্রকৃতির নিয়ম, এটাই চিরসত্য কথা। আমরা মানুষ কখনো পরিস্থিতির চাপে একেবারে দুর্বল হয়ে ভেঙে পড়ি, মনে হয় সব শেষ, বেঁচে থাকার ইচ্ছে ক্রমশ কমতে থাকে। মেনে নিই যে সংকট এসেছে তা শুধু আমাদের গ্রাস করবে। হঠাৎ করে এই মন বিষণ্ণতায় ভোগে, ব্যর্থতার গল্প লিখতে শুরু করে। ঠিক তখন কারো বলা কথা ওষুধের মতো কাজ করে, আর আমরা সেই মানসিক রোগে দিনের পর দিন নিজে

রক্তের একটু একটু করে শেষ করতে থাকি, তার থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। বলতে পারেন জাদুর মতো সব পরিবর্তন হয় আমাদের মধ্যে শুধু ওই একজনের বলা কথাই কাজ করে। বিপর্যয়ের সময় যদি কারোর থেকে সাহস যোগানোর শক্তি পাওয়া যায়, সেই শক্তি আমাদের অনেক সমস্যার সমাধান করে দেয়, নতুন করে বাঁচতে শেখায়। বিপর্যয়ের সাহসী শক্তিশালী বাণীগুলি, যেগুলো হোঁচট খেয়েও আবার আমাদের উঠে দাঁড়াতে শেখায়, সেই বাণীগুলো আমাদের জীবনে অদ্ভুতভাবে কাজে লাগে। এ কথা বলেই চিঠি শেষ করেছেন তপতি বিশ্বাস কর্মকার, বরপেটা আসাম, বরপেটা রোড থেকে লিখেছেন তার চিঠি। সত্যি তো তাই, অনেক সময় অনেক বন্ধুর কথা, অনেক আত্মীয়র কথা, অনেক পরিজনের কথা, অনেক শিক্ষকের কথা, অনেক ভালোবাসার জনের কথা, এমনকি অচেনা অজানা মানুষের কথাও মনের মধ্যে এমন প্রতিক্রিয়া করে যা আমাদের পরবর্তী পথে চলতে অনেকখানি সাহায্য করে, আর সেটাই আমাদের জীবনকে বদলে দেয়। যেমনভাবে বদলে দেয় তাঁর গান, কবিগুরুর বাণী এবং কবিগুরুর কথা আমাদের জীবনকে বদলানোর জন্য অনেকখানি।

0: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।

0: আরবিআই একথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আজকে রাত সন্ধ্যা রাশুরির তৃতীয় তথা শেষ চিঠি। বিপর্যয়ে সাহসের সবচেয়ে শক্তিশালী বাণী লুকিয়ে আছে কোথায়, সেই কথাগুলি লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য। কালীনাথ মুন্সিলেন বরানগর কলকাতা 36 থেকে। উনি লিখছেন, সত্যি বিপর্যয়ে সাহসের সবচেয়ে শক্তিশালী বাণী লুকিয়ে আছে একটি ছোট্ট সংস্কৃত শব্দে, মাভৈ, যার অর্থ ভয় পেও না, ভয় পেও না, ভয় নেই, ভয় করো না। আমাদের জীবনের চলার পথ পুরোটাই কুসুম বিছানো নয়, সেখানে কাঁটাও আছে, বিপদ আছে, আছে হঠাৎ বিপর্যয়। বিপর্যয় তাসে প্রাকৃতিক হোক অথবা আর্থসামাজিক হোক কিংবা পারিবারিক, সম্পর্কের ক্ষেত্রে ঘুরে দাঁড়াতে মনে রাখতে হবে ভয় পাওয়া চলবে না, আমি ভয় পাব না। কবিগুরু রবীন্দ্রনাথ সেই কথা বলেছিলেন, আমি ভয় করব না ভাই, করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না ভয় করব না। আবার তিনি কোথাও আত্মবিশ্বাসী চেতনা গান গেয়ে উঠেছেন, আমরা জানি তার গান, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। মনে করো বন্ধু, করোনাকালীন সেই বিপর্যস্ত দিনগুলির কথা, সবাই ভীত সন্তস্ত গৃহবন্দী, তার মধ্যেই আমরা পেয়েছি আবার নতুন আলো, যেখানে সব ভয় গেছে কেটে। তাই একটাই কথা বলার, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। কালীনাথ মুন্সিলেন থেকে অঞ্জলি ভট্টাচার্য এই কথাগুলি লিখেছেন, বরানগর কলকাতার অঞ্জলি ভট্টাচার্য। আবারও লিখবেন কেমন, শুধু আপনি নন, যারা আজকে লিখলেন, যাদের চিঠি আজকে পড়লাম, তিনজন মানুষ, সৌমাল্য প্রামাণিক, তপতী বিশ্বাস কর্মকার এবং অঞ্জলি ভট্টাচার্য। আপনারা যারা আমাদের সঙ্গে থাকলেন তাঁরাও আগামীতে চিঠি লিখবেন আশা করব, আর সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে এইভাবেই জুড়ে জুড়ে থাকবেন, জড়িয়ে থাকবেন আকাশবাণী মুর্শিদাবাদের সঙ্গে। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে মোরা না যেন করি ভয়, এই তো আমাদের সবসময়ের চাওয়া উচিত, তাই না? এই আমাদের জীবনপথের অন্যতম অমোঘ বাণী, যা আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য

0: প্রতিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
1: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁক ফোকর গলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকতো। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকল, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
0: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা। কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
2: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বন্টনকে সমর্থন করুন।
0: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসল আসুন, নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
1: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
3: শুনছিলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কলকাতা কেন্দ্রের সংবাদ।
4: এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশ জুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন। পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও বিজ্ঞপ্তি জারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবোনিজ প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতোল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। জাকার্তা থেকে আকাশবাণীর প্রতিনিধি জানাচ্ছেন,
1: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সন্দীপন দাশগুপ্ত, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী 8 তারিখে অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারতের স্থপতি হিসেবে শ্যামাপ্রসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
2: আজ দেশ কি ধরতি, পশ্চিম বঙ্গাল কি ধরতি, अपने एक महान सपूत, एक महान देशभक्त, भारत की अखंडता के लिए समर्पित एक युगद्रष्टा को श्रद्धा पूर्वक स्मरण कर रही है। आज हम उस विचार बीज का गुणगान कर रहे हैं जो वर्तमान समय में चारों तरफ फल फूल रहा है, जो आधुनिक भारत को दिशा देने में बड़ी भूमिका निभा रहा है।
0: প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদের জীবন ও আদর্শ গণ আন্দোলনের পক্ষে অনুপ্রেরণাদায়ক। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মহান এই নেতার জন্মদিন বিশেষ সম্মান ও মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে 2 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে। গত বছর 6 জুলাই যে অনুষ্ঠান শুরু হবে তা শেষ হবে আগামী বছরের 6 জুলাই। উল্লেখ্য, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ গোটা দেশে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেন শ্রী শাহ। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনেও এক অনুষ্ঠানে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রী শাহ শ্রদ্ধা জানান। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন।
3: श्यामा प्रसाद जी अनेक प्रकल्प के उन्होंने विचार भी रखे और अपने छोटे से जीवन के अंदर उसको पूर्ण करने का प्रयास भी किया। मगर सबसे बड़ा काम किया, एक ऐसा बीज बोया भारतीय जनसंघ के रूप में जिसने भारत की सारी राष्ट्रवादी ताकतों को इकट्ठा किया और सांस्कृतिक राष्ट्रवाद की नींव डालने की काम किया। और आज उन्होंने बोया हुआ वो बीज एक वट वृक्ष बनकर पूरे भारत में फल देने का काम कर रहा है।
0: শ্রী শাহ বলেন, শ্রী মুখার্জি সেই মহান নেতা যিনি ঘোষণা করেছিলেন একটি দেশে দুটি সংবিধান, দুজন প্রধান এবং দুটি পতাকা থাকতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, পশ্চিমবঙ্গ গঠন, দেশপ্রেম এবং বিভিন্ন ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
4: আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান, আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয় সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত হওয়া উচিত বলে আমি মনে করি।
0: কলকাতার মুরলীধর সেনলেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করেই। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 24 জুলাই তিনটি আসনে উপনির্বাচন হবে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবারায় ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আগামীকাল অর্থাৎ 7 জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরের দিন জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। এদিকে নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সঙ্গে শুরু হয়েছে প্রার্থীপদ দাখিলের কাজ। বিহারের বাকিপুর, গুজরাটের মজলনপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14 জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30 জুলাই ভোট গ্রহণ, ভোট গণনা হবে 3 আগস্ট সকাল 8টা থেকে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবোনিজ প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে মোজাম্বিকের হাইকমিশনার আর্মান্দো পেদ্রো মুওয়ানে জুনিয়র, নিকারাগুয়ার রাষ্ট্রদূত নাদেসকা ইমারা কাদবার্ট কার্লসন, সুরিনামের রাষ্ট্রদূত হানিসা জয়রাম, গাবোনিজ প্রজাতন্ত্রের হাইকমিশনার অরেলিন মার্সেল মিন্সা নগুয়েমা, মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত উলজিত লুফসানজাভ এবং বাহামাসের হাইকমিশনার পিটার নিকোলা সেমোনেট রাষ্ট্রপতির হাতে তাদের পরিচয়পত্র তুলে দেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর কমোরসের জনগণ এবং বিদেশমন্ত্রী এম বে মোহাম্মদকে সেদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। এক সামাজিক মাধ্যমে বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, মহাসাগর ভাবনাকে সামনে রেখে ভারত দুদেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার করতে বদ্ধপরিকর। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ কালো পোশাকে সজ্জিত হয়ে যোগ দিয়েছেন। পতাকায় মোড়া খামেনির কফিন নিয়ে তারা সামিল হয়েছেন শোক মিছিলে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন তেহরানের বিভিন্ন পথ পরিক্রমা করে 12 ঘণ্টা যাত্রা শেষে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। সেখান থেকে তা নিয়ে যাওয়া হবে খামেনির জন্মস্থান মাশরাদে। সেখানকার ইমাম রেজার সমাধিস্থলে তাকে সমাহিত করা হবে বৃহস্পতিবার। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ 16 খেলায় ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8টায় শুনবেন স্বাস্থ্য জিজ্ঞাসা, পশু থেকে মানুষের রোগ সংক্রমণ ঠেকাব কেমন করে, এ বিষয়ে আজ শুনবেন ডক্টর সন্দীপন গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শুভ ঘোষ। রাত 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় থাকবেন সৌমিত্র বসু। জেলায় আকাশবাণী এই অনুষ্ঠানটি শুনবেন রাত 9:45। রাত 10টায় ছায়াছবির গান, রাত 10:30 ভজন, শিল্পী সানন্দা ঘোষ মজুমদার। রাত 10:40 শুনবেন ম্যান্ডোলিন, শিল্পী অভিজিৎ পাল। লোকগীতি শুনবেন অনির্বাণ দাশগুপ্তর কণ্ঠে রাত 11টায়। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরা, শিল্পী পণ্ডিত পরিমল চক্রবর্তী।

সঞ্চয়িত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে আজ রাত 8টায় শুনবেন ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন অঙ্কিতা সেন, হিন্দি ছায়াছবির গান শুনবেন রাত 11:10। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িত প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
5: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
6: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: इससे बेहतर कुछ नहीं।
1: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
2: दीदी चाकरी पे गई जी।
3: अरे वाह अभिनंदन, এবার প্রচুর শপিং।
2: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
3: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
2: ইনস্ট্যান্ট লোন ও তো পাওয়া যায়।
3: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
2: কিন্তু দিদি
3: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
2: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
4: আরবিআই এই কথা বলে,
5: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ছিলেন এক মহান দেশপ্রেমিক এবং ভারতবর্ষের অখণ্ডতা রক্ষায় এক নিবেদিত প্রাণ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তীতে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারত গঠনে তাঁর চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারত কেশরীর 125তম জন্মজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে 2 বছরের কর্মসূচি গ্রহণ করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কংগ্রেস

সংযোগের চেষ্টা চালিয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ। শ্যামাপ্রসাদ মুখার্জির কীর্তি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে দিনটি যথোচিত মর্যাদায় উদযাপন।

0: ক্ষেত্রে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এক মহান দেশপ্রেমিক এবং ভারতবর্ষের অখণ্ডতা রক্ষায় এক নিবেদিত প্রাণ। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তীতে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারত গঠনে শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে দুবছরের কর্মসূচি গ্রহণ করেছে। গত বছর 6ই জুলাই থেকে শুরু হয়ে এই কর্মসূচি আগামী বছর 6ই জুলাই পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনযাত্রা এক গণ আন্দোলনে সংগঠিত করার ভাবনাকে অনুপ্রেরণা যোগায়। রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গবাসী এই মহান ব্যক্তিত্বের আদর্শকে সম্মানিত করার কাজে যুক্ত হয়েছেন। দেশের অখণ্ডতা রক্ষায় শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকাকে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
1: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নে হুঙ্কার ভরিতি কংগ্রেস দেশ ভাগ করেছে, আমি পাকিস্তানকে ভাগ করেছি। উনোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশে দুই বিধান, দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না। ইয়ে কেবল এক নারা নহিঁ থা, ইয়ে সমান অধিকার, সমান সংবিধান और समान राष्ट्रीय चेतना का आह्वान था।
0: আজকের অনুষ্ঠানে শ্যামাপ্রসাদের সঙ্গে বর্ষীয়ান নেতা মাখনলাল সরকার উপস্থিত ছিলেন। মঞ্চে তাকে সম্মানিত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, কংগ্রেস সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তাঁর স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্যের বর্তমান সরকার কাজ চালিয়ে যাবে বলেও শ্রী শাহ উল্লেখ করেছেন।
2: কই লোগোনে উনকো বুলানে কা প্রয়াস কিয়া, 63 সাল তক জহা মুখার্জি জি কা জন্ম হুয়া वो बंगाल में भी उनको बुलाने का प्रयास किया गया, मगर कहते हैं ना कि सूर्य को कोई छिपा नहीं सकता। डॉक्टर मुखर्जी के विचारों में इतनी शक्ति थी कि आज पूरे देश के सामने ये विचारधारा दैदीप्यमान होकर कोटि कोटि सूर्य की भांति पूरे विश्व में अपना प्रकाश दिखा रही है।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য ভারতে শরণার্থী হিন্দুরা আশ্রয় পেয়েছেন। এই কঠিন সত্যকে স্বাধীনতার পর কংগ্রেস, পরে সিপিআইএম এবং পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ভুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। শ্রী অধিকারী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে কখনোই সম্মান জানানো হয়নি, তার কথা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি বলে শ্রী অধিকারীর অভিযোগ।
3: ভারত মাতার চরণে আমরা যারা বাঙালিরা আশ্রয় পেয়েছি, এটা সম্ভব হয়েছে এই মহামানবের জন্য। এই ইতিহাসকে, এই কঠিন বাস্তব সত্যকে স্বাধীনতার পরে কংগ্রেসীরা যারা বিভীষিকাময় দেশ ভাগ করেছিল এবং তার পরবর্তী সময়ে 34 বছরের কমিউনিস্ট রাজত্ব আর 15 বছরের বিগত তৃণমূল সরকার আসল সত্য এবং ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার কাজ করেছিল।
0: আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ রাজ্যজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এর আগে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং বিজেপির রাজ্য নেতৃত্ব। নিউ টাউনে ইকো পার্কে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজোয় অংশ নেন তিনি। এরপর ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ মহান নেতার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। আগে জানানো হয়েছে, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে জেলা, মহকুমা, ব্লক ও পুরসভা স্তরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বর্তমান ও আগামী প্রজন্মের কাছে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান তুলে ধরতে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যপুস্তকে ইতিহাস অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে মত প্রকাশ করেন তিনি। আজকে দিনটি উপলক্ষে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ আয়োজিত এক অনুষ্ঠানে ইজেডসিসির অধিকর্তা ডক্টর আশিস গিরি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে মাতৃভাষায় শিক্ষার জোরালো সওয়াল করেছিলেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল।

0: দুনিয়া নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 3। আগেই গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সরকারকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় আটক আরও 3 জন। ইতিমধ্যেই বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল সিট। শান্তি বজায় রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকা জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে বারুইপুরে নাবালিকা হত্যার ঘটনায় আইন হাতে তুলে নেওয়ার জন্য 200 জনকে শনাক্ত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ কলকাতায় তিনি এই ঘটনার পর রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে বলেন, নাবালিকাকে নির্যাতন ও খুনের মামলা ছাড়াও গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং রেললাইন অবরোধ করার ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। তবে শিশুটির অত্যাচারের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
1: জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার, সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী।
0: এদিকে পক্সো আইনে মামলা রুজুর পাশাপাশি এই ঘটনায় গণধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাট এবং অপহরণের একাধিক ধারা যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী আগামীকাল বারুইপুর গিয়ে নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করতে পারেন বলে সূত্রের খবর। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলবেন বলে পানিহাটির বিধায়ক অভয় আর মা রত্না দেবনাথ জানিয়েছেন। ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজ কালীঘাটে মোমবাতি মিছিল বের হয়। তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যায়। দলে ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেন এবং প্রতিমা মণ্ডল। এর আগে সকালে সিপিএমের প্রতিনিধি দলও মৃতার বাড়ি গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দলও আজ বারুইপুরে যান। অন্যদিকে নাবালিকার দেহ উদ্ধারের পর তল্লাশি চলাকালীন ওই পুকুরে আরও এক ব্যক্তির মৃতদেহ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষ্ণকান্ত হালদার নামে ওই ব্যক্তি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর ওড়িশার অভ্যন্তরীণ এলাকার ওপর অবস্থানকারী নিম্নচাপটি ক্রমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং বীরভূমে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে সেখানে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এদিকে গতকাল থেকে মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি হওয়ায় আজ তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 29 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 3.5 ডিগ্রি কম। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ শিয়ালদা বারাসাত শাখায় নতুন এসি লোকাল ট্রেন চালু করেছে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এক মহান দেশপ্রেমিক এবং ভারতবর্ষের অখণ্ডতা রক্ষায় এক নিবেদিত প্রাণ। ভারত কেশরীর 125তম জন্মজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে 2 বছরের কর্মসূচি গ্রহণ করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কংগ্রেস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
2: प्रधानमंत्री नरेंद्र मोदी इंडोनेशिया, ऑस्ट्रेलिया और न्यूजीलैंड की 6 दिन की यात्रा के पहले चरण में आज शाम इंडोनेशिया की राजधानी जकार्ता पहुंचे। राष्ट्रपति प्रबोवो सुबियांतो ने हवाई अड्डे पर श्री मोदी का स्वागत किया। स्थानीय इंडोनेशियाई समुदाय और प्रवासी भारतीय समुदाय ने प्रधानमंत्री मोदी का पारंपरिक भारतीय और इंडोनेशियाई प्रस्तुतियों के साथ भव्य और उत्साहपूर्ण स्वागत किया। प्रधानमंत्री श्री सुबियांतो के निमंत्रण पर जकार्ता गए हैं। एक रिपोर्ट।
3: प्रधानमंत्री नरेंद्र मोदी इंडोनेशिया के राष्ट्रपति प्रबोवो सुबियांतो के साथ वार्ता करेंगे और रणनीतिक भागीदारी में प्रगति की समीक्षा करेंगे। वार्ता में दोनों देशों के बीच व्यापक रणनीतिक साझेदारी को मजबूत करने पर चर्चा होने की उम्मीद है। जकार्ता कार्यक्रम का मुख्य आकर्षण प्रधानमंत्री मोदी का भारतीय समुदाय को संबोधन होगा, जिसे लेकर पूरे देश में उत्साह है। 8 जुलाई को प्रधानमंत्री मोदी ऐतिहासिक प्रम्बानन मंदिर के दर्शन के लिए योग्यकार्ता जाएंगे। संदीप दास गुप्ता की रिपोर्ट के साथ समाचार कक्ष से प्रशांत कुमार।
2: इंडोनेशिया से प्रधानमंत्री मोदी ऑस्ट्रेलिया जाएंगे। श्री मोदी ऑस्ट्रेलिया के प्रधानमंत्री एंथनी अल्बनीज के साथ तीसरे भारत ऑस्ट्रेलिया

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন রাগপ্রধান বাংলা গান। সতীনাথ মুখোপাধ্যায়ের পরে শিল্পী অজয় চক্রবর্তী।

বাংলার আগ্রধান গান শুনলেন। শিল্পীরা ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, অজয় চক্রবর্তী এবং শিপ্রা বসু। বাংলার আগ্রধান গানের আসর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। এই আসরে প্রথম গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

গানটি শুনলেন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে। বাংলা আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এবারের গান দ্বৈত কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায় এবং ভূপেন হাজারিকা।

0: जिस तरह इंसान का नसीब मोहब्बत से संवरता है, ऐसे ही फिल्मी गीतों की किस्मत चमकती है चाहने वालों के प्यार से।
1: नसीब इंसान का।
0: मगर कुछ गीत बेहतरीन होकर भी गुम हो जाते हैं समय के अंधेरे गलियारों में। ऐसे ही नायाब गीतों का कार्यक्रम
2: अनमोल यादें,
0: जाने माने फिल्म पत्रकार राजीव विजयकर के साथ
2: अनमोल यादें
0: सुनना न भूलिए हर शुक्रवार शाम 7:45 पर अनमोल यादें, देश की सुरीली धड़कन विविध भारती पर।
2: ये है विविध भारती।
3: आकाशवाणी कोलकाता খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার সুফল ভোগ করছেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ডক্টর অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে বহাল করা হয়েছে কৃষ্ণমোহনকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এর ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাঁকে অভ্যর্থনা জানানো হয়। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
4: প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সন্দীপন দাশগুপ্ত, জাকার্তা, ইন্দোনেশিয়া।
3: সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে সুসংহত

0: কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তারা। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী 8 তারিখ অস্ট্রেলিয়া যাবেন। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে তিনি 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার উপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। ডক্টর মুখার্জির এই ভাবনায় বিকশিত ভারতের মন্ত্র গাঁথা রয়েছে। তিনি যে মাতৃভাষার শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছিলেন, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতিতে সেই স্থানীয় ভাষার শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে বলে শ্রী মোদী উল্লেখ করেন।
1: ডক্টর মুখার্জি এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে পুরি তরহ সে সমর্পিত থে আর ইসলিয়ে জব দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান কি বাত হুই তো ডক্টর মুখার্জি নে ইসকা ভি জমকর বিরোধ কিয়া। উনহোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশ হে দুই বিধান দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে বিজেপির সরকার গড়ে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য সবসময় চিন্তা করেছেন। তার সেই অবদানকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে। শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন।
2: শ্যামাপ্রসাদ জি অনেক প্রকল্পকে উনোনে বিচার ভি রাখে और अपने छोटे से जीवन के अंदर उसको पूर्ण करने का प्रयास भी किया, मगर सबसे बड़ा काम किया, एक ऐसा बीज बोया भारतीय जनसंघ के रूप में जिसने भारत की सारी राष्ट्रवादी ताकतों को इकट्ठा किया और सांस्कृतिक राष्ट्रवाद की नींव डालने की काम किया। और आज उन्होंने बोया हुआ वो बीज एक वट वृक्ष बनकर পুরে ভারত মে ফল দেনে কা কাম কর রহা হ্যায়।
0: অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শ্যামাপ্রসাদের জন্যই ভারতে শরণার্থী হিন্দুরা আশ্রয় পেয়েছেন। এই কঠিন সত্যকে স্বাধীনতার পর কংগ্রেস, পরে সিপিআইএম এবং পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ভুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আজ কলকাতায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠান শেষে শ্রী শাহ আজই দিল্লি ফিরে গেছেন। দেশের বিভিন্ন অংশেও আজ যথাযোগ্য মর্যাদায় ডক্টর শ্যামাপ্রসাদের 125তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, ভারত কেশরী শ্যামাপ্রসাদের জীবন ভারতের ঐক্য ও অখণ্ডতার প্রতি উৎসর্গীকৃত ছিল। তিনি আজ নতুন দিল্লিতে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ ভোপালের সাতগাদিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মার্ট শিল্প পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে শ্যামাপ্রসাদ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাগাল্যান্ডেও এই উপলক্ষে কোহিমায় বিজেপির সদর দপ্তরে উপমুখ্যমন্ত্রী ও বিজেপি পরিষদীয় দলের নেতা ওয়াই প্যাটন ডক্টর মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ডক্টর অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণমোহনকে বহাল করার কথা জানিয়েছেন ট্রাস্টের হিসাবরক্ষক গোবিন্দ দেবগিরি। উল্লেখ্য, কৃষ্ণমোহনের অভিযোগের ভিত্তিতেই মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের বিষয় সামনে আসে এবং FIR নথিভুক্ত করা হয়। গ্রেপ্তার হন 8 জন। একজন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বহাল করার ব্যাপারেও ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করে যোগ্য নাম খোঁজা হচ্ছে। সীমান্ত সড়ক সংগঠন বিআরওর তহবিলে কারচুপির অভিযোগে দায়ের হওয়া 4টি মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 26টি স্থানে তল্লাশি চালিয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্র, অসম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড বেশ কিছু অবৈধ নথিপত্র এবং ডিজিটাল তথ্য প্রমাণ উদ্ধার করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মেজর ইঞ্জিনিয়ার র্যাঙ্কে 10 আধিকারিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, লাদাখে প্রজেক্ট বিজয়াকা এবং যোজক প্রকল্পের কাজে ভুয়ো ক্যাজুয়াল শ্রমিকের নাম করে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে মামলা দায়ের করে প্রতিরক্ষা মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শ্রী শাহ জানান, গত 5 বছরে সমবায় ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে প্রশংসনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ির শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ কালো পোশাকে সজ্জিত হয়ে যোগ দিয়েছেন। পতাকায় মোড়া খামেনেয়ির কফিন নিয়ে তাঁরা সামিল হয়েছেন শোক মিছিলে। এদিকে ভারতের ইরানের দূতাবাস আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ায় ভারত সরকার এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে দুদেশের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং মানবিক বন্ধন আরও দৃঢ় হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল গুজরাত, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও পরবর্তী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়ামের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ির শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। আজকের মতো খবর পড়া শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এই আসরে প্রথম গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, ছবির নাম ফুলেশ্বরী।
4: তাপুর তুপুর বৃষ্টি

0: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণী, কলকাতা 13।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের পরে শিল্পী মান্না দে, ছবির নাম ইন্দিরা।

এবারের গান সমবেত কণ্ঠে, শিল্পীরা মানবেন্দ্র মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং নির্মলা মিশ্র। ছবির নাম লালু ভুলু।

বাংলা ছায়াছবির গানের আসরে এবারের গানের শিল্পী শ্রেয়া ঘোষাল, ছবির নাম নট ওভার নট আউট।

গানটি শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছবির নাম রাধাকৃষ্ণ। এবারের গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, ছবির নাম শেষ পর্যন্ত।

বাংলা ছায়াছবির গানের আসরের শেষ গান শুনুন মান্না দে এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। ছবির নাম মাদার।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন বাংলা ছায়াছবির গান। শিল্পীরা ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, শ্রেয়া ঘোষাল এবং লতা মঙ্গেশকর। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন মাটির সুর অনুষ্ঠানে শুনবেন লোকগান। প্রথম গানের শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

গানটি শুনলেন অমর পালের কণ্ঠে। এই সঙ্গে শেষ হল মাটির সুর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লোকগান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন জানিয়ে দেব আগামীকালকের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 7 জুলাই প্রতিদিনের মতো আমাদের অধিবেশন শুরু হবে

ভোর 5:50 সকাল 6:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 6:50 নজরুল গীতি, সকাল 8:00 শুভ সকাল অনুষ্ঠান, আগামীকাল শুভ সকাল অনুষ্ঠানের বিষয় ছোট অভ্যাস বড় বদল, উপস্থাপনায় ঋত্বিক সরকার। বিকেল 3:10 দিনান্তিকা, 3:30 বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে, সন্ধে 6:05 কীর্তন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 6:40 প্রিয় পল্লীগীতি অনুষ্ঠান, 7:10 প্রতিদিনের মতো আজ সন্ধ্যায়, রাত 8:25 শুনবেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান, এর বিষয় মিষ্টি মুখ, উপস্থাপনায় দেবী সরকার মুখোপাধ্যায়। শুনছিলেন আগামীকালকের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী মুর্শিদাবাদ আবহাওয়ার বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ 12 জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে মুর্শিদাবাদ জেলার আবহাওয়া মূলত বৃষ্টি যুক্ত থাকবে। মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাষিভাইদের উদ্দেশ্যে সতর্কবার্তায় বলা হয়েছে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় 11:20। জয় হিন্দ।